আকাশবাণী বিলোনিয়া, আজ মঙ্গলবার 15 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 30 জুন 2026 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 40 সেকেন্ড। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন।

0: আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন অমৃতবাণী। আজ শুনবেন ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী থেকে পাঠ।
1: যদি তুমি চিকিৎসক হও, রোগীর ঘরে গিয়ে তার আপাদমস্তক দেখো, অঙ্গপ্রত্যঙ্গের ব্যবস্থিতি অবলোকন করো, অবস্থা মতন রোগীর সাথে গল্প করো, তার বোধ বিবেককে জেনে নাও, ভরসাদীপ্ত বিবেকের অনুধ্যায়ী সন্ধিৎসায় বিহিত অনুকম্পা এবং সহানুভূতি সম্পূর্ণ সান্ত্বনার সহিত, আর তার কথাও রোগলক্ষণ ও তদনুগ তার বোধ কেমন তাও মিলিয়ে নাও, আর তার শরীরের সঙ্গতিকে এবং ব্যতিক্রমী ও সহজ বোধগুলিকে মিলিয়ে নিয়ে বিবেচনা করে দেখো সে সহজ অবস্থায় বা কীরকম থাকত, ব্যাধিগ্রস্ত যখন তখনই বা কেমন, সঙ্গে সঙ্গে কোন ওষুধের সঙ্গতিশীল মিল আছে বুঝে সোজে বের করে নাও। অমনি করে ভিতর ও বাহিরে সবটা খুঁজে নিয়ে বিধানের ব্যতিক্রম কোথাও বুঝে নিও, তার

0: চিকিৎসা তদনুগ কর, দেখবে অনেক ফল পাবে, অনেক ব্যাধিগ্রস্তকে সুস্থ করে তুলবে। তোমার প্রতি তাদের হৃদয় মাঙ্গলিক কামনা তোমার জীবনের শুভগতিকে সৌষ্ঠবমণ্ডিত করে তুলবে। আর আশ্বাস যারা দিতে পারে না, তারা প্রথমেই ঘায়েল করে জীবনীয় অনুশ্রোতা অনুগতি, ফলে রোগী অন্তঃশ্বাস শূন্য হয়ে পড়ে। তোমার জীবনস্রোত ইষ্টার্থ অনুবেদনী তালে নর্তন বিভোর হয়ে চলুক, সেই বিভোর সন্দীপনা পরিশ্রান্ত জীবনকে স্বস্থ করে তুলুক। সন্দীপনার উদগ্র অনুবেদনায় দৃপ্ত সমর্থন করে ওই ঔষধ তোমারই অস্তিত্ব। ঔষধ তখনই কার্যকরী হয়ে ওঠে যখনই বৈধানিক বিকৃতির অপূরণীয় চরিত্র তাতে নিহিত হয়ে থাকে। বৈধানিক বিকার যাতে যেমন করে উদ্ভিন্ন হয়ে ব্যতিক্রম সৃষ্টি করে চলে, ঔষধের উপাদানীভূত উপকরণ গুণদীপনা নিয়ে তদ নিরাকরণী বৈশিষ্ট্য সম্পন্ন যদি হয়, তবে ওই ঔষধের ওই চরিত্র ওই বিকৃতিকে সুসংস্কৃত করে বিধানকে স্বস্তি বিনয়নায় সহজ করে তোলে। তাই ঔষধ নির্ণয়ে সবসময় নজর রাখো, ওই বিকৃতির অপূরণীয় যেন তা হয়ে ওঠে। যতক্ষণ তা না হচ্ছে, ওই বিকার নিরসন কিছুতেই হবে না, বরং তা ব্যাধি সৃষ্টি করতে পারে। তুমি বিচক্ষণ বৈধি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হও, তোমার অন্তস্থ ধারণ পালনই সম্বেগের বিহিত বিনয়নে, যাতে সম্ভব মতো তোমার সত্তাই তোমাকে চিকিৎসা করতে পারে। প্রাকৃতিক পরিবেশনার ভিতর দিয়ে সহজ পরিশুদ্ধভাবে সত্ত্বত সংস্কৃতিকে অটুটি রেখে সমীচীন কৃতিমুখর উদ্দীপনায়, আর তাই কিন্তু ভালো। সদাচার পরিপালন করো তা সব রকমের প্রতিষেধি উপায়ে, বিপাককে এড়িয়ে চলো শঙ্কাসঙ্কুল হতে হবে কমই। যারা অযথা নিজের শরীরকে কষ্ট দেয়, যারা নির্যাতন করে, তা যদি সত্তাপোষণে না হয় তাদের অন্তর্নিহিত ঈশ্বরের জীবন্ত আশীর্বাদকে নিপীড়িত করে তোলে, সে পীড়ন ঈশ্বরকেই স্পর্শ করে। যারা শরীর এবং চিত্তের বিনায়িত শ্রম নিরতিকে উপেক্ষা করে উন্নতির প্রত্যাশা করে, ওই উন্নতির প্রহেলিকা তাদিগকে অপলাপেই অবসায়িত করে তোলে। শরীর ও চিত্তের সুসঙ্গত প্রয়াসশীলতাই মানুষকে উপক্রমশীল করে তোলে। ওই সঙ্গতি যেখানে যতখানি অবজ্ঞাত হয়, মানুষ অবসন্নতা অভিনিবেশীয় হয়ে থাকে সেখানে, তেমনি স্বাস্থ্য যেমন ক্ষুণ্ণ হতে থাকে, অস্বস্তির উপদাহ তেমনি বর্ধিত হয়ে পড়ে। নজর রেখো স্বাস্থ্যকে সমীচীন ব্যবস্থা ও ব্যবহারে সুন্দর করে তুলতে, উপাদাহ ক্রমে ক্রমে অন্তর্ধান লাভ করবে।
1: শুনলেন ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী থেকে পাঠ। অমৃতবাণী এখানে শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে ভক্তিগীতির অনুষ্ঠান সুরঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

পরপর তিনখানি ভক্তিগীতি শুনলেন। শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। সুরঞ্জলি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো।

0: 모이트 나락디 니기라가이 똥 몽짜몽 테 사스마이 똥거니 비싱드이 사고 HIV 설로이마노
1: 두문께부 HIV 바이 만작 터덕 마똥자케 하스테니 제샤샥 함노고 탕기 ICTC 코톨로 말아이디 닥터 바이 콕 샬라이 타무 클라이나 낭노 콕 비티나디
0: HIV 테 에이스니 콕 고비노 카함케 시디 니니 랑마노 함자게 에이스노 카수디
1: Tripura State AIDS Control Society shak hamte nukhung hamkrai naikhung Tripura hapang bai luko hamkrai ni bagai awai jab. অকক্ন মুইতো নারক দি এইচ আই বি সলোয় তংমা জরা ও এইচ নিকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কুলুম ভাই নাই শাল কলক্রমই বহক হামিয়া উং নাই তাই রাম নাই
0: বুকুগতে তত্রাও কসাং নাই সাগো থই কপুর কিসা নাই তাই ঠুকুরো বেলাই খেলুম নাই অবকারিব জুদা তমুঙ্গ নুকজাকই মানো
1: আবো হাইরক নুকজাকে গানানি শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাপাং বাই লোকো হামকাই নি বাগে আওয়াই যাক

0: পঙ্কাহাম
1: পঙ্কাহাম
0: আকাশবাণী আগরতলা খানাইটাই যত লোকর ফাইচিং ফুগুজাং হামজাংপরি সঙ্গ দিনী হাইনি খরং পান্ডা দিনী গ্রাক সাল তালিয়ং তালনি সালচুকু সাল চিপ্রিরা থামসি বা টিপ্রে বিশে জুন তালনি সাল থামসি সাল নৈসাই নিশিদক ইংরাজি বিশে মিটার নৈরা থামসি দক ফুটাব্রে একবার সা সাই নৈরা দক্ষিচুকু কিল হচ্চ তাই সারাস পয়েন্ট দক মেগা হচ্চ ও পান্ডা আওয়িং দিতুঙ্গ আও তিনি জুন তালনি সাল থামসি সাল যেন তিনি ও সাল ওয়ার্ল্ড এস্টেরয়েড ডে একবার হায়ুং নখালং সাল হই পালালে দঙ্গ তামনি বাকি হিমালয় গবং কুক বরগ্ন চিনি অ হায়ুং হাকতরনি নখালং নগৈ আসে গবং সীমারি করে তাই অবন রকম তিনি অ সাল নগৈ পালালেমানি রাশি চুকু চার বিশিনি তিনি হাই সালানো রাশিয়ানি সাইবেরিয়া নি ত্রস্কা হই কাসা ঠাই দো আ জাগান কাসা কটর খালায়ী নখালংনি দেরামুং একবা গ্রহনি দেরামুং খা আবো বেলাইকে লাইবুম যতনি সাই কটর হই চিনি জাকা তাই দেরামুং বো কটর অঙ্গই দেরাখা রমদি নই সাই সারা বাজি বর্গ কিলোমিটার অমহাই বলং কটর সবাই সুক্রুপ রেখা আজর আবন মৈতু না রগই দিন সালন মৈতু খাইলাই তাই নখালংনি ছয় সিমুন রগই বড় রং সিসারে বাকি নৈসাই চি দক বিশিনি তিনি নিহাই সাল ইউএন একবার জাতিসংঘ অ সাল পান্ডানি বিশিংতই সাকলাই জাকা লোকরক সিজারে বাকি আপনি নাহর মনখা চিনি থিনাং আজাইসং নখালং রগৈ গবংখে সিমারি ফুনমানি একবার সাইমারি বাকি ও সাল সাইনে হালাগিয়া আও ফারিকে তাব খালায়ন কইলান কক কাহাম তিনি খালায়ন স্বামী বিবেকানন্দ শিলংমানি কগ্রক থাইজে থাইনে সাক সাক নিগ্রা হই নরক তাওয়ান সকদি নরক নি লগি সংকরি হইব তাওয়ান সকদি সাবো বড় নুখাবা রং বাইসে বরক সামজাকমানি বরক রকসে সালব্রুম আজিওই রং সামই দঙ্গ অ হা সাকাও আসু খামগ্রাই সামু রক তাংজাকমানি আবরক বেবাক নড় রকনি ফান বাইসে অঙ্গ মুসুকমা তাই পৈতনি বিশিংতৈসে আমনি ফান বাইসে আবরক বেবাক নবায় গুবুনি বাকি যত সামু নাকারী রৈমা নিয়াবা মূসাসু সামুনি বাকি গুবৈন ইয়াকারমা চায়া গুবৈন রুটুকমানি আবো কাইসা ফাননি মারি নুকজাকমাসে গুবৈ বাই গদালজাক কগ্র খনকে থাইজাপানো গমাই থাংলা মলব্রুম ব্রুম নবরক খিবিজাক মানি হামিয়া হবজাগৈ বড় রুনি মকলনি ফাদার টঙ্গৈমানো ফিয়াবা আবরক উল সেকাং সালচায়া সালচা নুকজাকনাই নুকজাকনাই আশুকজারা খালাকে ক কাহাম
1: হারিতাবো খালায় লাইথাই বিশিরগো তিনি দিশালো তামো তামো পাতিবি থাকা লাইবুমা কিসা ফিলিনালে না 1855 খ্রিস্ট বিশি তিনি হাই সালন সিধু বাই কানু মুরমু নি তৈদুল মুম্বাই সাঁওতাল রক ব্রিটিশ নি নাইকল মুং জমিনার রায়দা দে মহাজন রক সাতক মনতেই জবা খাইনি সঙ্গ অম ভারত হাকতনি লাইবুমাও আদিবাসী রকনি পুইলা थानसाखलाय जबा नांमानि होनो सिनि जागै दङ जों तुमुं हायुं कतरबोखाखौ नारै नायखेंखै नुजागो 1905 ख्रीष्ट बिश्व तिनि हायसारन आलबार्ट आइनस्टाइन बिनि बेलाय मुंगोनां कखाल नकारियो आरो विशेष आपेक्षिकतानि कक तत्व ब सेयो तिनि हायसालन 1908 ख्रीष्ट बिश्व जोंखानाका साइबेरियानि आमचायो महाजागतिक बस्तु हिनि अब सिनिजागो नखायंनि मानै क्लाइमाबाय 2000 वर्ग किलोमिटारनि गोबां बलं वाइसबिन खामप्रबाय सुक्रुब जाक्तिङै थांबायो लाइट अफ द लं नाइफ्स हिनि साजागो 1934 ख्रीष्ट बिश्व हिटलार बिनि नाचि बदलन केबेंनाय जत बरक्न बुथारै बिनि आसुक थाइन बिनि नाइकल मुंन देव खम खम खायो 1937 ख्रीष्ट बिश्व तिनि हायसालन लंडन हायुंनि बिसिंग पुइला 999 फोननि परिसेवा जेंगिरिउ अबन हायुंनि बिसिंग पुइला फोननि परिसेवा हिनै सिनि जागै दङ 1960 ख्रीष्ट बिश्व तिनि हायसालन बेल्जियम न बेल्जियम कंगुन यक्षा हिनै यक्षामानि कक साक्लायो आसिक जरा खोनाबाय खेलाय थांनो बिसोरखौ दिनैदि साल तामु तामु पाथिबाय थांखा फारिताबो खोनालायानो
0: आव फारिखा जों दाबो हुखबार जिंगा ख्लाइमान रगै ककथासे थानि खोनालायानो आव जिंगानो जों जतन सायमानो सेबो सिनोबो बनो कायनानि हिंखेंखे जों अमहाय दैलु थांनाय थायनायै हा काहाम किसा हा सिमुक गोनां साफलजाक अमाय हा नायनो गायखे सावो वायथाम वायब्रै आलसुलायै जकाम रग सौयै जों हा न' तैयार खालायनो नांनाय তাই পত্রিপথ জিঙ্গা নিবিসিংহ জাত রক নুকজাগ আবার রকমখা পুষা নমদর পুষা শতপুতিয়া ইয়ার লং আবনকারে তরাই নজদর জয়পুর লং সূর্য সকা বর্ষাকি দেশি জাত রক নুকজাগ আবন ইয়াগুলো হাইব্রিড রক নিবিসিংহ নুকজাগ সুরেখা রোহিণী এনআরজি এইচ নাইন আবহাওয়ক পদ্রিপদ জাত জিঙ্গা দঙ্গ জিঙ্গানো কাইনানকে সঙ্গ একর কাশে ও বিশিয়াপন জীবানি সিমি নৈশি মালখুং মুসুক বিখি এবার জাবরা কসক রুই রুনা নামায় আলবাইনা সেখান আল রক কাহামকে বাইমান ইয়াগুলো সঙ্গ তাই বাইসা পাইথাক আল চুলাইমা জড়ব নৈশি সের ইউরিয়া তাই নিজে সের এস এস পি তাই নিজে সের এম ও পি সাপলের ইমখানকে তাই বো চাকগো কাইনানি রাজারা খুঁকানকে যেন ফুট গাইব্রী বাই ফুট গাইথাম কেবেন কোয়ার খাই আমাকে হাকর খুরুই হার অপরকে সামই রা নাই কলথাম কলব্রুই বুসলই খিখলাই রা নাই হাকর খরচাও আবন ইয়াগুলো আসাইমা ইয়াগুলো যেন কাহামকু বসা ফাংনারগৈ তাই পিসা হামতাইয়া আমহাই বসারনকে হুইসাই খিবিনা নাই তাই মিটার কাইসা কাইসা খালাই বেরেম খালাই গলান রই কাইমাংখে তাই বসাগো তামনি বাকে হিমালয় তৈলক তৈরক লথংনানি বাকে তাই জিঙ্গানো যেন চার খালাই কাইনা নাই চার হংকে তাইসা বুথাই রক বহাইন নাইথং নাইথংগ তাই ইংসা কুকসারক বাস মানহরিয়া আবন বিশিংবাদ ন পদ্রপদ বেমারী রক নুকজাগ রন্দি এন্ট্রাক্স নু সুনে কাছে বেমার দো আব বলাই চাক সাবই ওলকে আবলাই সমসাবই হই থাঙ্গ পাইথাগ বুফাংপান থৈমানো আবন বাগানকে যেন লিটার কাছে তৈয় 2.5 ml মেনকোজেব এখবা কার্বন ডাইজিম ন সাপলই রেখাংকে স্প্রে খালাইকেনকে হামানা আবই আগলো তে কাইসা নুকজাগ বেমারের বিসঙ্গ পাউডার মিউল উট নই আবংকে পইলা বুলাইনি বিসিংগ তাই বিসিং সাকাও কুফুর কুফুরকে কিটিং কিটিংকে দাগ একবা মারি নুকজাগ আবো ভাইন অলখে বুফাং থা বখাক থাঙ্গো আবন বাকে সালফেক্স একবা সালটেক্স বিথিন স্প্রে খাইরেনা নামায় তেকা নুকজাগ বুথাই থাইমেয়াগুলো বুথাই গলৈও যং ফগুই অয়ং বুতুই তুই রেখাঙ্কে বুথাই র ককই মকই রকি থাঙ্গো অলখে আবুথাই সগুই রগু থাঙ্গো আবন বাকে মেলানিয়ন একবা সাইথিয়ন ফিফটি ইসি ন রুই আবু বিথিন টু এম এল খাই কাইসা এক লিটার সাপলই স্প্রে খাই নামায় অমাই খাই যাইগেনকে কিসা খলস অঙ্গানো অমাইকে কাহামকে নাইগানি খাই জিঙ্গানো খাইমান লাইখানকে যবাংকে খাইকে তো নগব চাইমানো তাই হাতিরাগো ফালই রং কুসার গাজিউই নক নকুঙ্গ জুবাই মালায়
1: ফাইজাবো খালাইন সাহা খামফলাইনি কক ওয়াতিমল ফাইকা ওয়াতিমল ফানুমে বাকসা বাকসা চিনি কুলুম কসা দাল বিদাল দেরা মুব ফাইয়ানি সঙ্গ আমন বগে ওয়াতিমল আলাই দেখলাই চেরাই তে চাকরা রক কেবেল বড় রক বেমার কাসুই মানিয়া বড় রক তেই বস তালা ফিখাইয়া নাও বরক সিমিয়া চিং যত্ন তাই তালা ফিখাইনে নাঙ আবনি বগে যান নাই নাঙে চিনি চামো যাতার ফালমানী লামাও ফালমানী চামুং জে মানসাক চায়ই টঙ্গা নামায় কুতুং কুতুং সংজাক চামুং মাসায় তেকে সেকে ওয়াতিমলনি বথাই আপেল রক নাচপাতি রক জামু রক আবো কারি বড়ই রক তৈ তাবুক যে মানথকমানী বথাইন মাসায় যিনি বসাকি বেমারকা সোনা ফান বাংলেন বাকে আবো কারি পেঙ্গই টক রক আরক ফানো সুপটা ডাল রক ইয়াকেবা বহগ থাঙ্কে ডাক্তি গেলেনাই জাত অমাহাই চামুং ন মাসায় তৈ কাহাম মানুয় ফিল্টার খাইজাক তৈ ইয়াকেবা তৈ মুথুঙ্গই মানুয় তামহিনমালে অ জরাও তৈতি সলনাই বেমার বেড়াইখে সলোই মানো আবো সিমিয়া সাফ সুতরা মাতংনাই তৈ ন খরাবই মাতনায় অবহাই তৈ রক মানুয় তৈ কেসা ককে অজরাও বেলাকি থাম্পুই আকারও ডেঙ্গু মেলেরিয়া চিকুনগুনিয়া হিমাহাই ডাল বিদাল বেমার রকনি ইয়াকি ইয়কনানি বাকে অজারাও নকনি সাচাং বাবাই গানাগিনিও তুই রক কচাইতং ইয়ংনানি যেসা বখক নারেকরা ফানুংখা যেসা পাংখা ওয়াসুং পানুংখা আমদি রগ তুই কচাইতং ইয়ংনানি ড্রেন রগ তুই কচাইতং ইয়ংনানি আমদি খাই মাতংনাই তে কেসা গুন্দা সঙ্গে মাথুনাই তে কেসা ককুংখা থাম্পুই বিথি আবো সকমা জাতফানুংফু ফুলমা জাতফানুংফু আবোন সামুগ মাথে পানাই চেরাই রকনো কামতলি ইয়াকটি কলক মাসুমলাই আবো বাইব থাম্পুনি ইয়াকনি মজম ইয়কি মানো অজরাও বেলাইকি তুমফলাও কলমো আবোনি বাকে ফাঙ্গাল ইনফেকশন বেলাইকি অঙ্গ বসাগ রক মতকনাই ইয়াকুং রক মতকনাই আন বাকে যেন সাফ সুতরা খাই মাতংনাই ইয়াক রক মাসুনাই ইয়াকুং রক হামকাই মাসুনাই কিসি জায়গাও জুতা কারই একলাপ কারই তা কাফি দি তুমুং কাফি কাহিকাই সাফ সুতরা তঙে হেঙ্কাই এন্টি ফান ফাঙ্গাল ইনফেকশন উঙি মানো মতকমানি আবার উঙি মানো আবার বাকে অজরাও এন্টি ফাঙ্গাল পাউডার বো যেন ফুলি মানো অজরাও ডায়রিয়া উনি এখন ফুড পয়জনিং মাই এবার যেসা মানি ফোন চাওই বহক দেরামানি আমতেই ডাল বিদাল বেমার বঙি মানো গেস্ট্রো এন্টেরাইটিস অমহাই বঙি মানো বনি বাকে চেরাইতেই চাকরা রক বরক ঘামকে তালাফি মাথায় কুতুং কুতুং চাওং মাসারিনাই তৈ মুথুঙ্গই নিয়ে ফিল্টারনি তৈ মাখা মাখারিনাই সালব্রুম ব্রুম ন লিটার কাইথাম তৈ মানুয় তৈ কে ককাই যেন সাক সাক চাইতগৈ তালাফি খাই সাক নতংমানী চামুং নমু আবনি যত্নসাই বেমার কাসুয়ানি ফান অজরানি থাম্পুইবাই वार जगह मातंगनाय आसुजरा वातिमलो बेमार मान जगह तंगनानि बागै बाहेक लाय तंगना नां अबनतै तिनिनि साखामखानि गग जों गखना लायखा
0: आव फारिखे जों ताबो खनलायनो थांलायनो गक थम बिसिपुरम बुरुमनि हाय ताखलाय बहायनो ताखलाय बिसिओ बहायनो अजुला बिसकां जुलाय ताननि साल जिदक सालो उदयपुरनि उदयपुरंगानो लाइबुमारगजाक जगन्नाथ बारिनि रथ जात्रा तेर आरो साजाका ककथमताय हुकुमु नायखंनि बोखाखतै साखथारै आस सालनि एखाबा जुलाइ तालनि साल जिदक सालनि सालताय जुलाइ तालनि न साल नैजिब्रै सालो रथ जात्रा नरगै सालनै हुकुमु पान्दाराव बहायन संसारजोंनाय होनै साजाखा बसकां जुलाई तालनि सालदक सालो महनपुर कुसुक माध्यमिक रोंनकनि बि आर सि हलो महनपुर महकुमा बेरेमनि सामप्रसाद मुखार्जी आसामिया साल पालायजागोन होननानै कायसे कमंग साजाखा अबहायनो ते कायसा अद बुसकां जुलाइ तालनि साल नैजिनै सालो लाइबुमारगजाक खारजि तेर ताइ बानिक सालसिनि रबै हास्तेव हास्तेनि गोसाम आउलि खर' नाहिनि साजाका आरो बानिक ताइ तेर बहायनो संजाजागोन सालसिनि रमै आरो साजाका खारजि तेर ताइ बानिक न' आबन लगे लगे हुकुमु तेरक बहायनो संजाजागोन होननानै साजाखा
1: टंकसांतै नायमथां खम खम खायनो बागै गन्दातिसा महकुमानि रयस्राबारि हातिनो कारै दलाइ जिल्लानि गन्दातिसा महकुमानि भारत बाय बांलादेशनि आरि आमचायाव एक किल'मिटार जरातै बेबाग जागन सानजा दामदक निसिमि फुं आयि फुंनि दामदक जरा लुकुरकनि लाइसुमुंग किसासो केरं एखाबा रायदा फिनजाखा आबो दलाइ जिल्लानि डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट एखाबा डिएम बि एन एस एस 2023 नि 163 केरंनो रोगै अदागिमुं बक्सिंखा आबो तंनाय बोसकां सेप्टेम्बर तालनि 22 तारिक 2026 जरा केरं थांनाय एखेबा नायमोथां बाहिनि आधा सामरिक बाहिनि हास्तेनि पुलिस बाहिनिनि बरक रक्न कारै एखेबा दलाइ जिल्लानि पुलिस सुपार एखेबा साब डिभिसन मेजिस्ट्रेटनि गसिमुंब्लाइ मान्जाक बर' रक्न कारै अ आमचाइरग थांलाय सुख्लाइ मांग्लाक बर' रकुथुम मांग्लाक पाल पाल खायै खरकथाम खरकब्रै गोबां खायै यागो दाकुबुक एखेबा गोप्ला मानिरक बेखाखजाखनाय मानिरक केबो दै थांमांग्लाक सरकारनि सामुंग' थेफाजाक एखेबा यज्ञा कुगेनि बागै साखनायना बागै लांजाखनाय बर'रक बर'क नेकाय अक्यारंनि फाथर दङै होनै साजाखा दुमुं अक्यारंन केबो मानिया चेरिया बर'कन केरं रोगै माजरा बेरजाखनाय होनै साजाखा
0: आव फारिगजों तेखायसा नायलायानो त्रिपुरा ट्राइबेल फक मिउजिक कलेज खुमुलं आरो ट्राइबेल फक मिउजिक ग डिप्ल'माताय डिग्रि कर्स बिजितामनि आर डिग्रि कर्स एडमिसन मोननो बागै साजाखा आरो डिप्ल'माव हांखे रोंमारि नांगोनो माध्यमिक पास ताय डिग्रि हांखे हायार सेकेण्डारि पास नांनाय भकेल डान्स ताय खाम পেদেগো তলংজাকনাই কয়েবলেরনানি পাইথাক সাল তিনি বিশিঙ্গন রান্না নাই অজুন জানি থামচি সালনি বিশিঙ্গন ডিপ্লোমা ও এডমিশন নাকে ফি নাঙ্গান সা সাই সারা খালাই তাই ডিগ্রি কোর্স নিবাগে সা সাই নিরা খালাই রং রান্না নাঙ্গান এডমিশন না থাকপুরও পাসপোর্ট সাইজ ফটো নাঙ্গান তাবুনি তিসাজাক তাই মাধ্যমিক মার্কশিট এডমিট তাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসটি সার্টিফিকেট তাই আধার কার্ড রক্তলাঙ্গে থাঙ্গ নাঙ্গান হানি সাজাক খা
1: করবুক মহকুমানি ভারত বাংলাদেশ আরিনি মিটার থামরা জড়াতেই ভারতনি লুকরকনি টংকচাংতে নাইমুথাং খং খম খাইনানি বাকে আর বি এন এস এস নি ওয়ান সিক্সটি থ্রি কেরং রগে লুকরকনি থাংলা সুথানি কিসাসে ক্লাইদা বক্সিন জাকা আব ফুংনি সানজানি দামদক নিশিমি আয়ে ফুংনি দামদক জোড়া অ কেরং বক্সিন জাক দংলাই হে সাজাকা এস পি ইং একবা এস ডি এম নি গসিমুং ব্লাই মানিয়াকারই ও আমজাইরগ কেব থাংলাই সুখ্লাই মানগ্লাক বরক খরক বুড়িনি গবাং থাংলাই সুখ্লাই মানগ্লাক ইয়াগ কুবুক মানই গপলা মানই একবা পেরজাকনি মানিরক দি বড়রক থাংলাই সুখ্লাই মানজাক মানগ্লাকিনি সাজাকা নাইমুথাং বাহিনীনি বড়রকসিমি পুলিশনি আদং রকসিমি আজগা থাংলাই সুখ্লাই মাননাই ইংয়াকবা সরকারনি গসিমুং ব্লাই মানজাক বড়রক সেবুক সামুং দাংনাই রক বরক থাংলাই সুখ্লাই মাননাই তে ইয়া কুগিয়ানি বাকি সাক নাইনে বড়রক বরক থাংলাই সুখ্লাই মানাই হিনে সাজাকা আবো জুলাই দাননি সালচি থাম থার্টিন জুলাই টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স জোড়া কেরং বক্সিং জাকনাই হিনে টংনাই হিনে সাজাকা তুমুং কেব অ কেরং একবার রাইডানো মানিয়া হিনকাই বরকনো কেরং পিখলাই মাজরা বেরজাকনাই হিনে সাজাকা
0: আও আশিক জরা খনালকিয়া ককথম রক ফাইডিকে তাবো খনালেনে সেবগো বর্তমানি কক রক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একবা আর আই বি নি বিখাক্তই টেকনিশিয়ান আজক থাইও কেসক বরকলমান বাগে সাজাকা বেবাগে টঙ্গ ডক সাই বারা ডকসি বাকলাই টেকনিশিয়ান গ্রেড ওয়ান তাই গ্রেড থ্রি ও তালংজাকনাই কয়বলেনানি পাইথাক সালকে বুসকাং জুলাই তামনি সাল নৈজিজুগু সালনি বিসিংগ রহনা নাই গ্রেড ওয়ান নি বাগে বেবাগে টঙ্গ থামরা নৈজি থামখলাই রংমারি ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটি একবা ইনস্ট্রুমেন্টস বিএসসি তামনা হিনে সাজাকা লেগেসে টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বাকে বেবাগে টঙ্গ ডক সাই নেরা ব্রিসিটি খাই আবন বাকে রংমারি নাঙানো মাধ্যমিক একবা ক্লাস টেন পাস আবন লগি তঙ্গ নাঙ্গানো সি সি এ এ খাইজাক কোর্স কমপ্লিট খাইজাক না নাই উমর বিসি টিচারনি সিমি বিসি থামচিনি বিসিঙ্গ না নাই মানমারি তালো চিচুকু সাই চুকুরা খাই রেজাংনাই হিনে সাজাকা আশুক জরা খালাকিয়া সেবুকু বরক মানে কৌরক হাইন খারঙ্গ তাও খালাই
1: নবরতিবনি সিকংবারি ককটমার রুগী সাইমানকা বাক্সা বাক্সা আমচাইও ফেরাং গগৈ ওয়াদিফন ওয়াবি মানো তুংমারি দঙ্গনো তুংসামারি থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি টুয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি মিয়ানি তুংমারি সমানি অনুকজাকা তুংসামারি থার্টি থ্রি পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি টুয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস নবরা সিবুক সামারি সিবুখ্লাইমারি দঙ্গনো নাইনটি ফাইভ পার্সেন্টেই সিক্সটি থ্রি পার্সেন্টনি গানাগিনি আশুক জোড়া খালাবাইখা নবরতিবনি কক
0: আহ পাইথাকো ফারিকে চিন্তা খালামনো রচাপুং রচাপুং খালামনো রাহেল কলই
1: তিনি পান্দন কম থিঙ্কা আং তাপস
0: তাই আং সুভাষ

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুং নিখরাং। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7টায় শুনবেন তথ্য নির্ভর অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি 7:45। অনুষ্ঠানে আজকের শিল্পী ছবি রায়। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8টায়। 8:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন শুনবেন 9টায়। 9:05 গানে গানে অনুষ্ঠান। 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা। 10:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভজন। 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 11:05 শুনবেন FM উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আবারও শুনবেন FM উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে। দুটো বেজে 23 মিনিটে আমি নারী অনুষ্ঠানে রয়েছে প্রথমে আমার কথা, বলবেন উদয়পুর ছনবন সুকান্ত পল্লীর শিক্ষিকা শ্রীমতী শিখা ভৌমিক। এরপরে স্বয়ং সিদ্ধা, এই অনুষ্ঠানে অতিথি সঙ্গীত শিল্পী এবং বাচিক শিল্পী অনুপমা সুর বিশ্বাস। বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী শুনবেন 5:10। 5:45 লোকসঙ্গীত। সন্ধে 6টায় ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে রয়েছে চিকনগুনিয়া রোগ সম্পর্কে একটি কথিকা, পরে শুনবেন মঙ্গল শ্রী ত্রিপুরার কণ্ঠে লোকগীতি। কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী 6:30। 7টায় অনুষ্ঠান সূচি। লন্ডনের ওভালে ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই খেলার ধারা বিবরণী সন্ধে 7:05 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 শুনবেন যথাক্রমে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 আবারও শুনবেন ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারা বিবরণী। এরপরে শেষ হবে আজকের অধিবেশন। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া আমাদের পরবর্তী অনুষ্ঠান আজ সকালে।

শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমেই কিছুটা সময় ইতিহাসের পাতায় দেখে নেব আজকের দিনের ঐতিহাসিক গুরুত্ব।

ব্রিটিশ বিরোধী সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় 1855 সালের আজকের এই দিনে। কোরিয়া চীন থেকে স্বাধীনতা পাওয়ার পর জাপানের সহযোগিতা কামনা করে 1894-এর আজকের এই দিনে। ঠিক একই সালের একই দিনে লন্ডন টাওয়ার ব্রিজ উদ্বোধন করা হয়। রাশিয়া এবং জাপানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালের আজকের দিনে। সাল 1934, জার্মানিতে ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করায় প্রায় 1000 লোককে হত্যা করা হয়। 1937-এর 30 জুন, বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর 999 চালু হয় লন্ডনে। নাজি গ্রুপের অনুসারীরা ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে 1941-এর আজকের এই দিনে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে 1960-এর এই দিনে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটে, সালটি ছিল 1991। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে চীনের কাছে হংকংকে হস্তান্তর করা হয় 1997-এর আজকের দিনে। বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় 30 জুন 2011 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ফ্রান্সের রাজা অষ্টম চার্লস, সালটি ছিল 1470। ফরাসি লেখক জর্জ ডুহামেল 1884-এর আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1926-এর 30 জুন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়ন বিজ্ঞানী পল বার্গ জন্মগ্রহণ করেন। মার্কিন সাঁতারু এবং 23টি অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মাইকেল ফেলপস 1985-এর আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনেই মৃত্যুবরণ করেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি, সালটি ছিল 1917। অভিনেতা এবং নাট্যাচার্য শিশির কুমার ভাদুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1959-এর আজকের দিনেই। আজকের দিনেই মৃত্যুবরণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবী। শুনলেন আজকের দিনের ইতিহাস।

আজ আন্তর্জাতিক গ্রহাণু দিবস। গ্রহাণু সম্পর্কে সাধারণ মানুষের জানা এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়েই বিজ্ঞানীদের উদ্যোগে 2015 সাল থেকে প্রতি বছর 30 জুন অর্থাৎ আজকের দিন পালিত হয়ে আসছে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে।

1908 সালের 30 জুন রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে একটি বিশাল মহাজাগতিক বিস্ফোরণ ঘটে যা ইতিহাসে পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবের ঘটনা। একটি বিশাল গ্রহাণু বায়ুমণ্ডলে প্রবেশ করে পৃথিবীর পৃষ্ঠে আঘাত না করেই 5 থেকে 10 কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয়। এটি প্রায় 1000 হিরোশিমা পারমাণবিক বোমার সমতুল্য শক্তি নির্গত করেছিল। স্থানীয় সময় ছিল সকাল 7:14। রাশিয়ার তুঙ্গুস্কা নদীর কাছে এই ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে প্রায় 2150 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 8 কোটি গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। দূরবর্তী স্থানেও শক ওয়েভে বাড়িঘরের জানালা ভেঙে যায়, মানুষ ছিটকে পড়ে। বেশিরভাগ বিজ্ঞানীদের মতে এটি 50 থেকে 60 মিটার চওড়া একটি পাথুরে গ্রহাণু ছিল। সেই দিনটির কথা মনে রেখে এবং বিশ্বের সবাইকে সব জনসাধারণকে সচেতন করার জন্যেই এই গ্রহাণুর প্রভাব সম্পর্কে এই দিনটি প্রতি বছর 30 জুন পালিত হয়ে আসছে আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে।

আজ আরও একটি বিশেষ দিন। আজ আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস। 1912 সালের মার্চ মাসে কবিগুরু রবীন্দ্রনাথ তৃতীয়বার বিলেত যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিলেন। যাত্রার ঠিক পূর্বরাত্রেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিদেশ যাত্রা স্থগিত রেখে কবি বিশ্রাম নিতে চলে গেলেন শিলাইদহে। এই সময়েই তিনি তাঁর গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের ইংরেজি অনুবাদে হাত দিয়েছিলেন। অবশেষে সুস্থ হয়ে তিনি আবার জাহাজে করে রওনা হলেন বিলেতে, আর তখন অনুবাদের খাতাটি ছিল তার হাতে। জাহাজে যেতে যেতে খাতাটি পূর্ণ হয়ে যাওয়ায় শুরু হল দ্বিতীয় খাতা লেখা। 1912 যখন তিনি ইংল্যান্ডে পৌঁছলেন, তখন তিনি প্রথম খাতাটি উইলিয়াম রোদেনস্টাইনের হাতে তুলে দিয়েছিলেন। রোদেনস্টাইন এই খাতার তিনটি টাইপ কপি তৎকালীন তিন বিখ্যাত মনীষী WB ইয়েটস, স্টফোর্ড ব্রুক এবং এন্ড্রু ব্র্যাডলিকে পাঠালেন। তিনজনেই কবিগুরুর কবিতাগুলি পড়ে তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেন। 30 জুন রোদেনস্টাইনের বাড়িতে এক বিশিষ্ট শ্রোতৃমণ্ডলীর সামনে কবি ইয়েটস এই কবিতাগুলোর কয়েকটি পাঠ করে শোনান। ইংল্যান্ডের বিদ্বজ্জন সমাজে রবীন্দ্রনাথের সেই প্রথম আত্মপ্রকাশ। শ্রদ্ধার্ঘ প্রদান, সংবর্ধনা, অভিনন্দন চলতেই থাকে। পরবর্তী উত্থান ধূমকেতু চেয়েও দ্রুত। 1912 ইংরেজি গীতাঞ্জলির সীমিত সংস্করণ প্রকাশ করে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি। 1913 ম্যাকমিলান বার করেন ইংরেজি গীতাঞ্জলির সুলভ সংস্করণ। 12 নভেম্বর 1913 স্টকহোম থেকে আসে নোবেল পুরস্কার প্রাপ্তি সংবাদ। 30 জুন 1912 থেকে 12 নভেম্বর 1913 17 মাসেরও কম একটি সময়ের পরিসরে প্রতীচ্যের কাছে অপরিচিত এক ভারতীয় বাঙালি কবি জিতে নিয়ে গেলেন পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার, মানব জাতির ইতিহাসে যার তুলনা বিরল। সেই সঙ্গে বাংলা ভাষাকে এক সম্মানের আসনে বসিয়ে গেলেন, যদিও সেটি ছিল যে জন্য তিনি নোবেল পেয়েছেন ইংরেজি কাব্যগ্রন্থের জন্য। আর এই ঘটনাকে মনে রেখে টেগোর রিসার্চ ইনস্টিটিউট 30 জুন দিনটিকে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্য পাঠ দিবস হিসেবে পালন করে আসছে। আজকের এই বিশেষ দিনে সব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ করছি, আজকের দিনটি আপনারা ঘরেই হোক বা কর্মক্ষেত্রে কবিগুরুর একটি কবিতা অন্তত পাঠ করুন। যে ঘটনা বাংলা ভাষাকে পৃথিবীর কাছে পরিচিত করালো, সম্মানের আসন প্রদান করল, এই একটি দিন আমরা তাকে কবিতায় বা তার কাব্যে স্মরণ করি। আজ সকালে অনুষ্ঠানে এখন একখানি রবীন্দ্রসঙ্গীত।

আমার সকল রসের ধারা, রবীন্দ্রসঙ্গীতখানি শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এবারে আজকের স্বাস্থ্য তথ্য। আজকের বিষয় ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ। স্মৃতিভ্রংশ বেশিরভাগ ক্ষেত্রে এই রোগটি 65 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রেই দেখা যায়। তবে এই লক্ষণগুলি 30, 40 বা 50 বছর বয়সীদের মধ্যেও দেখা দিতে পারে। একজন ব্যক্তির স্মৃতিশক্তির সমস্যা, ক্রমবর্ধমান বিভ্রান্তি, ব্যক্তিত্বের পরিবর্তন, দৈনন্দিন কাজকর্মের সাথে লড়াই, এগুলো একটা গুরুতর কিছুর ইঙ্গিত দিতে পারে। আর এই পরিবর্তনগুলো ঘটে ধীরে ধীরে। অনেকেই এই লক্ষণগুলিকে বার্ধক্যের সাধারণ লক্ষণ বলে ভুল করেন। ডিমেনশিয়ার লক্ষণ। আক্রান্ত ব্যক্তিরা সাধারণত প্রথমেই স্মৃতিশক্তির সমস্যা লক্ষ্য করেন। তারা সাম্প্রতিক কথোপকথন মনে রাখতে পারেন না বা দৈনন্দিন জিনিসপত্র খুঁজে পেতে অসুবিধা বোধ করেন। স্মৃতিশক্তির সমস্যাগুলি মাঝে মাঝে দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। সময় এবং স্থান সম্পর্কে বিভ্রান্তি ঘটে। একজন ব্যক্তি তারিখ বা কোন ঋতু সে সম্পর্কে ভুলে যেতে পারেন। তারা পরিচিত জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন। তারা কিভাবে সেখানে পৌঁছেছেন বা কিভাবে বাড়ি ফিরবেন সেটি তারা জানেন না। বেশ কিছু লক্ষণ মেজাজ এবং আচরণের পরিবর্তনের ইঙ্গিত দেয়। কোনো কারণ ছাড়াই মেজাজের পরিবর্তন হয়। সামাজিক কার্যকলাপ, পারিবারিক অনুষ্ঠান থেকে তারা দূরে থাকেন। এমনভাবে আচরণ করেন যা তাদের স্বাভাবিক ব্যক্তিত্বের সাথে মেলে না। পারিবারিক ইতিহাস ডিমেনশিয়ার প্রবণতা বাড়ায়। আলজেইমার রোগ মস্তিষ্কের কোষের ক্ষতির সবচেয়ে সাধারণ কারণ। মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়া, প্রোটিন জমা মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। পার্কিনসন রোগে সময়ের সাথে সাথে মস্তিষ্কের অবক্ষয় ঘটে। আবার ফ্রন্টোটেম্পোরাল স্মৃতিভ্রংশের ক্ষেত্রে ফ্রন্টাল এবং টেম্পোরাল ব্রেন লোবের ক্ষতি। মাথায় আঘাতজনিত সমস্যা থাকলে এ রোগের ঝুঁকি বাড়ায়। স্ট্রোক বা রক্তনালী বন্ধ বা ফেটে যাওয়ার কারণেও মস্তিষ্কের ক্ষতি হয়। স্মৃতিশক্তি হারাতে পারেন। এছাড়া এনকেফালাইটিস মস্তিষ্কের সংক্রমণ ঘটায়। এতে স্মৃতিশক্তি প্রভাবিত হয়। ভিটামিন বি12-এর অভাবে বা থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে। এছাড়াও যারা দীর্ঘস্থায়ী অতিরিক্ত মদ্যপান করেন তাদেরও মস্তিষ্কের ক্ষতি হয়।
মানুষ তাদের দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করে 40% পর্যন্ত ডিমেনশিয়া এড়াতে বা বিলম্বিত করতে পারেন, যেমন ব্যায়াম। ব্যায়াম ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা 20% কম করতে পারে। সপ্তাহে 150 মিনিট মাঝারি তীব্রতার অ্যারোবিক কার্যকলাপের সাথে অন্যান্য ব্যায়াম করলে মস্তিষ্ক সর্বোত্তম সুরক্ষা পায়। আর রয়েছে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। ফলমূল, শাকসবজি, শস্যদানা আপনার ডায়েটে রাখতে হবে। রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ, জলপাই তেলের মতো স্বাস্থ্যকর চর্বি। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত লবণ বর্জন করতে হবে। ধূমপান ত্যাগ করতে হবে। অতিরিক্ত মদ্যপান, আগেই বলেছি, মস্তিষ্কের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায়। তাই কোনো পরিমাণ মদ্যপান মস্তিষ্কের জন্য নিরাপদ নয়, অ্যালকোহল অবশ্যই ত্যাগ করবেন। আর রয়েছে ভালো ঘুম। ঘুমের মান মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। যারা প্রতি রাতে 5 ঘন্টার কম ঘুমান তাদের ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি দ্বিগুণ হয়। 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম আপনার মস্তিষ্ককে দিনের বেলায় জমে থাকা ক্ষতিকারক প্রোটিন পরিষ্কার করতে সাহায্য করে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন স্বাস্থ্য তথ্য, প্রসঙ্গ ছিল ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ। আজ সকালে অনুষ্ঠানের সময় প্রায় শেষ, তাই বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী বেলোনিয়া। এখন প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ।

0: সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরসি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়াম জাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশুসহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত ১২ বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় ১৮৫০০০০ আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী ২রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল ২০২৬, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম ২০২৬, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড ২০২৪, একে বেশ করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে চার বছর ব্যাপী এই পরিকল্পনা। এর ফলে ২০৩০ সালের ৩০ মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত ১২টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমে ধেমাজির ৬৯টি গ্রামের প্রায় ১৬,০০০ মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের ৫৭ দিনের অমরনাথ যাত্রা আগামী ৩রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। ১৮৯৫ মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানুর মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ হলো জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্ত, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনের দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সানী, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা এবং লেফটেন্যান্ট জেনারেল মহেন্দর পাল সিংকে অতি বিশেষ সেবা পদক দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলোকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আগরতলার অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে তিনি একথা বলেন। পরে রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলি বাস্তবায়নে ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। নেশামুক্ত ভারত গঠনেও ত্রিপুরা সরকার বলিষ্ঠ প্রয়াস নিয়েছে। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী গতকাল লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারের সময় সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়ও উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভিজ। তিনি এনসিসি নর্থ ইস্টার্ন রিজিয়নের সদর দপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় এনসিসির ভূমিকার বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি এআই প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স রে পরিষেবা চালু করা হবে। তাছাড়া রাজ্যের 3টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে 1.5 টেসলা এমআরআই মেশিন, ডিজিটাল মেমোগ্রাফি, টেমোসিনথেসিস বসানো হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ প্রমুখ। আনারস শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেলের জিআই ট্যাগের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এছাড়াও আনারস চাষে অসামান্য অবদানের জন্য দুজন প্রগতিশীল কৃষককে সেরা পাইনঅ্যাপেল চাষী সম্মানে ভূষিত করা হয়। এমডিসি শৈলেন্দ্রনাথ গতকাল কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গোছিরামপাড়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত পিসিকালচার নলেজ সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সেন্টারটি মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মাটি ও জল পরীক্ষার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দশদা ব্লকের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দুটি ম্যাচে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি শুটআউটে জার্মানিকে পরাস্ত করে শেষ ১৬ টিকিট ছিনিয়ে নেয় প্যারাগুয়ে। নক আউট পর্বের নিয়ম অনুযায়ী এই হারে জার্মানি ও জাপানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। ভারতীয় সময় আজ সকাল 6:30 নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি শুরু হয়েছে। প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল নেদারল্যান্ডস 0, মরক্কো 0। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপুর্ণা দেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়াদী লেকতালনি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নৈ সাই নৈ চিতক বিশিনি উলনৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষক সিআরপিএফ তে জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইনি পুলিশ সেঙ্ক্রাক বাহিনী কাহামকুক সামংখ্লাই নাইরক নিয়াগো অসকাত ইয়াফারকা আবনে সেকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নাইমথাম বরম ইয়াফারমুং পান্দানি পুইলা বেরেম রাষ্ট্রপক্ষ গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি পান্দা ও মানজাখা রাষ্ট্রপক্ষ ইয়াকসু সিপি কৃষ্ণন তে কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং আকসং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হায়ুংনি জুদা জুদা হুকুমনি বখাক বরম ফনুকমানি সাকা ফান বক্সিনকা বাইথাংনি হদালাম সংস্কৃত সুভাষিতম শেয়ার খ্লাই বসাকা দাল বিদাল হুকুমনি বখাক বরম ফনুক মং লুকরকনি বিশিং পৈতুতেই চুবালাই মুংনি ওয়ানসক মুংন শিচারু তেই বখাক নৈনি বাইয়াবসারিনি হায়লগ্ন তৈব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বৃতাই চ্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বৃতাই চ্রাই রকনি জুদা জুদা হামক্রাইনি সামুংনি লোয়াজিমুং ন বলাই ত্রিপুরা ন হাকতনি কুবুনি বখাকনি বাগৈ মডেল কাইসা হনই খুরসাখা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চ্রাই তৈ ব্রী রকনি মথাংমুং বাকসাকে নাইকলমুং তৈ হামক্রাই স্রাই স্রাই খাইনা নাহারৈ কেরং ককসাপনি মথাংমুং তৈ চংজাক কেরংনি বিশিংতৈ অমরকন মথাংথানি সামুংখ্লাই দঙ্গো আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস ব্রী আশ্রম গানানি সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তৈ সেবুখ্লাইনাই ব্রী রকনি বাকি স্নামজাক তংমা হোস্টেল নাইকলমানি ইয়াগুলো ব অকগ্ন শাখা ব শাখা মন্ত্রীবক্রকটি বিকশিত ভারত নাহার মুগ্ন তুই ত্রিপুরাও জুদা জুদা তাং বতাংতৈ হামক্রাইনি সামুং বতাং মুখ থাংখ্লাইজাগৈ তঙ্গু বতৈ বসাকা নৈ সাই ব্রী সি সিনি বিশিং কাইসা হামচাজাক ভারত স্নাম তিসামানি লগে লগে ব্রীতে চ্রাই হামক্রাই বেদেকনি চ্রাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাইজাগৈ তঙ্গু ত্রিপুরা শাখাম তাং বেখ্রেপ নতেইব কতালতে হামচা জাকলাইনাও মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি শাখামতে নুখুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাংক্রাতেই হাস্তে শাখাম তাংক্রানি মানজাক মুংবাই কাইসা কক খালাইমা কাংব্লাইও মুংসয় অংখা অ কক খালাইমানি বিশিংতেই হাস্তেনি বেবাগৈ কাইব্রী চিচার এ আই তাং সেব গুনাং পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স রে সেব চল খাইজাগানো আবনো কারিব হাস্তেনি কাইথাম হাংকর শাখাম নগ আচুক রুজাগানো কতাল জরানি শাখামনি মানৈ ধলাই শালচি ত্রিপুরাতে গুমতি হাংকর শাখামনগ কাইসা ক্লাইয়ৈ 1.5 টেসলা MRI মেশিন ডিজিটেল মেমোগ্রাফি টোমোসিনথেসিস আচুক রোজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালামো আবনি বাগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে কেন্দ্রনি শাখামন্ত্রী জেপি নাড্ডানো হাম্বা ইয়াফারকা হাস্তেবাই বাক্সা সিপাহী জলা হাংকরব বুসকাং জুলাই চিসনি নিসিমি লুকু লেখামুং নৈ সাই নৈ চিসনি জেংজাগানো সালচি বারমৈ তঙ্গানো অবাই থাং লেখামুংনি সামুং সিপাহী জলানি হাংকর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল মিয়া কক তুমা থুমনাই রকনি থুমো মকক নশাকা বসাকা বাই থাং লেখামুংনি জরাও লুকুরক SE .census.gov.in পোর্টাল হাবৈ থাই থামচি ব্রী সিং মুং রুকসাবৈ বাই থাংনি নাংকুকমা ককথুম বাই থাংন দেউই মানানো বুসকাং আগর সাল পুইলানি সিমি লেখামুংনি সামুং খ্লাইনৈ রক নক নগ থাঙ্গৈ নকনি মুংবতাংনি সামুং চেঙ্গানো অজরাও বাই থাং লেখামুং গরমানি ককথুম নাইকলমানি লগি লগি নাংমানি আলাইদা ককথুমব নাহার জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া মালাইকা মেজর জেনারেল অনুরাগ উইজ ব NCC নর্থ ইস্টার্ন রিজিয়নি সদর নাইকুংনি এডিশনাল ডাইরেক্টর জেনারেল সালচি সালকা আমচাইনি আলাইদাকে ত্রিপুরা NCCনি সামুনতি হাস্তেফানো সবাই শুক্রবুই সাইমানডখা নখা সালতামরমৈ দিল্লি কতালো সংসাজাক ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নৈ সাই নৈচিদক মিয়া পাইখা আরো মানজাখা নাইমথাং নাইখুংনি মন্ত্রী ইয়াকসু সঞ্জয় সেট পশ্চিমবঙ্গ হাপাংনি পঞ্চায়েতে কামি হামক্রাই মন্ত্রী দিলীপ ঘোষ আকসং অমতৈস নামখর কাহামকুক হাপাংনি স্থল রগ্ন পান্ডাতৈ সকাত ইয়াফার জাখা আবন কারিব অমতৈ হুকবার খ্লাইনাই খরক নৈ হুকবার খ্লাইনাইন কাহামকুক অমতৈ হুকবার খ্লাইমানি বরম ইয়াফার জাখা জম্বুতে কাশ্মীর অবস্কাং জুলাই তালনি থাম সালমারি নিসিমি অমরনাথ যাত্রা চেংজাগানো ও যাত্রা কাহাম করংখে পাইরিনাও নাংমানি যুগালিমুং নাহার জাখা ও যাত্রা চেংনা সেকাং নাইমথাং সেব মালখুং থাংলাইসুতে বেবাক যুগালিমুং ন চেরেই নাইনাও মিয়া মহরা কাইসা সংসার জাখা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 16 কাশাকা ব্রাজিল তৈ প্যারাগুয়ে পুইলা ম্যাচ জাপান বাই কেবেঙ্গৈ থংলাইমাও কপ্লাই অংখা ব্রাজিল উলনৈনি ম্যাচ প্যারাগুয়ে জার্মানি ন ম্যাচেনখা ভারতনি জরানো রগৈ তিনি ফুং দাম দক সতী থামচি নেদারল্যান্ডস বাই মরক্কুনি বিশিং থংমুং চেংজাখা তাবুক নবর্তিবারনি ককতমা
बसकां दामनै चिब्रिय हास्तेनि बेबा खांखरो फेरांखगै वातै वावै मानोहनै हजाक मंग्रखा नबातिबा नायखों तिनि सालनि साकानि तुंमारि थामचिब्रि डिग्रिनि गानागिनि दंगानो आगरतलाव तिनि आइचुक बखागो खामानि तुंमारि तंगानि नैचिदक दशमिक दुई डिग्रि सेल्सियस ककब्रकबाय ककतुमा परिमं ताबुक जराते अरण पाइखा उल्नि ककतुमा आवाय एंगानो सानजा दामसिनि दामै सती ब्रैचिबाव।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান গীতালি। অনুষ্ঠানে আজকের শিল্পী ছবি রায়।

পরপর দিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ছবি রায়। গীতালি অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম। আনন্দ আশ্রম ছবির এই গানটি শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনলেন ত্রয়ী ছবির গান। গানটি গিয়েছেন কিশোর কুমার, আশা ভোঁসলে এবং আর ডি বর্মন। ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন মোহাম্মদ আজিজের কণ্ঠে, ছবি গুরুদক্ষিণা।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, অনুতাপ ছবি থেকে, গেয়েছেন কুমার শানু।

0: সাবস্ক্রাইব করুন।
1: গানটি শুনলেন ব্যবধান ছবি থেকে, শিল্পী ছিলেন আশা ভোঁসলে। ছায়াগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, অমর প্রেম ছবি থেকে, শিল্পী মোহাম্মদ আজিজ।

গানটি শুনলেন শ্রীমতী হংসরাজ ছবি থেকে, শিল্পী ছিলেন অরুন্ধতী হোম চৌধুরী। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন গীত সঙ্গীত ছবি থেকে, গেয়েছেন কুমার শানু।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন ড্যাডি ছবি থেকে, শিল্পী তালাত আজিজ।

গানে গানে অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, ইয়ারানা ছবি থেকে। গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং বিনোদ রাঠোর।

গানে গানে অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ছবি থেকে। শিল্পীরা হলেন রাহাত ফতে আলী খান এবং তুলসী কুমার।

শুনলেন অক্ষর ছবির গান, শিল্পী ছিলেন হিমেশ রেশমিয়া। এবারের গানটি শুনুন, চেন্নাই এক্সপ্রেস ছবি থেকে। শিল্পীরা হলেন সুনিধি চৌহান, অরিজিৎ সিং এবং নীতিমোহন।

0: এবারের গানটি শুনুন কে কে সুনিধি চৌহান এবং হর্ষ কৌরের কণ্ঠে, ছবি আজব প্রেম কি গজব কাহানি।
1: It's P on the track. Let's go.

শুনছেন হিন্দি ছায়াছবির গান গানে গানে অনুষ্ঠানে। এবারের গানটি শুনুন ফানা ছবি থেকে, শিল্পী মহালক্ষ্মী আয়ার।

0: feeling in that moment.
1: শুনছেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে।

আর হেসে এক কণা মাটি দেব না তো নিতে জয় আমাদের হবে শেষে বুদ্ধ গান্ধী বিবেকানন্দ বিশ্বকবির মহান দেশে আজ

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন ভজন, শিল্পী অনুরাধা পরওয়াল।

এতক্ষণ শুনলেন ভজন। শিল্পীরা ছিলেন অনুরাধা পরোয়াল এবং মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীবৃন্দ। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এরপরেই এফ এম উজ্জ্বন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান।

আইন হাইলাম সুপির তাংসা চিনি মারাক বসংনি রেজাপুন ইয়াগুলো খনাই তোনা তাকে উক্তি ভুক সংন খাকলাই অনুরোগ তিনি নি পান্দা খনা উই তংনা অজরাব হিনে গে ফাইজি তাবু খাইন হয় চং দে তাংসা চং জাদুরি রেচাপ মুনি বখাব থাঙ্গান হাইফান জাদুরি রেচাপ মুনি কচার কচার অব নরক পাই থাইসা থাইনি চং কক সালায়ান ওকে কক সালায়ান বলতে চং থাইসা থাইনি কক সংলায়ান তে চং কক ফিল লাইন হায় দা কে রুচাব মংনি ইয়াগুলো আং নৌনি ককদুকো থাই তো রুচাব মংনি কচার আং নৌনি ককদুকো থাংলা কে পুইলা ও ন চিনি যে তাক তো আং যাদন রুচাব মং নৌনি বাকে ইয়াফর না থাঙাই দম তাকে ক্ষীরত বাই বুক সুখিনি যে পরমানি রুচাব যা রুচাব মং নাকি আবনি সঙ্গ কাইসা কক সং মং তংনাই নরংনি বাকে আবং খা চিনি যে যাদনি রুচাব মং এবার চিনি যে হুকুমনু হুকুমু রুকজাক যে রুচাব মং র আবো বাহাইকে তাপসু জরা আয়োগ লগই তংখনা আপনতই নংনি যে কক ফিরক মং বা নংনি যে আনসার যে তাকে ভোগ সংরক যে খাই সানানি মজঙ্গ সবাই শুক্রবই আপনার নরক তিনি ও সঙ্গমংনি বান্ধব নরক সাউই মাননাই এবার চিন স্রাই স্রাইকে সাবানো চিনি জাদনি যে চাপ মরক চিনি দাঙাইমা দাঙাই ফানি সিমি যে চাপ জাগি ফাইমানি আবো পুলা নিমি তাবসু জরা বাহাইকে আশেক জরা করংমা কুসুম কুসুম

লেখালে অনেকখানের দে মানে ও কাইবছো

ফুরবক নন বামানে মনে অখিসম গাংন নাঙ্গ

0: আয়া খবরি বাস না ভালো বড় আমনে অ খুমুলে বংছেনে বদ দশিনে আমনা
1: ও
0: অ খললে একদম যাক আমনে অ কব আংসাব কব থাকবর লেখায় দগদে মনে আমনা মুংসা থাকমানি মুংসানো সাদে মুং নুই থাকমানি মুং নুই সাদে ও লেখা ইয়াং খানার নু দো মনে আমনে সাবলে ইয়াং খানার নে
2: ফাইডি অজরাও খর জং কক দুক বুকা গো থাংশুয়ান বালাখেন খরাতক রচাপ মং ফিয়া বা জং জাতনি রচাপ মং রংন হাইন স্রাপস খনামা বাই জং বিনি পুরা কক থাই জং খনাই সিমানিয়াঙ্গু তামনে হিংকে জাতনি রচাপ মং দাম সাবে এক ঘন্টা এবা কাবা সতি থামছে বা ত্রিশ মিনিট অব হাই লকেছে খনা সকি মান খেয়ে বংনি কক যে ফিরক লাইমানি যে কক গিয়াফার লাইমানি ফিরক লাইমানি আবু জং কাবে খনাই মার ফাইডি অজরাও জং কক দুক থাঙানি হাইন সাবত হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দক করে চিনি কক দুক নি বোখা গজং তাবুক থাংলাই মাই দং দক কক করে হাইন হয় তৈসা নরক চাইতক ফিরদি নরক তম চাইতক কাহিনকে আং রং কক দুক বোখা গো থাকলে চাইতক নাই রংনি কক দুক ন আং যে মানসাক ইসানি চাইতকই দং হ্যালো
3: হ্যালো ভাই
2: ই ফোন কাহাম হ্যালো
3: হ্যালো ফুরুঙ্গাম ভাই
2: ই ই ই কে দেখ নানি খরাং কাহাম কে
3: হ্যাঁ হ্যাঁ দাম করে খনা গো
2: আচ্ছা কে তাকক বড়
3: নি তো বিলুনি আনি সারে দম
2: আচ্ছা আচ্ছা দ
3: বিলুনি আনি কত সময় শুরি
2: হ্যাঁ কে তাকক ও যে জাদুনি রচাপ মুনি সকাং কাইসা আং কক সংমানি বা কোয়েশন সাম সংমানি আবনি ন আনসার বব হাইকে রি নাম সং এবা সাইদে মান
3: হে মানে জাদুনি তো তা আগে নি কলেজ উনি খানা পাবো
2: আন্ত
3: খানা
2: পাবো না আও দ হামবাই তাকক দ কে দেশা ফর রগ জ হাইন হাই করং নাই নি ধারিম খায়ানা কবিনী কুয়েশন ডক তো বই কে খা খায়ও খাই তো নয় তাকুক তে ভুক সংন সানা নিমু চুং এবার সুংনা নিমু চুঙ্গ চিনি যে জাদু কলেজের চাপ মং আবো দাঙাই মা দাঙাই ফানি সিমে তাবুক জোড়া যং চিনি চুং অববাই করঙ্গই তংখ অব রচাপ জাগাই তংখ এবার যং খনাউই তংখ আবো বাহাইকে আসাই ফাইকেনাতে আবনতুই নিনি তাম ওয়ান সুম এবার অবনতুই নং কক সাহারি সাদি এবার কেবা অবন তিনি আনি সুমুং জাতক কলিজার তৈ নরং নিজে সাইমান মা রক নরক তিনি অ পান্তান বিশিং সাবই মান্নাই হিঙ্গে ফাইদি সাবতং গরঙে নে আনা হ্যালো হ্যালো কক করে হাইন হয় জোড়াতং খোপা চাইতুক লাই না ধামসা জোড়াতং চিন ইয়া ফাবো নরবই কক করঙ্গে তংনানি এবার চাপ মুংনি বিশিংতে এবার কক দুকনি বিশিংতে সুমরং

ไปอากนังสารไปแข็งไอ้สังไอ้ฮับเอาไม่กันไอ้

อาตาดมุระบุฮาสามกันไปคือบุมอะไรฮาสามบุกะไปคือ

0: بقى انا اهو اذكر الاثر
1: এইচআইভি এইডস ন অসৈ ক্রিয়াকারে এইচআইভি তে এইডস ন সে কাহামকে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহেকে এইডস ন কাসনানি অবশ্যই সিদি
2: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কাসনানি অবশ্যই শৈলামা
1: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাইদি হাসতেনে জুদা জুদা আমচে ফিয়কজাক জুবা মংথানি জুবা জুনা দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াইজা তাবুক ফানো এইডস ন কাসোনা টিকা করি খো এইডস ন কাসোনা তংসানো লামা আবো উংখা এইডস ন সিনানি
1: কন্দম থুবি আওই চাস মাইতা তংলাই দি থেই রুফুরুতে না ফ্রো সিরিঞ্জ কেতাল ন কারে সাগতা থেপা দি
2: সুচি কংসা বাই ড্রাগস তানা লাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
1: সাক দেরে বরি রক চেরাই অক্সিঙ্গ তং ফ্রো কাহাম কে সাক মা নাই জাগ নাই
2: লাং মানো হাম জাগই এইডস ন কাসো দি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হাম তাই নুকুং হাম ক্রাই নাই খুং ত্রিপুরা হাফাং বাই লুকু হাম ক্রাই নি বাগই আওয়াই জাগ
3: ফাইদে চং অজরা কক্ত বহু থাই না ফাইদে চং কক্ত করঙ্গা না হ্যালো
4: হ্যালো
3: বড়নি সাহরি তং তাকু
4: বাইনানি তো গিয়া
3: হ্যালো
4: হ্যালো
3: ইন সাদি
4: বাইনান থে
3: খরং গেসা সলাই আহাইং থাকা হাঙ্কে বা তাকু রবিয়া নিবাই সিরিং সিরিং সব সময় মনে যাক বা তিনি হেতাম যান সিরিং হে কক সাকা হিংকে বা
4: তাওর মাই আং থাং গাই পুলিয়া তা কক সিংকে আমন ন আ উংক জাদু কলিয়া আতে মানে কক খাই চাম ভুগ না
3: উ উ
4: জাদু কলিয়া মো তো জাদু কলিয়া অঙ্গ তা আগিন গরম সিং নি গাই কক রং নি কক খাই চা কক জো উ এই দা উ ইয়াং কে ইয়াং ইয়াং কে ইয়াং বরক কক বই ন আমি
3: নেটওয়ার্ক কাহাম কামানি বাকি খাতা গিয়ে হাই হাতা কক সাতক গিয়া হাই দকরি কাহামকে নেটওয়ার্ক কিসা মান মজা ফান লরি আখাই বাস হই ফান ট্রাই খেনে গরাছি দি হ্যালো হ্যালো হ্যালো হ্যালো তাকু রবিয়া নিনি খরাং আং খনা প্রায় প্রায় তান জাগ মানজো অব হাই এং তমন বাকি আং তনি উই মারি গ্রাখা দকক্রাই নে হাইনা হাই চাইতো দি চং অকল ন চং লাস অং শিবান অ সুমংনি আমনি আগলো আং জে মন মতে আনি বখাকতে আং শুক্রবই সাইখনা রিমান হ্যালো হ্যালো ককরই হাইন হাই যাইতক দি তাবুক চিনে স্টুডিও জর খক তামই তঙ দিবনে দামচি তামই সতে থামচি চার হেঙ্কে মুখফুলি থামচি নই হেঙ্কে অজরা ও জং ফাই সকা তে জরা বসক তং হনক তো সাইন মানো দামসান সাই জরা চিনি আগত মানি বা জং ফাটি অজরা ও গরং হিনিয়ানো সাবত হ্যালো হ্যালো সাইমাইয়া তাকু নেই আঙাবো বাহাই যং জালং তংব আয়ঙ্গ আলকাহল ট্রকসে সিনেরি রিও তাকু কেবা খুব তাং ফাইদে আং তাবো রং নর সানা থাঙানো যাদু কলি জানি জিনি যে গরং আবো আনি যে সীমানি বখাক তৈ আবো সাবানো থাকে তিন বুকুক যে খরক সাতো সাকা হংকে ফাইদে নাইয়ানো সাবো তঙ্গ জরাহাই নহাই হ্যালো লামসকু তাকুক ন তিনি তো যাদব কলেজে

0: 아니야, 아사히마노토 이 곡사이토마니도 보런 차르탕 타콕. 그러니까 타콕 능 사나다 모총제 지는 자도 콜리자 보바하이케 아사히카 에바 탑스코 조라제 그릉이 동마니 비니 그릉 럭노토 이 능 사바이 쇼크로베 사나다 모총.
1: 엄마 자도 콜리지 바기 딱신디 리사토 이사바 요 아기 버럭바. 아바르 자비야 한가 아바 신디 럭스 그걸로 정말 용이다.
0: 아.
1: 아기바 오 판다라 혼아가 이쁘리바 이슬라바 이슬라 자도 콜리지 마 레전드.
0: 아. 함바이타 코노도 인게 아서 저라리바니 바가이 인게 파티 타보가 저라보 드릅드르 카에 탕데 탕데 또 응기나 또 에바카 바 저라 또 바탁 통이야 바 보도 탕이 또 온라인 어 할로
2: I'm just
0: Shaimanya botako ge baba boku ka bini bakako takol thanga angino obohai bo shinjak te de angri shaimanya da kokore chini je jado college a chung je khnala yo hajana re chabang panda bo chini jado college kai chini chini mung si haya da chini chini mung bai ke hin male chinga bo ton shaimano chini dangai ma dangai phani simi o jado college re sap sabai phayo haya da ফাইডি নাই নাই না খরকসানো শেপ দি ওই সাবং না বসাও দে মানো হ্যালো আহ দ ক করে কে চিন ও জাতো কলে যা আগি তো চিন বড় সাবলা লেখা করে তোমাতে আগি নে আজ গলে সাবলে পড়াশোনা বা সরমুর সৈমুর কিনে কক থাইর তোমা কস করে হ্যাঁ দা কে চিনে খুব খুব সিমিসে চঙ্করং ফাইও চিনি কক সামং রক সিনে সৈমুং আকরক যে তাবু নংখরমানি আবো জরা কাইসব খুব খুব সিমিসে করং যাক তংমানি নাইকে না সাবতং করং গি তংখাবা হ্যালো
3: হ্যালো
0: এ ফুংকাহাম
3: ফুংকাহাম আইনো
0: আ বরন শারিত
3: আং শিবদুগা পারানি জহর
0: আচ্ছা তাকো আইকে খদে খানা গাতিনি নে যে কক সঙ্গ মুলুক যে সঙ্গলাই তংমানি তাকো পান্দা
3: আং কি দামু খুলুগুই নাইমা বা মোবাইল বাই শিখনাওয়াং মানে তাবো উদাহরণ লাই বাড়ি মানায় হামানি নগুই তাকো মাত্রা মগো খালি হাপিং গান্থা হামানি নগুই খালি আঠুরে বাহারো মানে আব ও গান্থা বাই
0: আব
3: উদাহরণ রই বড় বাড়ি পুইথা বসল জি বাইছে মজি নাফু নুকুন বসাগলে
0: যে জাহাদনের চাবমু আবো চিনি আগিনি সিমিনো খুব খুব সে করং জাগে ফায়ো হ্যাঁ দা আবো তো যং যতন সাইমানো চিনি খুব খুব করং গে ফায়ো আবো চিনি কাইসা সিনেমু চিনি বরক বসনে কাইসা সিনেমু চিনি কক রক খানি কক সামু বা খানি ইয়কমু খানি তংথমু খানি কাপমু রক সং ব্যাপক ন অজাদ কলে চাইনি বিশিং তুই চং খরক সাবেতে খরক সানো শেয়ার খায়ো বা খনারিও ফাইডি তাক নেব খাগো বা লাইন ডক্টর ক্লিয়ার এন খা চং ট্রাই খাইনায়ানে কেব সাউই দে মানুষ রাই সরাই কে হ্যালো
4: হ্যালো
0: ইন ফুংকাহাম
4: ইন ফুংকাহাম ম্যাডাম

0: 나무를 맞습니다.
1: 네, 잘.
0: 아부터 진행 자주 보지나 자나 또 이시 살이도 맞아 하여다. 이 아부터 아기 진행 중 중도 자나 잠깐 좀 매단 잘 안 오고 무로 보시는 거 이리양.
1: 나 꼭 그래. 무로 무로와버 동물에게 삼으로 꼭 그래.
0: 이 가부터 저또니 자가운 아버지. 응. 여기 뭐롱 가와 이제 동거 이거 만약에 후보 가인 뭐 농 시클라르 파농 공화전 또 자주 그리 자는 농 비실 밖에 북하루 이거 그나 봐요 아 비실 때이노 농 박사 북하 밀라 라이 항만호 세 박사 각상 라이 굴사위 동라이 만호 국상 위보 아 비싸 몽롱 농 비실 밖에 있네요 아 조금 어 컴퓨터는 좀 그래 모바일은 좀 그래 봐 아 비싸 몽콕 얼마 봐이노 데이크션 타워 만들고 있다고 세 কক্করে ফাইদি হিঙ্গে সাওয়ানা চিনি জাদু কলি যা তাবুক চিনি কাশে সিনেমুং চিনি হাসতে নি কাশে বো সিনেমুং আবতে চিনি অ হাসতে তংসাক বোতে থিপলাই হাইছে চিনি রিসা কাশে হাসতে নি বরম হিনি সিনে যাগো চিনি হাসতে নি কাশে সিনেমুং হিনি সিনে যাগো রিসা চং ফাতার হাও ফান থাংলি বা চিনি হাকতর নি গবং মা বেসার বাসার হাসতে বা ডিস্ট্রিক্ট ডান থাকলে যেন বইন বরম রিনে বা সকাথনি লঙ্কায় যেন চিনি রিসানা যেন ইয়াফারো রিসাবাই যেন বরম রিহায়াতা অবহাইন চিনি হুকুমনি রেচাম হিনে চিনি ত্রিপুরা হানি হিনে যেফর সিনি জাকানো এবার ফাতার হারক যেফর পারফর্ম খাইনা থাঙানো আপুর হুঙ্কা অ এ হুহু খরান সিগাং ফায়ানো এগে তাম হিমালয় অব সিনেমু মানে থাঙ্কা অবতে থিপলাইয়া অবতে কমরিয়া অজাদ কলে যায় আও অব খুব খুব করি ফাই মানি জরা কাইসাও তাবুক খুব খুগো খুব এগে চিনি হাবান গতবাং মা রসাব করং রংনি খরং রক চপজাক দো এগে আ খরংনি বিশিং তৈনা নরক খামা হাইকে থৈপলাইয়া হাইকে ব মানে পীর জাগে দংসিনাই খুব খুগো যেন যে মরক কক থাইরক যেন তাবো আবো খনায়া যেন জাদু কলিক জানি বিশিং তৈ যেন খাও এবার সরঙ্গো এবার পুইলা পুইলা বাকসা খনায়া নাইরক বুঝি আরক অঙ্গু অবতমা কক থাই খাহানে বিয়াবা যেন তমং জাদু কলি জানো বাই খা বেড়া সুখে খাও ইমান খাহিনকে বিনি হুজা কক থাইরক বিনি যে কক মরক রক বিনি কক বো খিরি রক যেন যেফর বুঝিওয়া নাং আফ্রো হুঙ্কে অরু চাম নাইরকনি মকল মুক্তি ক্লাইমাহাই কেন যে খনানাই রকনি বাকলাইয়ান ববহাই হিমালয় ও যে খানাং জাগনাই রচা মর দো চিনি হানো লবই বা চিনি খানি বরক মামানো লবই বা বসা কাইমানো লবই অবহাই তৈরক পদে পদ চিনি জাদনি রচা মরক দো আর রচা মরক চিনি বখানো বেলা কেন সলাগো হাইসে আগে ফাইদি জরা তো কবাং করি অবন লাস্ট কল হিনে তাবুকলে আং একদম রাগসুক সিনাই নাই গেরা সাব দো হ্যালো হ্যালো ককরে লাস্ট কল তো লাস্ট কল নাতে থাংলিয়া তামনি হিমালয় তে স্রাপচা জরানি বিশিং হচ্ছে এফ এম নিউজ হেডলাইন্স ফাই সকম হয়ে গেবা হিঙ্গে জাত কলে যেন তৈ অবনে সানামু চুঙ নরক তাকনি জরা তো কেব সরঙ্গিয়া কেব রসাবিয়া কেব রঙিয়া আ রাগিনী রক আ খরং রক কারিনানি ফিয়াবা যেন কক থাই যেন খুব বৈ ফানো যেন হাই নক ফানো হাই গুবনে রোজা মডার্ন সং রোজা মাইকে যেন জাতু নবতম যেন ট্রাই রক খাইনাই খাহে আসে কুসুম কুসুম যে থাঙ্গই দমানী আবো তেবো হামই তৈ লুজা মাইকে থাংসাওন হিনে আং ওয়ানসুকো গে যে চিনি খুব খুব গরঙ্গই ফাইমানী যে কক থাই রক তাবুক যে সাপক জাগাই দমারক তেবো সাপকই রুংজা থং আবনো আংলে সরিগু তৈ খাখায় নরগ অবনো সরি না হানে গে তাবুনি ও যে কাইসা জেনারেশন দো জাদু নিজাবই দায় বা সরঙ্গে দায় চিনি তাকুক বুকুক চাকরা চাকরা জকসং তবং বরং মতাই যাওয়াই থাকা হিঙ্কে ও জাদুনি ন সাবো ইয়াচাকনাই সাবো নারাংনাই আবো বকাইসা সুমুং গদর চিনি থানিও হিঙ্কে আ সুমুং যাতে আজাইয়া না তৈনি বাকে তাবুক যে মিউজিক লাইনও দায় রক ন আং কইনা নিমু চুঙ কুবুনি মডার্ন চামং রচামা হাইকে না তমং চিনি ও জাদুনি রং ন বড়

0: সাকথারই হাতারই তো সরঙ্গই রেসাব খাহাঙ্গে যিনি অ জাদুগ্রক এবার ও জাদুনি রেসাব মরবো তেব হামসাওই থাংসাওই তেবক আশাওয়ান হেনে হাঙ্কে তিনি তো গবংমা কক দুগ্ন তিসা কাফিয়াবা নংনে কক মরক রক আং তেবক খানানি মুচুকমানি ফিয়াবা আং তিনি আসক মানলেয়া আংলে শিয়া যা সেহিনে আং সেজন সেজন ওয়ানসুগ নং থানি তেব কাহাম কাহাম কক রক দং না চিনি বুকুকচুক অকরা সংরক নানা সংরক তাকে অকরা সংরক বরক তমন কেরং হর কাঙ্গাই বং থানি কক কাহাম কাহাম মান খামোহিনী আং খাকায়ো তো লাস্ট কল হিনপান নংনে কক দুগ্ন খা আং বখা তুই মাই নঙ্গি ফাই তো নাই নেগে সাব তো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: আংনানি পালালিয়ানো দিনি নঙ্কক দুগতে থাংগ্রালিয়ানো হিঙ্গে ফাইদি যেন অজরাব যাতো কলি যা পাইথাগ তাংসরং নুয়া ফরে কলাঙানো অজরা ফাইদি ফিয়াবা তাবুক জরা এফ এম নিউজ হেডলাইন্স খানানি এফ এম নিউজ হেডলাইন্স খানামনি ইয়াগুলো যেন রগ্ন এবার কেবা আং খানারি বানানো রঙ তাংসা যাতনি ছাববং ফিয়াবা কল টেবলিং অঙ্গিনো দঙ দরমই নাইগে না অব কাহামকে খেয়ে দামানো হ্যালো
1: দিবর কাহাম ভাই আনিমো
0: দিবর কাহাম
1: আঙ্কেল ডুমুর এবিটিম রাইমালি
0: নং খদে খানা কাতিন জাদু কলি জন তৈ সাই তোমা দাকো
1: ইন কিতালে খানা কে
0: আ নং খানা দামু সঙ্গল তৈ সাই দামানো
1: হাতে না আছে তো ছাউই তো মানিয়া হেকে চাই আছে আর খাজা তিন থাকা কে হাজার বার মাফ খাই দিত
0: তো ক করে এন দা টাইম তো কবাং করে 2 মিনিট দিবিছে তো কে সাজা দি
1: হাতে না তো কলি জানি কখনো ছাউই তিনি বুকা ফেরাং কবি থাকা হাইছে
0: হাইছে আজকে কব খান নাই কে
1: এ মানে বুকাও ফেরাং কবি থাকা জাতে কলি জানা না তোমার নিবাকে হাইফান নন বেলাই হামজাং উরি বরি বরি ভাই মানে যা তো পায়
0: তো তো নং এ হাসক হামজাং মা আং মানে তং আসক বৈ নাং খাকছাম মা ন হইছে
1: এ জাতে কলি জা মই ন হাল বলাই থাকো জাতে কলি জা তো কাইছে মানে সিরুম কাইছে আবো গোবাং মানে তং হে দা
0: চিনি জাদু কলি যা চিনি সিনে মূ আবো তো যেন সাউই না ভাই চিনি সিনে মূল তা সকমা যাবাই তাকুক তাই বুক সং রাফা না যায় সুই আফানো আংবো গিসা হাইন সুর ফাইয়া ফিয়াবা হাইন কক থাইবাই হেনা না জরা জরা চাই তুই অনুরোধ চাই যাতে ইনকে ফাইলি যাবুক চিনি জরা ফাইস কয়া এফ এম নিউজ হেডলাইন্স খেলানি দিনী এফ এম নিউজ হেডলাইন্স রংখা রাষ্ট্রবক্রক দুর্বতি মুর্মু মিয়া দিল্লি গতালনি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নুই সাই নুই চেদক বিশিনী ওল নৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনিনি গ্যারান্টি অ্যাওয়ার্ড জাফরকা কেন্দ্র বরৈতাই চরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈতাই চরাই রগ্নি জুদা জুদা হামক্রানি সামুংনি লুয়া জীবং ন বলাই ত্রিপুরা না হা কত নিকুবনি বখাকনি বাকে মডেল কাইসা হনাই খুরচাকা নকা সালথাম রমই দিল্লি কতাল সংসদাক ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভাল নৈশা নুচি দক মিয়া পাইখা আর মানজাখা নাইমথা নাইখুংনি মন্ত্রী ইয়াকচর সঞ্জয় সেট পশ্চিমবঙ্গ হাফাংনি পঞ্চায়েতে কামি হামক্রাই মন্ত্রী দিলীপ ঘোষ আকসং ত্রিপুরা শাক হাম বেখরেপ তাইবুক কতাল তাই হামসা যাক খাইনাও মিয়া দিল্লি কতাল কেন্দ্রনি শাখাম তাই নুখুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাংক্রা তাই হাস্তে শাখাম তাংক্রাংনি মানজাক মুংবাই কাইসা কক ক্লাইমানি কাংপলায়ও মুংসই অংখা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মিয়া ট্রাস্ট ল্যাঙ্গুয়েজ রায়দান তৈ দাগি মং রেখা কক মং কাইসা ও বোর্ড নি বুখাক তৈ সাজাখা রেম চিনি তাবুনে সরং তনাই র কতাল অ রায়দা ও নাহারি নাঙ্গলা জম্মু তাই কাশ্মীর ও বুস্কাং জুলাই সাল নি থাম সালমারি সিমি অমরনাথ যাত্রা চেঙানা অ যাত্রা কাহাম করিংখা পাইনা ও নাংমানি লুয়া জিমুং নাহার জাখা বস্কাং দামনৈ চিবরি হাস্তে বেবাক হাং কর্ণ ফেরাং কগ ওয়াতে ওয়াই মানো হনে হজং মুং রেখা নবর দৈবার নাইকং দিনে সালে সাকানে তুংমারি 34 ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তঙানো অবকা তিনি এফ এম নিউজ হেডলাইন্স রক খাখে তাকক তে বহুত সংন রক আনাসক জরা জরা লগরি তংখা এবা তংবাই খুহিনে আং খাখায়ো তামনে হিমালয় পান্দাতে কলমা তংখবা নরক খনাই তংলি তে লগরি তংলি আনো তিনি pandao ge hachne re chamung panda ta chong oronoma khorab lai sinai hachne re chamung panda ne yaglo haino hai phai

0: haino hai lam sa kiro khnai ta noita hok te bu sona phaidi chang ajara ba sport sang khna la yana
1: HIV AIDS no osoi kiriakare HIV te AIDS no se kaham ke sinanango hamjak ma bai bhai ke AIDS no ka sunani abose sidi
2: AIDS no se sheling di AIDS manjak ne borok noya AIDS no ka sunani abose shoilama
1: kaham ke sinabage टोल फ्री नंबर 1097 फोन खाइदि हास्तिने जुदा जुदा आमचे फियोग जाक चुबा मुंग थानी चुबा जो नादि
2: त्रिपुरा एड्स कंट्रोल सोसाइटी शाख हमते नखु हमक्राय नायखु त्रिपुरा हाफंग बाय लुको हमक्रायनि बागै आवाय जा ताबुक फानो एड्स नो कासुना टीका करिखु एड्स नो कासुना तंगसान लामा आबो उंखा एड्स नो सिनानी
1: कंदम थुबि आवै चास मायता तंगलाइदि থেরি উপরুতে না প্রো সিরিঞ্জ কতাল নকারে স্বাগতা থেপা দে
2: সূচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সূচি কংসা বাই সাকুর টেটু বতারিক জাগ দি
1: সাকদেরিয়া বলি রক চেরাই অক্সিঙ্গ তংপ্রো কাহাম কে সাকমা নাই জাগ নাই
2: লাংমানো হামজাকি এইচ নো কাশু দি ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাই নি বাগি আওয়াই যা সাইদেমান এস টি আই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবো উংখা আবো হাইকা সব বেমার আবো বুকুক খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
1: অব ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিনো বেমানি ইয়াক নিকাতি তংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুই আছে আমা তংনাই কন্দম থুবি অইতা চাসমা লাইদে

0: करक्शन इसाइ गोबां बरक बाय थुयासे याखे दंखे एच एबा एच आई वी बाय मानजिखे दंगिमान नाय
1: त्रिपुरा एच कंट्रोल सोसाइटी सा खामथाय नखुं हामग्राय नायखुं त्रिपुरा हाफां बाय लुक हामग्रायनि बागै आवायजाब
0: नों सायदोमान सागदेरिया बुमानि एच आई वी बिनि अक्सिंनि बुसानि सागोबो सलोइमानो
1: अक्सिंग तंगफुरु चेराय आजायफुरु एबा बुमानि आबुक्ति चामानि बिसिंति एच आई वी सलोइमानो
0: आबुनि बागै जत सागदेरिया बुमा रक्न एच आई वी दे तं आमजोगिमा नायजागो
1: তুমুং এই চে বিশাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরমকে জরা তংশানি এআরটি রাইদা ত্রি ডাক্তার বাই নাইজাকে অক্সিং নিচে রাইনো এই চে বিনি ইয়াকনি ফিওগে মানো
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রে নাইকুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রানি বাগে আওয়াইজা
2: হাইনো হাই দি বর কাহাম বাই লামসুগ খনাই তনাই তাকক তে বুকুক সোনা নর খনাই তো 101.6 মেগাহার্টজ এফএম উচ্চেন্দন ফাইতে অজরা সাবতং করং লায়না হ্যালো সাইমান বাবাহাই যেন জালো আসাই দমকা থাই খরক খরক নিয়ে বেলে কাহাম কিনা কক সাইমানো ফিয়াবা ওরাম ওরাম তামাং আইথাং সাইমান হ্যালো
3: হ্যালো
2: ই দিবর কাহাম ই খনাও আর ইখে খনা
3: ই খনাও বুকো সানাই
2: দোগ্রানি স্বর্ণমালা স্বর্ণমালা ই ই ই
3: ফ্রিবাই হানবাই তাই বুকাওকে হাব যাকছি ও গান কাইছতা আই মেশিন না বিছি তুমি চিনি বুকো কই কেও কে বাই বুকো গো ডাইরেক্ট সালাই লিয়া পক্ষে তাই সালা গ্যা তিনি ও গনক কাম তাই না পনা বুকো গো সাই খনারিকা আজ বুকো গো সাই ঘর সাবরি খনারিকা উদাহরণ কি তারে তো তাই কাছে তাই কাছে না মতি কই মানে কাই লাই না নি বড় না নি সুলাই মা তাই ও বড় কি তারে ক লাই গ্যা সালাই গ্যা ডাইরেক্ট সালাই লিয়া গান লাই খাই ও তোর লাই কা প্রশ্ন রে কা তা লাই কি বা কই ও কারি রগো থাঙ্গে মাই কাই লাই পুরো রগো অবহাই রক নই গরক কক রুবাই কক বাই খিতারি চান্দি কে বুঝে লাই বড় হচ্ছে জাদু কলে যার মা আসাই খানা হে মাতাম তো বুকু আঙ্কা মাতান যে বুঝি মানে আপন জীবন আমি ওয়ান্সু গো জাদু কলে যা মুসুকে দাম বলা হ্যাঁ আন মানে সাপাই হতা আঙ্কা আমি ওয়ান্সু কা আমি কাছে জাদু কলে যা নাম করতে লাই খাইনা হামজা গো তো বুকু আমি ওয়ান্সু গো চিনি জাদু কলে যা হাই মানে বুকু যে খিলি মানে রেসাব মানে কাম থেবুর কা মানে খিলি মানে
2: বুকক জুবই যেন থাইসিংবো গরংখা হিংকে ফিয়াবা ববাই কক সাপরলে মুখা জংজাল করে আর সৈক্যম যেমন তা বুকক জগমা সাহর কাবিন বুফায়ং সঙ্গে হাই হাই হিনে আও চিনি সিনে মো অব নজ সকমানা আদি অবন সকমাওই মানগ্লা গা যেমন থাইসিং বুকক জগ সামা হাই নয় চিং জরা কাইছে চিং সামুং সায়ার ন তাবং গে তাম হাই না ফুর ফার থামছে তুমি মানে খেতার হাই খেতার ওই বালা লাই মানে বিহিক বসাই ফান কক সালাই কেন কম দংলাই হাই ফিয়াবা আ জরা খায় বাহেকে ওয়ালাই মং ফাইনাই বা বাহেকে জলি মং ফাইনাই রসা মং ন সাব নাসলে বা রসা মং খানা খাই যতসে বখামা কাসা সামুং চায়া নব চামা নব রসা মং বৈছে খনারি ও হুঙ্কা আম বা খুঞ্জ বা হাবসিনাই নিলে না তা বুক ডক যেসে পেন কক সাকাই কক খনাইয়া হাই খনাই হেনে সালাই যাকতে ট্রাই খাইনাইলে আনো ফাইদে রসা মুনে বিশিং তে খাই দে মানো মা তো মাংলা খাই মা তঙ তব সামানি কক সাই ফাইদে নাইগে না সাবা তঙ অজরাব হ্যালো সাইমান লিয়ার সাব পাংখা দক করে তেসে চাইত ফিদি জরা জিনি ইয়াগো পংখবা ফাইদি নাইলে গেনা Hello.
4: Hello.
2: Dibor kaham.
4: Dibor kaham.
2: Ani korang kaham kada kenai to? Man kadang no sak kaba lagi. Na singi tong mani pulan simi no rong no.
4: Kenai tong. Galai na simi. Sini kita barat. Kita barat ni tak sini. Tangai bab tangai sana. Sini apa? Sini ama babu. Sini. Sini gan ketemu sini purba puris ni gan. Tapi buat sering ni cuma itu, tapi selera aku. Jadi mana orang nak senang aku? Semua jadi jadi ni kebesar sekarang tu. Jadi mau baca apa nang ya? Jadi kan korang baca terara, saya tak tahu.
2: Soiko.
4: Mana cerita aku tu ba? Hasil ni korang dah kau cakap, jadi macam macam kena dale. Mas hasil aku nagi resap baca aku. Bolong rogo, hukro kelake. Resap lainnya, kena toto. Saya kuk adi kengkang ke. Zona wasya ke resap lainnya iko. Bo takke bo. Makan dia berkali makasih ya. Aku ke kena toto ke resap lain. Oma kena toto kimi bu ya, sana buzo gu. Sana kokai, kino jadani. Mabang jengno, ama babu sungguh zongman da. Sabung saya tak bukti ya. Semua lagi amat sangat penting sah. Yang ni kamu sang tong sini pantas faham lagi. Pantas faham lagi ni. Ni emak hai apa hai rasa bujuk dah. Yang ni kamu sang tong sini pantas faham lagi mana. Jadi amat bapa tong sini nasi rak rak mana. Apa sempori leka lainnya panah nukung gisi rak rak yang mana panah. Nasi semua kau. Jadi ni kau kena kau buat juga kena rata. Kau tabung terlalu orang kau tu kuku punya homosang orang, orang cukup mana. Tapi tu homosang mesti dia. Lagi kau tu homosang mereka seng nak dah harang rata. Yang homosang saya sini nak bantu barang lain ni. Jadi anak sini ama bapa tong sini nak seng nak kurang nanti, pola lain ni hayok sata. Oh jadi ni bela kutu kutu kau. คงบุษนันนี่ตู้อากีนี่ก็แค่กระซำรกตาวัวจัดตัวนี้รู้สับในขณะนี้ก็เลยเห็นบางอย่างก็ทารุสิ่งสิ่งก็ไม่ต้องค่ะเฮ้ยเด้อเอ๊ะเรียกเหรอเด้อเอ๊ะคงรอกไปเลยเก้ขับผมเข้าเชื่อสกอตตอนนี้จังวะขอรังคลายบ่บ่ต้องมาเฮียสำหรับการจังค่ะไม่หรอกเนี่ยเสื้อขนาดโตโตฮันนี่ก็รักษาหัวไหล่บ้านนี่เด้อแล้วก็อารมณ์หันจากเลยอ่ะอารมณ์หัวไหล่เลยอ่ะอารมณ์ก็คิดอะไรทั้งเลยอ่ะ
2: mana
4: yang aja,
2: kalau lama kan ni, aku bang pada bang pergi beri china canduk rok ni canduk rok ni si nama.
4: Walau lainnya orang, asal ke kau gurak sayang. Jangan ketabu, tabu ke jadun khusus kena tanggul tanggul ya.
2: Kena tanggul na.
4: Kena tanggul kita. Jangan baru ke kau naga samurak lele yo. Ani ne mak ketal salai ke, asalai mak tu ke. Jangan sepana ke jadun ni mak tagi ke. Ani saya kupulung ke hau hau ke bercerau kena tanggul mana bak kena lagi. Tapi kan jadi ni ke, ani bukan ke, tu jadi ni ke, dia tu semua tahu saya begini.
2: Aku kan bukan ni kau kan kisah mama mana ke? Tanjui, jorak kaisah ya, onak bisnis sekarang, bis posis posor, awak hai sekarang rogo. Angbo, ani yang beri korok sabo jadi ni kenal, buat tahu tak kerja, seno ya kali tangga hepano, boleh dia kenal, tu ang apun ni sih mana boleh dia dia kenal yang masih uta. Boleh dia kenal, jadi dia boleh kering ke? Apa time rok tengah sesili ya? Kau jadu kolej jadu cabang payu radio, hai tu benda. A jadu kolej jadu cabang payu kah ingke no, boleh kenal, henerong. Kaya jengka asal ke kenal tau, kau kunjuk kira hamah hai tiak tu nang sago. Pihak apa jeng je, perlu cini bahai no jeng motor mana ni cai mantango, cini. Rusamong cini do faham dah no hamzano si tango. Oh rusamong rusai balik kena tau kongke tango, hai ada.
4: Aw, mau berbang bukan nang nani kok, ke 진 마스로 알겠어. 아니 마버 천다로 잡랑적시.
2: 아.
4: 아니 많이 것도 무힘이.
2: 아차.
4: 여기 뭐라고 불려 천다라고 잡다. 간 마버 살이 그렇게 잡으러 끝나로. 가서 동로 왔어라이바. 좀 끝나자고 막 크다 끝났다고. 나라 자기 앞에 꼭 해당나.
2: 어.
4: 어 볼은 삼가서 떠래 하나니. 떠래 한국에서 볼은 상나니 니만이 아버 아버랑 따면은 게 아버 볼은 삼가서 부마부 한국에서 부터부터
2: কিন্তু বটাকলে সাইন নো ভাগে সাইরে কে
4: বসাবতে র খামকাসে নখঙ্গ মসাং নাই মিছাতা আব জাদনি মে কক শিতারে দে সাব খনা
2: বস কক মর খায়া দা কক বকরি কে না
4: বল এ গেস তাব বুশি মান কুকুবনি বলং কুকুবনি তগরাই তো বলং খামকাসে তগরে গো হানাই তগরে খামকাসে বলং মসাং নাই তো সুকে বড় গুরু গেসং না বুজখা গে তবে হামকে বলং মসাং নাই মানে নুখুঙ্গ বসাবতে হামকে নুখুং মসাং নাই বসাবতে বোমা বোয়া হামকে চিনি চড়াই রব হামাই হিনি সঙ্গে সুখে ক খিকারে বুঝাবই
2: খানা
4: বেলাই নসং বুঝি না মতন খানা না মতন নারং না মতন চিনি ক খাইন বেলাই সঙ্গ গরক চরণ নাং চিনি ক খাই রং চড়াই রং সুখারি কালাংনানি বুস্তিরে কালাংনানি সাহাবে কালাংনানি হ্যাঁ দেবা
2: বেলা কেন হামাই আমার নর নাশিংই তংমানি খরক সুক্তা বখা নি কক খুলগে সানো হনে তো হামাই বেলা কেন সরি যায় ফোন সং বেকার মা বকে এ
4: চিন অ জাদনি চিন অমর কল খতাং তা জং নারক
2: আ হামাই ই দিবর কা হামদো আ ও চিন হে বুখক সুক বো বেলা কেন খনা তো কক কক থাই খলে চিন সাই খেনা রিকাম কাই খা খায়ো যে খনাই তো তা খুব বুখক সং বো খনা কানা জং একশোটা কক সাতানি থাইসা কক দা জং নারাগলাই মানো হিন জং সালাই তংলাই যাও জং চিন পান্দানি বিশং তৈফানো খরকসা চিন থিনাংনি চেরাই বা তাংনি চিনি চাসলক রক চিনি অ ককন খনাই খরকসা দা খা বাসানো খরকসা দা সিন আংহাই জরা কাশাও আংহাই তংনাই যাদু কলি জানো খনাতক জায়া অংনাই তংনাই খনাও অকক্র খনাওই তিনি সিমি খনাতক জানা দা জেনি থাং ন অবন সিনি তিনি নি নাহার মং অংনাই কে ফাইদি অজরা সাবত হ্যালো
5: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড
2: হ্যালো
5: কল রেকর্ডিং হ্যাজ নাও এন্ডেড
2: সাব সাবজনি কল লেখাই কে ফেব কল রেকর্ড খাইনানি খাই তমন বগে দেশাইমিয়া বপহায় জং জালংই তক ফাইদি তে খাইন হাই করং না না আবনি আগল সং রচা মঙ্গ থাংলাই না হ্যালো
6: হ্যালো
2: ই দিবর গহাম
6: গহাম বকুনা
2: আও তাকে সক পয়সিও না নংব না সিংরি খা মারকে হাইছে বাক্সা বাক্সা ঋষি রক ঋষি বাক্সা খানা
6: বাক্সা
2: দা কক করে বাক্সা বাক্সা খানাই তং নাই রক ঋষি রক তা নাংলাই দিদ দংকে আং থাইসা কক সাই ঋষি হনে খানাই তং নাই তাহক তে বুকুক সং আং যে চিনি বুকুক যোগ অকরা সং রক না সিং হনে সামা রক নরক খানাই কাহা রক তা কই বেড়ি যত না সিং হাইপন বড় খাই তৈসা জাগ্রা বা সাল তাল চিন সাই গবাং নুকসার গা বং থানি কিসা কক কাহা মানান হনে সে বং রমা না সিং নং নম না সিং নর কল খাই দি এটা সাজে দে বুকুক
6: তো দাদু কলেজাতে সাই তো অপলাম ছিল ন চিন দাদু কলেজা নার নাংনাই মানে তন্না নাংনাই আর কগরম বলে গাই আব তো দাদু কলেজা গাকাই চিনি সিরি সিটি নি দাঙি মা দাঙি থাকি দাদু কলেজা মাংসি তাবংনিও মডেল যুগ হাকাই আধুনিক যুগ আবাই কতাল সামুং মামাং কতাল সরবাই মামাং মিজিক টিজিক খনাতক খনাতক খাই তামই আবার খনাতক গেলাই দমাই খাতা
2: অবশ্যই তাও রুচিং দো হাইতে খবর
6: গাই চিনি জালু কলেজ জানো হাকাই তামই হে হে বস্তুই আবার 不是不一样，该吧？

0: হয় নহয় দিবর কাহামাই লাম সঙ্গে যত খাই তাই তাকতে বুকুক সঙ্গে খরকসে বুকুক যাচ্ছি স্টুডিও ফাইমানি আবং যে বুকুক বাকিটি ফিয়াবা বনক স্বাধীনর ঐক্য রং দেহিমানি বুক রঙ শৈলীয় বজিনে হাবা নক বিনি সামু নাঙি ফাইমানি গে থাইজিং যে নর রেজাব মু খামানি ফেসবুক নি হে আমু বিনি রেজাব যা রেজাব মহনি ব নরক নক খারি না নি এবার খারি না মুজুম হে আনক কইমানি বাকি নক নক খারি খা খাখায় নরক বক খাকা বিনি রেজাব মন হয় বেলাকে খরং কাহাম না বুকুক সঙ্গে বেলাইখেন তামহাই টং থক বরক নহিনী মানুহে আন নুকিয়াকে হেন আমি মালাই না ফাইকা ফিয়াবাবো বৈশা আপন সে সিগান নুকা মালা লাইজাক ন ফিয়াবাবো কিসা সিনি কর মাহাইখান দখকরি হাইকেন তে বুঝি নুকুং ওয়ারজাগি নরক বৈ গরঙ্গি টং মানানো নথম ফাইদি অজরাও সাবতং গরঙ্গি নয়ানো সাইমিয়া তাক বাহাইন হাই কক দুক্রক বাহাইব ওখা গরংলাইদা মানো হ্যালো হ্যালো দি ফিয়াবাতি নেওয়ান সুম পান্দা চিনি জরা পাইজাক সে বাইক জরা বাইকলাই যাক সে ফিয়াবা নরং বাকি জরা কিসা ফলো গে আর গে যাক তোমানি সামাইনিয়া পাইথাক বাকা তাম জানিব মাহাইকে যেন কক সাইমাইয়া গরং মানজাবা অংলাই মাথাং হাইন হাই ফাইদি চাইতে গে নয় অজরা সাবা দো হ্যালো হ্যালো হ্যালো খাই তোমায় তাকুক তে বুক সঙ্গে কইনানি মুচুও তমং নি গানাবো এফ এম সেট ডক্টর হাঙ্গে নর কল খাই ফ্রো যদি এফ এম সেট গানাবো তঙ্গি কল খাইকে হাঙ্গে বম হাই রক জঞ্জাল আছে ওহিনি চিনি টেকনিক্যাল নি বখাকতে সাজাগো মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট বখাকতে জং আবাইকে বব সাজাগো কে ফাইদি হাজার সাবো তং নাইনি আনে হ্যালো হ্যালো ইন্দি বরকাহাম তিনি তো যাই জাদু কলেজানো সে তৈ সালাই তো মানে চিন জাদু কলেজানো তৈ নি সিমা রক এবার বন তৈ নাম সানা মজুম আপনার সালাই তো মানে খালি
1: বিশ্বনাথ
0: ভাইকে নারগে ইমান আপনার তৈন তিনি কক সালাই তোমনি কাকুক সং নরক নব কইনানি মুচুঙ্গ যত খাই তো না কইনানি মুচুঙ্গ যে রক সাইমাই আর যাদব কলেজা তাম যাদব কলেজা নাকফন কাহামকে চেহার নাইয়াক আং কইনানি মুচুঙ্গ তিনি নিশিমি তাবুক নিশিমি নরক চেহারি নাইদি যাদব কলেজানি লাইবমান নরক খুরসাই নাইদি এবার ফিলি নাইদি তবং ন ফিলি নাইয়াকে নিনি থিনাং নিনি কুসু গোবাঙ ন ফরঙ্গই এবার ফনুগৈ গলাঙ্গই মান গলা খাইন বাকি নিন সিনানি নাগো সাইমানী নাঙ্গো চিনি যাদব কলেজা চিনি বাকি বসক মরক চিনি যাদব কলেজা চিনি সিনি মুংনি গাইসা মারি হিনি মানে চুংবন গাহাইনি বাকি নাদব কলেজা বই যেন গরঙ্গই দোকান নাগো ফাইদি সাবো দো জরা গরঙ্গই নাইয়ানো হ্যালো সাইমাইয়া সাবজানে হল খাইদি যাওকা আন্তনি মারিগ্রা খাতা হোক এবার বুকুক দাঙ্কা নরক হাইনহাই গরং নানি চাইদক ফিদি সাবতং ফাইদি গরং গৈ নাইনানি সিগাং তাবো খাইনহাই জঙ্কাইসা আবৈমুং

0: কৰে হিং থাইচেং চিনি যে লাষ্ট কালাৰ যে কাহাম গৈছে নে বুকুক চাইখনাৰী খেনা নানলক সেই বহুত যে কাহামকে কক চামনিয়া গ্ৰহ তাবো ফানক কাহামকে কৰিঙে মানিয়া কক কৰে কৰিঙানে যাই দিওঁ অনতে আং বহাই নহয় নং নমা চানাই কেন ৰক আনি খৰাং খানাৱৈ বা আনি কক চামানী ৰক খানাৱৈ নৰক ৰম দমান মানিছিয়া নৰক বৈ কৰিঙানী হেনাই তিনি আং ফাইচক হৈজাক আনি শাক ৰক আছক চাইয়া খৰাং ৰক আছক চাইয়া কক রক সানি আসুক ফান করি ফানো সাইটে অগুই তো আং রক গরংনানি পান্দা পায়াসাক মান আং রক ন কক বং সায়াবই কক দুগো থাঙ্গাবই রসা মং মং খনারি বতনি মানখামু ফিয়াবা বখানি কক ন নরক ন সানানি বা আনি খাও যে যাত কলেজান তৈ যে তংমানি আবন রক ন খুলকই সানানি বা নংনি বখানানি হেনাই অ ফান ন পানজিবই অ ফান নবই তিনি পান্দা অ ফাইজাকনি বাকে খানি অ ফান বাই হামজাক মানে অ ফান বাইছে তিনি আংনর বই গরঙ্গই দো গে পান্দা পায়াসাক ন গরঙ্গে বই তংনাই ফাইদি অজরাও সাব তংনায়ানো তমু অকক দুক ন আং রিসিভ কাহামগে ক্লাইমেন ইয়াংকে রেজামঙ্গ থাংলাইসিবান হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: এ খদে খনানি খরা হ্যালো হ্যালো
1: যে নাকিও চেক লাগতো নাই বরং নো আমার হাইকে তা চেক লাগবে সব বকু আং যে জানি যে জাদু কলি যা খানা করুন বরং কিসা সার দি মতে হাইকো কাহাম রক্তাই সুন খানানান সুজো রং মাংলা বকু ইয়াবো হাই আং কব গোতা যে আমতে চেক লাগনাই বরং নো
0: দ ক করে
1: লাই আমো পান্দা নাই থগে রব গং থাঙ্গো
0: আবো বড় খাইনি নে বং নি সামং আবো বড় কাইস ক্যাটাগরি নি বড় বাই দেন নাই ফাইদি অজরাও আং রেজা মং বোখাগো থাকসিওয়ানো রেজা মং খালায় দেখো বিষয়

আপনারা শুনছেন আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। এবারে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং বাংলা সংবাদের পরে শুনবেন আবারও আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের সিইও ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত খেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल, सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করে শক্তি অর্জন করে।
2: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি বিশেষ সে নহি বল্কি আপনে সৈনিকো, কমান্ডারো, পূর্ব সৈনিকো, পরিবারজনো ওর দেশবাসীয় কে অটুট বিশ্বাস সে শক্তি প্রাপ্ত করতি। সর্বপ্রথম মে ভারতীয় সেনা কে হর সৈনিক শামিল বীরগতি প্রাপ্ত বলিদানিও কো নমন করতা হুঁ।
0: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও

বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত 24 জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত 1,719 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855-এর ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরে এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুট আউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: Hello?
1: Hello, Deborah Kaham.
0: Oudibar kaham bukuna lam sogo.
1: Ang ako ni Rasgat ni Onoloki to.
0: In, sa di buko ko Onoloki.
1: Nakakari to mo. Bukuna ko Deborah Kaham.
0: Deborah Kaham.
1: Sige nga kasay, ako rog, rasamong kananarok, gan kananarok to rito.
0: তিনি তো রিকুয়েস্ট নেই পান্দাই হেপানে চুং তিনি জাদু কলেজ না তুই কক সারাই তো মনে গে জাদু কলেজ না তুই নিয়ে মুসুস খানার করে তো বাবা হাই
1: আবো তো জাদু কলেজ জানি তুই সালাই তো মা গাই পেলাই খাই তো খান আঙ্গা খান কান নে বাগাই গাই জং আগি জেনে আমা সং বাবু সংর জেনে আমান থাক সালাই সংর বাই রসা লাই মা মুসুস লাই মানে আনে তো সানে কোথাও করানে আপুল সুপ্রম কাকাই অঙ্ক আপুর রক তং কোথায় ক জাত কলেজ আপুল সুমানে কাই কুসু ক করা আপুল সুমা মিয়াং মা ব আরে গোলা কত মা খাই গরা সংকা ওই কেটি রক টাং নাই হাই কাকাই দিন আগেও মা সংরকাই ছাব আপুল সুপ্রগ অঙ্ক জাত কলেজ রসাব কাকাই ক করং র ক খাই খালাই কাকাই আর সেরাই বক করং হুঙ্গো নাই যে জাতো কলেজ জান করং রসান না করং কক করং রং নাই ক খবর গরে লাই ওতা এ খবর গরে লাই ই আং কাবো আন নি সেরাই অকরাং তো কাং তো হাম জন ফায়ো ফাইবা ন আং আয়াং গ সেরাই খালা সং মানে নাই আন লগিন এ বায়াং গ ন পোস্টিং কাইবা আন আন পারাও ন তলাং থাকা দাই আবুল সুমানে অকরা পুসুক নো গ্যান নং মানে হিঙ্গা গাইবা খবর অগ্রে বইয়া কনই রেজাব লাইমানো আং মইতো মা খাতা তাই সিনে আন লগিনে খাইতো বং ইয়াং ও সি নরব রাজগাটো খাইতো আসু করে খাপুর রগ আবু রগ মানে গাইবা সাজা কাঙ্গাতে আবো তং ফজা গাইব ব করার সং রিকা আবরা হব রেজাব লাই সাল সাপং রেজাব লাই হর রেজাব লাই এরা গড়া কত কত সম লাগে বুঝাব আনন্দ ফুটে সিয়াং পুন মাং নো মাং নই গান খা গাইবা আর দিন রং মতো মা খাটা বুকুগা
0: করে হামবাই হিংকে
1: আবো ন গাই আবো ন মা ওয়ানসু গোটা ও লগিন বড় গো করে গান গাইবা বুঝার গোটা গাই নাই গাইবা কক রকম মতো মানে দাম
0: খাটা হামবাই হিংকে বুকুক তো এনকে চিনি বহু অনলক্ষ

0: 여보, 쇠꼭도 정 따복 진니버스하니 아불 홀마로 에바 버데로 고버증 가이샤 에코 티니 샬라이데 샬라이데 코 부고바네 가사 아이디아 바 부디 파이호마 코버 카다 정 어마하이 가이사 반다 바 셰프 까미니 오크라사 카라로 노 정도 버데오 리히니 자리에 되바나 제 버데로 클라요 아론 비싱거노 또무 এবং অকরা চাকরা কোনো সাকাইলে সা নরক হিলি রক বা কোনো মানে গিফট ফক্রি ফাইনা নাইয়া নরক কাহিনকে পান্দা হোক ফাইয়ে যাদু কলেজা তাংসা তাংসা রসাবে খেনারি দি বা যে অকরা চাকরা রংবাই খে যাদু কলেজা বাতাই মং তঙ্গ হেনে তমুং অমো হাইকে পান্দা সংসা কাহিনকে পান্দা তে পর নাই থাকানে হেনে আং ভানসুগো অব তাব আতমসানি খাও ফাইমানি আইডিয়া হাইসে তম অব হাইকে রগ জং ট্রাই খাইনে কাঙ্গে চিনি জং তো কতালয় বাক্সা তো জং হিমনা নাঙ্গুন জং কসাম কসাম হেনে চিনি লাইব মা হেনে রমই তঙ্গই তঙ্গে জং কতালয় বাক্সা মাই হিম তাইন ফেবা চিনি কসাম নব জং খাদিনা নাঙ্গ কখাই অবসে অম হাইরক জং তম ট্রাই খাইনে কাঙ্গে বাহাই ন রব ট্রাই খাইনে দি আংলে চাই তোমায় হাইসে তাবুক ইয়ে ফাইদি সাবো তং করেন গেনা হ্যালো
1: মানে পলঙ্গ হোক খাইমা বাও হোক খাইমা জাগাও আর নাও খাইছে তাঙ্গই পয়সা কাবো নাও তাঙ্গই ঘর হিকে তাবো জাদু কইলি যা বাকি যত ন আয়াং না যে বাবা ফুঙ্কে তো রিসা না নেই রঙ মামা ফুঙ্কে সানো খাইছে আবো তো ঘর কি পর যা আবর তংছে নাই আবো হাই আমার রঙকে তুং সেরাই রঙকে তো আবর তো ও ঠেসমা জানাবো আবো সিসা লবই ইরিং দাই বিশি জানাই বাবা হাই ন তাবুং হাই তো ইরিং দাই আসামেন
0: মানো
1: ডর
0: সাবি প্রকাশ খাইবে
1: কাইলে বারি রো খাইব কাইলে বারি রো খাইমানি আং বুকে বাইকে বুঝতে খাইতে
0: খাবাই
2: State AIDS Control Society ni ART Center hastini kisisho khangkhor shakham noktai bukhakste shakham nokotongo
3: rangnangyoi aro ART service nawi mano bithio nawi mano osep nawi baithangno kaham khrengklai ti sadi
2: Tripura State AIDS Control Society shakham tenne khung hamkrai naikhung Tripura hapangbai luko hamkrai ni bagai awai jab

0: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
1: আজরা চং হাইন হইতে সেচং খনা লাইফিওনা চিনি কেশা আওয়ে মু বচা সং আবন খনা লাইফিনাই
2: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
3: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন,
2: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
3: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
3: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন,
2: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
3: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: হাইন হাই লাম সাকু তাবুসিন স্টুডিও জর খব তামই তং দিবনে দাম সাতাম সতি বাজি থামতে মুখলি চিনেই কে জরা তো তরক তরক থাঙাই তং রক সাইটি মানো গে ফাইতে ও জর সাবত সং করং গে নাই না। হ্যালো
4: হ্যালো বাই দিবর কাহাম
1: আও তা খব রিজেস্ট ও দিবর কাহাম লাম সাকু
4: রিঙ্গানি কামন না করেন কা বাই দলাই কেন না না তং হাই কাং থামন বা গই তং দলাই কেন খাম বাই ไอ้ชมบ่มันน่ะพานะต้องบ่นคบที่ถนนไว้บ่บ่ไล่บ่ละก็บ่นะคันน่ะเราก็บ่มุตมันบ่บ่อืมอะเดี๋ยวก็ก็ไล่กันเนาะต้องมีคณะยานิทาโกงอทาโกรอต้นไว้ยานิทาโกดาดมยานิมุตาพอเราอาสิกะมาอาสิกะตามอาสิกะตุกะน้องทั้งพวกเราก็บ่ได้ปาร์ตะสมยอบไล่กันดาดก็เลยจ้ะเราตามมันคณะอูตาก็ตามมาเอาบ่คือดาดก็เลยจ้ะตาม กันบ่ได้ไล่กันสิตรามาสิเลยเอากันเนาะเนาะเนาะเลยเราก็ได้ว่าตรงนั้นในทางก็การสัตว์คือไล่ได้โอ้วันขีมันตะโดเอ้อวันก็ตาอะเจวันขีมันนานาสงเลเลเลเลเลเลเลเลมาเราก็มาเราเข้ามาหมู่หันตะบ่เรามาบ้านก็ขานาเราขนาดวันก็ตาเราตามบ่ได้ให้เลเลเลเลเราล่ะนี่วันข้างในก็ตาแต่ว่าก็ ก็บอกแล้วกันครับเลยมารอนะคอลิกครับบ่อาซครับบ่อาวก็ดลาจนอคอลิกามารอแล้วกันขนาดเลยตาบาดยาพอรอนั่นน่ะอีตาอมกามันบ่ตาบุกกามันหมดแล้วก็เอาตามผมตามก็คอลิยมอามิตาบ่คือวันทุนนั้นน่ะอยู่ตาก็ตามจะได้จะรอรอก็จะได้เนาะมันวันทุนนั้นน่ะก็อ๋ออมบ่าจาดคอลิกจาดลาวันสิมารอออเจ ตามารอมีวันทุกตาถ้าใครชาวเอกินที่ตาเราก็บ่าวลงซ้ําแล้วก็บ่ปราบบุตรเราก็ทําแล้วเลยบ่าวไปด้วยก็จัดพวกเราอยู่บ่ยังหันอยู่ตัวนึงแล้วเนาะก็เลยตาก็บ่ยังว่าซื้อว่าซ่าเราใครเลยก็พวกเราวันทั้งนั้นอยู่ตาอมตมากันดอกนี้วันทุกตาก็ตาอยู่ได้นั้นในทางเดี๋ยวแล้วเนาะมีตัวมานี่เดี๋ยวแล้วเนาะจัดคอลิกเนาะ মোটামুটি খানা তো খায় খানা তো খায় মোটামুটি হ্যাঁ বোনের কামড় খানা ওই গেলে

এতক্ষণ শুনলেন আকাশবাণী উজ্জয়ন্তের কাকবরক অনুষ্ঠান, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: medical equipment. Diplomatic efforts to reduce tensions in West Asia have encountered an early hurdle as the United States and Iran offer conflicting accounts of the next stage of discussions in Doha. Uncertainty has grown over the future of U.S.-Iran engagement after President Donald Trump indicated that fresh talks could be held in Doha. However, Tehran has firmly rejected the claim, saying no negotiations with the United States are currently planned. Iranian officials maintain that their immediate focus is on implementing the 14-point Memorandum of Understanding before considering discussions on a broader or final agreement. A report.
1: In a fresh diplomatic twist, United States President Donald Trump says an Iranian delegation requested high-level face-to-face talks in Qatar to move forward with the recently announced interim memorandum of understanding aimed at easing tensions in West Asia. But Tehran has denied that claim. Iranian officials say the delegation is traveling to Doha only for technical discussions on implementing existing agreement and no direct negotiations with United States officials are planned. Iranian President Masoud Pezeshkian had also made it clear that Tehran will honor its commitments only if Washington fulfills its own obligations, including easing sanctions and releasing Iranian assets. The contrasting statements underline how fragile the diplomatic process remains despite recent efforts to reduce regional tensions. This is Vinod Kumar for Akashvani News from Dubai.
0: Three more teams have bowed out of the 2026 FIFA World Cup after the opening round of 32 matches. Morocco, Brazil and Paraguay booked their places in the round of 16 with victories over the Netherlands, Japan and Germany respectively. We have a report.
2: Germany suffered a shock exit after losing to Paraguay 4-3 in a penalty shootout defeat in Boston after the match ended 1-1 following extra time. This marks Germany's first ever penalty shootout loss in the World Cup. With this win, Paraguay advances to the World Cup round of 16. In another match, Morocco defeated the Netherlands 3-2 on the penalties after a dramatic 1-1 draw across 120 minutes in round of 32 clash today. Morocco's Ashraf Hakimi and Neil El Ainoui tested Dutch goalkeeper Bart Verbruggen, while Mickey van der Ven posed a world-class save from Moroccan keeper Yassine Bounou. Cody Gakpo scored a brilliant opening goal for the Netherlands after receiving a quick pass from Crescencio Somerville. After a chaotic penalty shootout featuring misses from Quinton Timber and Ashraf Hakimi, Ismail Saibari scored a decisive spot kick to send Morocco through. Earlier, Brazil has entered the round of 16 after a 2-1 victory over Japan in Houston, US. Brazil will next face either the Ivory Coast or Norway on Sunday in East Rutherford, New Jersey in the round of 16. With Neelam's report, this is Jigyasa Pandey for Akashvani News, Delhi.
0: The Intermeteorological Department, IMD, issued an orange-coloured warning for very heavy rainfall over parts of Uttar Pradesh, Bihar, Madhya Maharashtra, coastal Karnataka, Konkan and Goa for the next 2 days. Similar conditions are also expected over parts of Sikkim, Assam, Meghalaya, Kerala and Mahe, Sub-Himalayan West Bengal for the day. IMD said a gradual fall in maximum temperatures by 4 to 5 degrees Celsius is expected over northwest India during the next 3 to 4 days. Meanwhile, the Met Department has forecast heat wave conditions over Delhi, Haryana and Chandigarh today. Benchmark domestic equity indices were trading on a flat note during the afternoon session today. The Sensex was down 63 points to 76,665, while the Nifty dipped 9 points to 23,937 when reports last came in. And now before we end the bulletin, the headlines once again. Eurobank launches UPI-based remittance service from Greece to India. Commerce Minister Piyush Goyal calls it a milestone in India's digital payments expansion. Special intensive revision of electoral rolls begins in Delhi and four states. India reaffirms strong support for Financial Action Task Force after Pakistan criticizes grey list monitoring by agency. Uncertainty looms over US and Iran peace negotiations as Tehran rejects US President Trump's claim of meeting in Doha. And Germany knocked out of 2026 FIFA World Cup after facing defeat from Paraguay in a 4-3 penalty shootout. With that, we end the midday news.
3: Akashvani Bilonia, Sridhavandra Konshunbin, Shakhatkar Bikti Gunstan, Sromojibi Manusher Majhe. অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন রাজমিস্ত্রি রাকেশ চন্দ্র ধর আর সাক্ষাৎকার গ্রহণে তাপস সোম।
4: জীবী মানুষের মাঝে এ পর্বে আজ আমরা কথা বলছি শান্তিরবাজার মহকুমার এক শ্রমজীবী মানুষের সাথে। উনি মাটির কাজ, বালুর কাজ, তারপর ইট ভাঙ্গার কাজ, এসবগুলোই উনি করেন। আচ্ছা, আপনার নাম কি?
5: আমার নাম রাকেশ চন্দ্র ধর, বাসা সান্ত্রী বাজার। আজ থেকে 2000-এ গাড়ির ডিপার্টমেন্টে 8 বছর কাজ করছি। এরপরে গাড়ির ডিপার্টমেন্ট ছেড়া সিপসের মেশিন চালাইছি প্রায় 3 বছর। এরপরে এখন রাজমিস্ত্রির যোগাযোগ করতে আছি।
4: আচ্ছা, এই যে আপনি বলছেন গাড়ির কাজ করতেন, তো গাড়িতে কি কি কাজ করতেন?
5: গাড়িতে লগের টিপ দিয়েছি, মাটির টিপ দিয়েছি, লোড আমলোড।
4: লগের টিপ মানে কাঠের?
5: হ্যাঁ,
4: গাছের লগ।
5: হ্যাঁ, গাছের লগ। হ্যাঁ,
4: এগুলা লোড আনলোডের টিপ?
5: হ্যাঁ, লোড আনলোডের টিপ দিতাম।
4: তো এই যে গাছের লগ এগুলা লোড করতেন, ওই ধরনের কাজে ঝুঁকি ছিল না?
5: হ্যাঁ, ঝুঁকি ছিল, কিছু করে না, সংসারের ব্যাপারে এটি করতে হয়।
4: কি ধরনের ঝুঁকি ছিল এটাতে?
5: এটা মরণ জীবনের ঝুঁকি ছিল।
4: হ্যাঁ,
5: কোন একটা লোক যদি দুর্ঘটনা যদি পড়ে যায় এখানে শেষ, মার্ডার।
4: আচ্ছা, তো আপনার কোনো এরকম অভিজ্ঞতা হয়েছে কি যে লগের যে সময় কাজ করতেন এই ধরনের কোনো খারাপ অভিজ্ঞতা আপনার আছে?
5: না না।
4: অথবা আপনার সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে?
5: না, ঘটেনি।
4: আচ্ছা,
5: ঘটেনি। এটা মনের ভয়ে সাবাস ট্যাগই করতে হয়, বুকে সাবাস ট্যাগ তো।
4: ও, সেগুলা যে আপনি বলছেন লগ ট্রাকের মধ্যে লোড দিতেন,
5: ট্রাকে,
4: তো সেটা কিভাবে করতেন? সেটা
5: এখানে বালিশা দিয়ে লোড করতে হয়।
4: বালিশা মানে
5: ওই গাছ কাটটা, গোল গাছ কাটটা লম্বা করে নপড়ি দিয়া বানাইয়া তামড়া লং গাড়ির মধ্যে লোড করে,
4: লোড করতে হয়।
5: লোড করে
4: আনলোডও করতেন?
5: হ্যাঁ, আনলোডও লোড করতাম।
4: আচ্ছা, তো এই যে লোডিং আনলোডিং এর কাজ এগুলা কিভাবে শিখলেন আপনি?
5: এখানে ছোটোবেলা থাকতে আমার কাকা আসলো, কাকার থেকে শিখতাম।
4: হ্যাঁ,
5: কাকার থেকে শিখতাম। 2000-এ পড়ালেখা শেষ করছি, শেষ করে এবার কাকার লগে লগে গাড়ি ডিপার্টমেন্টে ঢুকছি আর কি। তো কাকার জামনে জামনে করতো, কাকার থেকে শিখছি আর কি। দেহ বাসের আগে কাজ করতাম আর কি।
4: আচ্ছা, লোডিং করার সময় আপনারা আবার কি যেন বল দিতেন?
5: হ্যাঁ,
4: সেটা কি, সেটা কেন দিতেন?
5: এটা শরীরে ক্ষমতা আসবার লাগে, বলটা ধরুন লাগে, বল যদি না দিই,
4: বল মানে যে ছড়া ছন্দে এগুলো বলতেন?
5: হ্যাঁ, এটা যদি না দিই তো লোকটা উঠবে না গাড়িতে।
4: আচ্ছা,
5: এটা দিলে গাতে শক্তি বাড়বে আর কি। তো ঠেলা দিলে লোকটা গাড়িতে উঠে যায় আর কি।
4: আচ্ছা, এই যে এর পাশাপাশি যে আপনি বলছেন ইট ভাঙার কাজ,
5: হ্যাঁ,
4: সেটা কীভাবে কোথেকে শিখলেন?
5: এটা শিখছি না, এটা মানুষের দেখা দেখা সব কিছু শিখে যায়। আড়িয়ার উসে?
4: আচ্ছা,
5: আড়িয়ার উসে কেউ এক ইঞ্চি ভাঙলে এটা সব কিছু ড্রাইভারের কাছে। তো আমি নিজের আড়িয়ার মতন আমি চালাই আর কি।
4: আপনি তো মেশিন দিয়ে ভেঙেছেন?
5: হ্যাঁ,
4: হাত দিয়ে কখনো ভাঙেননি?
5: হাত দিয়ে ভেঙছিলাম, ছোটোবেলা ভেঙছিলাম।
4: তো হাত দিয়ে ভাঙার একদম নির্দিষ্ট টেকনিক আছে, একটা যে আপনি ইটের মধ্যে বাড়ি দেবেন।
5: হ্যাঁ, হাতের মালটা হয়েছে গোল গোল, আর মেশিনের মালটা হয়েছে সেলে সেলে।
4: আচ্ছা,
5: তো হাতে ভাঙলে হাতে আপনি সারাদিনে ভাঙবেন 5 ফুটেতে 8 ফুট।
4: হ্যাঁ,
5: ঠিক আছে, তাহলে আপনার মেশিনে ভাঙবেন ডেলি 500 ফুট।
4: আচ্ছা,
5: তাহলে 500 ফুট যদি মালটা ভাঙে, তো আমরা 4-5 ফুট যদি কাজ করি সবাই সমান অধিকারে টাকাটা পাবো। ঠিক আছে, আমি 5 ফুট যদি সারাদিনে ভাঙি আমার ফ্যাট তো চলতো না।
4: আচ্ছা,
5: ঠিক আছে না, মালিকে দিব আমার 12 টাকা করে। আমি মেশিনে যদি ভাঙি আমি মহিষের 4 টাকা করে ফুটে। ঠিক আছে, তো আমি মালিক হলেও বাঁচাবো, নিজেও বাঁচব, মালিকে ফাইলে আমারও দিব, আমি না ফাইলে মালিকে করতে গা দিব।
4: এই যে এখন এগুলো যে বানিয়েছেন, এই যে ব্লকগুলো, সেটা কি আপনি আপনারা বানিয়েছেন?
5: হ্যাঁ, এটা আমরা বানিয়েছি।
4: তো সেটা কীভাবে বানিয়েছেন সেটা?
5: এটা মেস্তরি ফুট হিসাবে নিয়েছে, আমরা হাজিরা হিসাবে বানাবে, হাজিরা হিসাবে।
4: তো এটা যে বানিয়েছেন, এটা বানাতে কী কী লাগে? এটাতে
5: এটা সিমেন্ট লাগে, সিপস লাগে, বালু লাগে। সিমেন্ট লাগে 1 বল, বালু লাগে 6 বল, আর সিপস লাগে 8 বল।
4: আচ্ছা, এইভাবে বানিয়ে, এই অনুপাত বানিয়েছেন। তো এখন আপনি এই মুহূর্তে আপনি যে মাটি কাটার কাজ করছেন, তো এগুলো করতে আপনার কেমন পরিশ্রম কেমন সারাদিনে?
5: এত পরিশ্রম নেই, পরিশ্রম যদি না করি মানুষও তো টাকা দিত না, কনেক্টরও টাকা দিত না, পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কে টাকা দেবে বলেন?
4: তো মাটি কাটারও তো একটা টেকনিক আছে নিশ্চয়ই?
5: হ্যাঁ, নিশ্চয়ই টেকনিক আছে, সব ধরনের টেকনিক আছে।
4: তো সারাদিনে আপনি কত ঘন্টা এই মাটি কাটার কাজটা করতে পারেন?
5: আপনি যদি কোন সকাল পাঁচ

0: তার থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হ্যাঁ আমরা করতে পারবো।
1: তো সেটা কিভাবে করেন এতক্ষণ ধরে কাজটা কিভাবে?
0: এটা হাজারের হচ্ছে ডিমান্ড চলবে, হাজারে যদি 400 টাকা দেন 400 টাকা কাজ করবো, 500 টাকা দিলে 500 টাকা কাজ করবো।
1: এই যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিকাল পর্যন্ত কাজটা করেন আপনি বলছেন?
0: হ্যাঁ
1: হ্যাঁ। তো এতক্ষণ ধরে এই মাটির কাজ এটা কিভাবে করতে পারেন, কিভাবে সম্ভব?
0: কি করবো, পেটে দেয় তো করতে হইব।
1: আচ্ছা,
0: পেট তো চালান লাগবো।
1: হ্যাঁ,
0: বউ বাড়িতে বউ বাচ্চা আছে, মাইয়া বড় হয়েছে, যদি ওখানে যদি বসে বসে খাই রাজার ভান্ডা হতে শেষ হয়ে যাবে।
1: আচ্ছা,
0: ঠিক আছে না, তখন বসে না থাকতুন বেকার দন।
1: তো আচ্ছা, তো এর পাশাপাশি এর পাশাপাশি আপনি কি কাজ করেন? আর
0: এদের পাশাপাশি আর কোনো কাজ নাই। ওই যে ব্লগের তান আছে, এটা পরিষ্কার করা যাবে, মেশিনটা পরিষ্কার করবো।
1: আচ্ছা, আর রাজমিস্ত্রি কাজ বলতে আপনি বিল্ডিং মানে ওয়াল টোয়াল কাটতে পারেন?
0: হ্যাঁ, সব কিছু, সব কিছু করতে পারেন।
1: তো সেটার একটা নির্দিষ্ট তো টেকনিক আছে
0: এটা? হ্যাঁ, নিশ্চয় টেকনিক আছে, মেসরিয়ে দেখাই দিয়ে এমনি এমনি করো, তো আমরা এমনি এমনি করি আর কি।
1: তো সব মিলিয়ে আপনার মোটামুটি এগুলো করে আপনি কেমন চলছে?
0: হ্যাঁ, ভালোই চলছে, ভালো চলছে।
1: তো ভবিষ্যতে আপনি এই সমস্ত কাজগুলো করবেন নাকি ছেড়ে দেবেন?
0: ভবিষ্যতে বয়স বল যত যত কল আছে এত কল করতে পারবো, বল রথ পড়ে গেলে ছেড়ে দেবো।
1: আচ্ছা, তো শ্রমিক মানুষ, শ্রমের মাধ্যমেই আপনাদের চলতে হবে, শ্রম দিয়ে তো আপনাদের চলতে হবে, তাই তো? এই কাজগুলো করে আপনি দৈনিক কীরকম আয় হয়?
0: দৈনিক আয় হয় কারা পরে না, এটা তো ধরেন আমরা ডেলি 400 করে ব্লগ বানাই, ঠিক আছে, আমরা আরও লেবার আছে 40 জনের মতন, 40 জনের মিললে সারাদিন আমরা 400 ব্লগ বানাই, 400 ব্লগ যদি বানাই মিস্ত্রিও পাই, মিস্ত্রি পাইলে তো আমরা আরে দিব।
1: আচ্ছা,
0: ঠিক আছে, আমরা যদি সারাদিনে যদি 250 ব্লগ বানাই, মিস্ত্রি যদি না পায় টাকা আমরা করতে গিয়ে দিব, ঠিক আছে না, তো আমরা মিস্ত্রির দিকে সেট দিব।
1: তো বছরের যে আপনার কোন সময়টাতে আপনার কাজটা বেশি থাকে?
0: বছরে আশ্বিন কার্তিক মাস চৈত্র মাসের দিকে কাজটা বেশি থাকে।
1: আর কম থাকে কোন সময়?
0: কম থাকে বর্ষাকালে, আষাঢ় শ্রাবণ দুই মাস।
1: হ্যাঁ,
0: তখন কষ্ট হয়।
1: তো ওই সময়টাতে আপনার অন্য কাজ তো আপনি করেন না?
0: না, ওই সময় ধরেন যারা আমরা যে বিল্ডিং তৈরি করি মানুষের বাড়িয়ে বাড়িয়ে, তখন আমরা ছাদ দিয়ে ফেলাই, বর্ষাকালে আমরা ঘরের ভিতরে গাঁথনি মাতনি সব কিছু করি আর কি, সেই সময় পেটটা আস্তে চলে।
1: আচ্ছা, মানে আগে কাজ বসার জন্য অন্য কাজগুলো গুছিয়ে রাখেন, তাই তো? মানে ভিতরের কাজগুলো করেন?
0: হ্যাঁ, ভিতরের কাজ সময় করি।
1: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আপনি শ্রমের মাধ্যমেই, এত কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সংসার জীবিকা চালাচ্ছেন, আর আমরা আপনার সুস্থতা আপনার আমরা কামনা করছি। আপনি ভালো থাকবেন, এগিয়ে যাবেন সামনের দিকে, আশা রাখছি।
0: ধন্যবাদ।

শুনলেন অনুষ্ঠান শ্রমজীবী মানুষের মাঝে। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করলেন রাজমিস্ত্রি রাকেশচন্দ্র ধর, আর সাক্ষাৎকার গ্রহণ করলেন তাপস সুমা।

0: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় রয়েছেন শিক্ষিকা শিখা ভৌমিক।
1: নমস্কার, আমি শিখা ভৌমিক, পালাটানা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একজন বাংলা বিষয়ের শিক্ষিকা। ধন্যবাদ জানাই আকাশবাণী বিলোনিয়াকে আমাকে আমার কথা অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প বলতে চাই। আমার জন্ম দুধপুষ্করিণী গ্রামের এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকে দেখেছি দারিদ্র ও অভাব। পড়াশোনা করার জন্য বই খাতা কিনতে কষ্ট হতো। তারপরেও বাবা ও মায়ের চেষ্টা এবং আমার ইচ্ছাশক্তির জোরে বাংলা বিষয়ে এমএ পাস করি এবং সরকারি চাকরি পাই। তার কিছুদিন পর তুলামুড়া গ্রামের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক শ্রীযুক্ত উত্তম দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বর্তমানে আমি এক পুত্র সন্তানের জননী, গৃহিণী, শিক্ষিকা। এই ত্রিকোণ লড়াইয়ের মধ্যে সময় বের করে লেখালেখি শুরু করি ফেসবুকের মাধ্যমে। লেখনী সাহিত্য পরিষদে নিয়মিত লেখা পাঠাই। বর্তমানে লেখনী সাহিত্য পরিষদের মডারেটর। এই পরিষদের সহযোগিতা আমার একটি গল্পের বই প্রকাশিত হতে চলছে। বইটির নাম শিখা গল্পগুচ্ছ নামে। এবার লেখনী সাহিত্য পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে আগরতলা শহরে 1 নভেম্বর। ওই দিন আমার বইটি মুরক উন্মোচন হবে। আমার জীবনের লড়াইটা নতুন না। ছাত্র জীবন থেকে শিক্ষকতার জীবন সবটাই আমার কেটেছে লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে। পড়াশোনার খরচ চালাতে গিয়ে গৃহশিক্ষকের কাজ করেছি। সেই সুযোগে খুব কাছ থেকে দেখেছি বেকারত্বের যন্ত্রণা, স্বপ্ন ভেঙে যাওয়া কান্না আর সাধারণ মানুষের নিত্যদিনের জীবন সংগ্রাম। শিক্ষকতা করতে গিয়েও দেখেছি কেমন করে ভালো ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ নেশা কবলে পড়ে নষ্ট হয়ে যায়। মোবাইলের খারাপ দিকগুলো, একদিকে না খাওয়া মানুষ, অন্যদিকে বিত্তশালীদের বিলাসিতা, এই দুই বিপরীত মেরুর জীবন বুঝে শিখা গল্পগুচ্ছ বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি বইটি পাঠক সমাজে জায়গা করে নেবে। সর্বশেষে এই কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই, ইচ্ছাশক্তি থাকলে সব বাধাই হার মানে। এ বিশ্বাসকে নিয়ে আমি কলম ধরি এবং ক্লাসে ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াই। আবারও আকাশবাণী বিলোনিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মতন একজন সাধারণ শিক্ষিকার কথা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য।
0: শুনলেন অনুষ্ঠান আমার কথা। আমার কথা ছিলেন শিক্ষিকা শিখা ভৌমিক। অনুষ্ঠানে এবারে শুনবেন সাক্ষাৎকার ব্যক্তি অনুষ্ঠান স্বয়ং সিদ্ধা। বিষয় দশবোজা নারী। অনুষ্ঠানে সাক্ষাৎকার দান করছেন অনুপমা সুর বিশ্বাস এবং সাক্ষাৎকার গ্রহণে জুমানাথ।

0: আজকের স্বয়ং সিদ্ধা অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে আমরা পেয়েছি যিনি একাধারে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, প্রকৃতি প্রেমী, অর্থাৎ সর্বগুণে গুণান্বিতা, এক কথায় দশভুজা। উনি হলেন দক্ষিণ ত্রিপুরার বাইখোরা নিবাসী অনুপমা সুর বিশ্বাস। নমস্কার ম্যাম।
1: নমস্কার।
0: আপনাকে আজকের স্বয়ং সিদ্ধা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আজকের স্বয়ং সিদ্ধা অনুষ্ঠানে, অনুষ্ঠানের নামকরণ স্বয়ং সিদ্ধা, তো প্রথমে আপনার কাছে জানব স্বয়ং সিদ্ধা নারীর সংজ্ঞা কি, বা স্বয়ং সিদ্ধা কাকে বলে, বা আপনি নিজেকে কিভাবে স্বয়ং সিদ্ধা করেছেন সেটাই।
1: আচ্ছা, তো শুরুতে আমি আকাশবাণী কর্তৃপক্ষকে অনেক কৃতজ্ঞতা যে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। স্বয়ং সিদ্ধা মানে হল, আসলে স্বয়ং সিদ্ধা মানে আমি যেটা বুঝি, নারীকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। নারী স্বাবলম্বী হওয়া কেবল ব্যক্তিগত অর্জন নয়, কিন্তু এটি একটি পরিবারের উন্নয়ন, সমাজের অগ্রগতি এবং একটি সমৃদ্ধ জাতি গঠনের মূল চাবিকাঠি। স্বাবলম্বন নারীর আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে তার নিজের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা দেয়।
0: ঠিকই বলেছেন। আর আপনি যেহেতু স্বয়ং সিদ্ধা নারী, তো আপনি কিভাবে নিজেকে স্বয়ং সিদ্ধা করেছেন শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে একটু সেটাই বলুন।

0: আসলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে যায়। তখন প্রায় 7 বছর কিন্তু আমার সাংসারিক জীবনই চলতে থাকে। তখন আমি কিছু করার মতো পরিবেশ পাইনি। তারপর যখন ছেলে মেয়ে একটু বড় হয়ে গেল, তখন আমি পড়াশোনার পাশাপাশি গান শিখেছি, আবৃত্তি শিখেছি। আমার মনে হলো আমি ওই লাইনটাকে এগিয়ে নিয়ে যাই, যেটা আমি শিখেছি সেটাকে আর একটু ঝালাইও হবে, আর আমার শেখাটা আমি কিছু ছাত্রছাত্রীর মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি তারা উপকৃত হবে এবং আমিও আরো কিছু শিখতে পারবো,
1: আপনারও জীবনে চলার পথটা সুগম হবে। হ্যাঁ, এটার মাধ্যমে
0: এটাই। আর তোমার তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এটা আমার পেশাতে পরিণত হয়ে গেল। তো কিছুটা আর্থিক আমি আর্থিক সহায়তা পাই এর থেকে, আমার সংসারের কিছুটা আমার নিজের হাত খরচের ক্ষেত্র আমি কিছুটা ওইখান থেকে পাই।
1: তো একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, এটার সাথে আরেকটা কথা উজ্জ থাকে, সেটা হলো যদি উপযুক্ত বা গুণী পতি থাকে শোনে, মানে সঙ্গে যদি থাকে,
0: সেটা যদি তুমি বলো তখন আমি বলবো কি সংসার সুখের হয় রমণীর গুণে নয়, কিন্তু রমণীর সহ্য শক্তির গুণে।
1: সেটাই, এটাও একটা গুণ। হ্যাঁ, রমণীর সহ্য শক্তি, ধৈর্য শক্তি, এটাও একটা গুণ। এখন আপনার এই যে চলার পথে, বিয়ে হয়েছে তো কত বছর হলো? বিয়ে হয়েছে
0: 27 ইয়ার্স।
1: হ্যাঁ, তো এত বছর চলার পথে আপনার স্বামীর সঙ্গ, মানে আপনার এই যে সৃজনশীল কাজে, প্রতিটা কাজই তো সৃজনশীল, সেটা কবিতা বলুন, গান বলুন, বাগান করা, এগুলিও সবগুলি সৃজনশীল কাজ, এই সব কাজে আপনার স্বামীর সঙ্গ কতটুকু পেয়েছেন, সহযোগিতা এবং ওনার উৎসাহ, অনুপ্রেরণা, পরামর্শ, এগুলি কতটুকু পেয়েছেন?
0: সত্যি কথা বলতে কি শুরুতে কিন্তু আমি একদম উল্টো পরিবেশে, একদম উল্টো পরিবেশে গিয়ে পড়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমি পরিবেশটাকে আমার মতো করে গড়ে তুলেছি। হ্যাঁ, তো এখন কিন্তু উনি বা আমার শ্বশুরবাড়ি আমাকে সাহায্য করে। ধরো কোনো অনুষ্ঠানে আমি গিয়েছি, ওনারা আমাকে এগিয়ে দে বা যাও তুমি আমরা আছি। হ্যাঁ, ওইটা কিন্তু প্রথম দিকে ছিল না।
1: আচ্ছা,
0: এটা আর কি ওই পরিবেশটা কিন্তু আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করে নিয়েছি যে শুধু পড়ালেখা করলে বা চলবে না, অন্য কিছু বাইরেরও দরকার। যেমন আমারটা আমি করে নিয়েছি আমার ছেলে মেয়েদের ক্ষেত্র, ওই পরিবেশটা আমি দিয়েছি, পড়াশোনার পাশাপাশি গান বাজনাতে আর্টে ওদের দিয়ে দিয়েছি। কারণ আমার মনে হয় পড়ালেখা শিখে শুধু টাকা অর্জন করলেও হয় না, একটা সামাজিক জীবও হতে হয়,
1: হতে হয় মানসিকতা ভালো হতে হয়,
0: মানুষ হতে হয়। তো এটা ভেবে আমাকে হয়তো আমার মা শিখিয়েছিলেন গান, যেটা আমি এখন কাজে লাগাতে পারছি,
1: সেটা সেটা আসবো, সেই কথাই আসবো,
0: ওইটাই আর কি।
1: সেটাই, যেটা প্রশ্নটা যেটা ছিল আপনার কাছে, এই যে একটা তো অনুপ্রেরণা, পরে তো আচ্ছা শ্বশুরবাড়ির লোকজন, স্বামী, শ্বশুর শাশুড়ি বা যারা আছেন, ওনারা সবাই আপনার কাজে, পরে আপনার এই কাজগুলিতে পরে উৎসাহ দিয়েছেন বা মেনে নিয়েছেন বা ওনাদের কাছে এখন ভালো লাগছে, কিন্তু এই যে অনুপ্রেরণা তো একটা ছোটবেলা থেকে পেয়েছেন, এটা নিশ্চয়ই বিয়ের আগেরই তো আপনার এই যে গান শিখা ব্যাপার?
0: ছোটবেলায় আমার মা থেকেই, আমার হাতেখড়ি, কারণ আমার দাদুর বাড়িতে আমার দাদু আমার মাসিদের মাকে শিখিয়েছিলেন গান, তখন কত বছর আগের কথা তুমি চিন্তা করো, বাইরে থেকে টিচার আসতো মাদের গান শেখাতে, মা মাসিদের গান শেখাতে। তো আমি বেশিরভাগ এই যে জ্যৈষ্ঠের বন্ধগুলিতে দাদুর বাড়িতে থাকতাম, আম কাঁঠাল দিদা খাওয়াতো আর গান শিখতাম। আর আমার মাসিরা ছিল গান গাইতো, তো ওদের থেকে আমি অনেক গান শুনেছি, শুনতে শুনতে কান আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর নিজের গানটাও চলতে থাকলো। দেখো, একদিকে কিন্তু

0: গান শিখতে হলে গানটা শুনতেও হয়, আবার সঠিক শিক্ষকের কাছেও তোমার শিক্ষা নিতে হয়। তখন মোট কথা আমাদের নারীদের শিক্ষাটা সবার আগে জরুরি, তাহলে তো তুমি তোমার মানসিকতা পরিবর্তন হবে, তাহলে তুমি স্বাবলম্বী হবে। এখন কি বলতো, আগের দিনে কি ছিল, ওরা বলতো যে কি হবে, মেয়েরা তো সংসারে কাজকর্মী করবে, ওদের স্বাবলম্বী হওয়ার কি দরকার। এখনো অনেক অভিভাবক আছেন যারা তোমার হয়তো ছেলের জন্য মেয়ে খুঁজছেন, বলছেন যে অনুপমা আমার ছেলের জন্য একটা মেয়ে খুঁজে দেবে, শিক্ষিত হতে হবে কিন্তু চাকরি বাকরি করতে পারবে না, সে হতে হবে ঘরোয়া, ঘরের কাজগুলো করবে। দেখো এই ধরনের বিকৃত মানসিকতাকে আমি একদমই পছন্দ করি না।
1: যেখানে যেখানে কাজী নজরুল ইসলাম এত বছর আগেই যে ওই যে গাহিসাম্যের গানে এখানে নারী পুরুষের কথাটা যেটা বলে গেছিল, সেখানে সেখানে আমরা এত বছর পরে এই কথাগুলো বলা তো মানে সমাজের সমাজের পক্ষে খারাপ এবং সমাজের চোখেও দৃষ্টিকটু।
0: তুমি একটা মেয়েকে শিক্ষা আধুনিকতার শিক্ষা দেবে, কিন্তু সে সেরকম আধুনিক হবে না যে সে কুপথে যেতে পারে, ওইটা তোমাকে লক্ষ্য করতে হবে। তো কিন্তু আমি দেখেছি সমাজ মাধ্যমে অনেকে কিন্তু এখন অনেক নারীরাই পয়সা অর্জনের জন্য ইনকামের জন্য রাস্তা খুঁজে বেড়ায়। তো আমাদের সময় কি ছিল, আমাদের সময় পরিবেশটা এমন ছিল যে তুমি তোমাকে পড়াশোনা করতে হবে, যতটুকু করলে তুমি একজন চাকরিজীবী
1: স্বামী পাবে,
0: তোমার দরকার নেই, স্বামীর কাছ থেকেই তুমি যা চাও তা পাবেই তো, আর কি দরকার। যেটা আমাদের সময় আমাদের সমাজের ব্যবস্থাটা এমন ছিল। তো কিন্তু আমার বিয়ের পরেই আমি কেন জানি না আমার মধ্যে এই স্বাবলম্বী হওয়ার, আমার কিন্তু আগেও আমার মনে হয়েছিল যে হ্যাঁ মা বাবা যাই বলে তাই, আমি স্বামীর পয়সা দিয়েই চলব, যতটুকু পড়াশোনা করেছি ততটুকু থাক, আর কি দরকার, একটা সংসার চালাতে গেলে একটা গ্রাজুয়েশন কমপ্লিট করলেই তো হয়, আর বেশি শিক্ষার কি দরকার।
1: আর ছেলে মেয়েকে একটু মানে অ আ ক খ এবিসিডি এটা লেখাতে পারলেই একটু মানে হ্যাঁ, যেটা আমরা বলি বাল্য শিক্ষা বা প্রাথমিক শিক্ষা, এটা যদি মা চালাতে পারে তাহলে হয়ে গেল, এরপরে প্রয়োজনে টিচার রেখে প্রাইভেট টিউটর রেখে
0: কিন্তু দেখো তুমি মনীষী
1: এরকমই আগে ধারণাটা ছিল।
0: মনীষী বলেছেন কিন্তু তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন। দেখো এই কথাগুলো কিন্তু এখন বোঝা যায় এগুলোর মূল্য কতখানি। একজন আর্থিকভাবে স্বাধীন নারী তার সন্তানের কাছে কিন্তু আদর্শ হয়ে ওঠে, ঠিক না? তার সন্তানও তার মাকে লক্ষ্য করে যে সেও এটা তার জীবনে প্রতিফলিত করতে চায় যে আমারও কিছু করা দরকার, বিশেষ করে মেয়ে
1: নারীরা কিন্তু দশ বুঝে, এমন না যে সে চাকরি বাকরি করবে যখন বাইরে যাবে সে তার ঘরের কাজে কোনো হ্যাম্পার হবে এরকম না, কিন্তু আমরা এরকম দেখি না। হ্যাঁ, যারা চাকরি বাকরি করছেন তারা কিন্তু ঘরটাকেও সামাল দিচ্ছেন, ঘরের কাজ ছেলে মেয়ের পড়াশোনা সবটাই সামাল দিচ্ছেন, সামাল দিয়ে সব দিকেই মানে একেবারে দুর্গার মতো, মা দুর্গার মতো নারীরা দশভুজা, ইচ্ছে করলে সবই পারবে। তারপরও যেটা মূল কথা, গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো আর কারোর না হোক অন্ততপক্ষে স্বামীর মানসিক যে সাপোর্ট এটা অন্ততপক্ষে পেতে হবে। হ্যাঁ, এটা পেতে হবে। আমরা যখন দেখি দশভুজা কাকে বলা হয়, মা দুর্গাকেই তো বলা হয়, উনি মর্তে শান্তি আনার জন্য যখন মানে অসুরকে বধ করার জন্য যখন খুব উদ্গ্রীব হয়ে গেছিলেন মানে চেষ্টায় ছিলেন, তখন কিন্তু স্বর্গের দেবতারাই কিন্তু ওনাকে অস্ত্র দিয়ে দশ হাতে দশটা অস্ত্র দিয়ে মানে ওরা স্বর্গের দেবতারা কারা, ওনারা তো পুরুষ। হ্যাঁ, ওই পুরুষরাই
0: তো তখন হচ্ছিল না,
1: ওই পুরুষরাই স্বর্গের দেবতারাই ওনাকে দশ হাতে দশটা অস্ত্র দিয়ে ওনাকে সাহায্য করেছিলেন। সেইরকমই আজকের নারীরা আজকে যতটুকু উন্নত হয়েছে বা উন্নত হবে ভবিষ্যতে, আরো পুরুষের সাহায্য না থাকলে হ্যাঁ সেটা কিন্তু পারবে না, সেটা অনেকটাই কষ্ট হয়ে যাবে, পারবে না মানে অনেকটাই কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওনার নারীর যে মানসিক ব্যাপারটা এটা ঘরের স্বামীর সহযোগিতা থাকতে হবে,
0: অবশ্যই স্বামী সহযোগিতা।

0: থাকতে হবে এবং নারীকে সেই পরিস্থিতিটা গড়ে তুলতে হবে, হ্যাঁ, যে নারীকে যাতে ওর স্বামী সাপোর্ট করে, কারণ সে তো আর খারাপ দিকে যাচ্ছে না।
1: হ্যাঁ, সে নারীটাকেও দেখতে হবে যে আমি যখন সুযোগ পাচ্ছি, আমি যখন আমাকে যখন সাপোর্ট দেয়া হচ্ছে এবং আমি সেটার যাতে পুরোপুরি সদ ব্যবহার করি, হ্যাঁ, সেটাও দেখতে হবে যাতে আমাদের সমাজটা সুন্দর হয়। আর মা বাবার কি ভূমিকা, মানে আপনি তো পেয়েছেন মায়ের যথেষ্ট, মা মাসি যেটা বললেন পড়াশোনার পাশাপাশি যে সাংস্কৃতিক চর্চার যে ব্যাপারটা, এটা মা মাসি দিদা সবার সাপোর্ট পেয়েছিলেন। এখনকার মা বাবাদেরকে কি বলবেন, এখনের মা বাবাদের উদ্দেশ্যে ছেলে মেয়েদেরকে কিভাবে, বিশেষ করে মেয়েদেরকে, যেহেতু আমাদের এটা মেয়ে নারীদের নিয়ে অনুষ্ঠান, আমি মেয়েদের কথাই বলছি।
0: আচ্ছা, তো আমিও একজন মেয়ের মা, তো এই সূত্র ধরে বলি, আমার মেয়েকে বলি যে মা তুমি যাই করো নিজের পায়ে কিন্তু তোমাকে দাঁড়াতে হবে, হ্যাঁ, তো তোমাকে সেই চিন্তাটা মাথায় সবসময় রাখতে হবে। তো আমার মেয়েও ঠিক সেটাই করছে, এখন জানি না কি হবে, কিন্তু সে সেই লক্ষ্যে এগোচ্ছে। তো তাছাড়া ওকে আমি যে গান বাজনা শিখিয়েছি, আর্ট শিখেছি, খুব ভালো আর্ট করে, তো এরকম তো হয় যদি সে তার ওই শিক্ষাটা দিয়ে যদি কোনো কিছু করতে না পারে, হয়তো সে আর্ট স্কুল খুলতে পারে, গানের স্কুল খুলতে পারে, আবৃত্তি শেখাতে পারে, তো এমনই কিছু সাইডে কিছু করা করানো উচিত।
1: আমরা এমনও দেখছি এখন, উনি গভর্নমেন্ট সার্ভিস করেন, সরকারি চাকরি করেন, হয়তো উনি একটা স্কুলের শিক্ষিকা, তারপরেও কিন্তু পাশাপাশি উনি গান বাজনা, এরকম আছেন অনেক অনেক শিক্ষিকা আছেন, গান বাজনা বা অন্য যেসব সৃজনমূলক কাজ যেগুলি, সেগুলি কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেটা দিয়েও পয়সা ইনকাম করছেন। আচ্ছা, আপনি যেহেতু সঙ্গীত বা আবৃত্তি কবিতা দিয়েই নিজেকে স্বাবলম্বী করেছেন, তো শুরু হয়ে একটা আমরা প্রথমে যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা গানের
0: কবিতা কবিতা
1: আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করুন।
0: তো এই মুহূর্তে আমার তিন চার লাইনের সবলা কবিতাটা মনে পড়ছে,
1: আচ্ছা,
0: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব পথ চিনে স্বার্থকের পথ। দেখো এই কবিতাগুলো কিন্তু আমাদের সামনের দিকে
1: এগিয়ে যাওয়ার
0: স্বপ্ন দেখায়, নিজেকে শক্তিশালী করার স্বপ্ন দেখায়। কিন্তু কি হলো বলতো, আমাদের নারীদের মধ্যেই এমনই আছে যারা তোমাকে বলবে যে কি দরকার, হ্যাঁ, তুমি যেভাবে আছো সেভাবে থাকো, রান্না করো, খাও, সংসার গোছাও।
1: হ্যাঁ, আছে
0: আছে,
1: সংসারে আমরা ওটাই বেশি দেখি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: নারীরাই নারীদেরকে পিছিয়ে,
0: হ্যাঁ হ্যাঁ,
1: পিছনে টেনে ধরে,
0: টেনে ধরে, তো তাদেরকেও শিক্ষিত করতে হবে। তাদেরকেও তোমাকে তোমার দায়িত্ব নিতে হবে, তাদেরকেও শিক্ষিত করার জন্য।
1: এটাই কাজী নজরুল ইসলামের পাশাপাশি আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ, উনিও কিন্তু নারীদেরকে নিয়ে কিন্তু ভীষণ আধুনিক মনস্কা ছিলেন। আমরা মনীষী হিসেবে যাদেরকেই দেখি, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি না করেছেন।
0: স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমরা নারীদের শিক্ষিত করে ছেড়ে দাও, তারা নিজেদের প্রয়োজন নিজেরাই গুছিয়ে নেবে, সমাজের কাজে লাগবে।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, আমরা মানে এখনের দিনে আমি এই কথাটাই বলবো, আমরা শিবের মাথায়, মানে প্রতি সোমবার হলে, এটা আমি ঈশ্বরকে বা ভগবানকে আমি অবজ্ঞা করছি না, সেটা আমার অধিকারও নাই, প্রতি সোমবার আমরা নারীরা অনেককেই দেখি শিবের মাথায় জল দেওয়ার জন্য উপোস করি। যাই হোক, আমি আমি বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, ওনাদেরকে ঘরে রেখে ওনাদের মাথায় জল ঢালুন।
0: অবশ্যই, যেমন আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজা করি, উনি আমার ঠাকুর, তো আমার মনে হয়
1: রবীন্দ্রনাথ নিজের ছেলে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ছেলেকে বিয়ে দিয়েছেন, কিন্তু বিধবা নারী, মানে অল্প বয়সে নাবালিকা অবস্থাতেই উনি বিধবা হয়েছেন, মানে বিয়ে হয়েছিল। একই ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে, উনিও ওনার ছেলেকে ছেলের সাথে বিয়ে করিয়েছিলেন একজন বিধবা নারীর। এগুলো করেছিলেন কেন? সমাজকে সংস্কার, সমাজের সংস্কার করার জন্য।
0: ওইটাই, তোমার নারীদের শিক্ষিত করে আগে কুসংস্কার থেকে বের করতে হবে। আমরা তো অনেকেই কুসংস্কার অবলম্বন করে বসে আছি, হ্যাঁ, যে না ওইটা করলে তো তুমি মেয়ে, তুমি এইসব করবে না, এটা ছেলের কাজ। এটা এটাই বলি, কিন্তু আমার মাও বলতেন এটা মেয়েদের হবে না, এটা তোমার না, এটা ছেলের কাজ। হ্যাঁ, কিন্তু এখন তো ছেলে মেয়ে দুজনকে আমরা সমানভাবে মানুষ করি
1: ঘরে বাইরে। আর বিশেষ করে আমরা আরো দেখছি নারীরা ছেলেদের থেকেও আরো একটু বেশি এগিয়ে ঘরে বাইরে।
0: ঘরে বাইরে
1: ছেলেরা অনেক সময় দেখলাম পুরুষরা ঘরের কাজটা হয়তো সেভাবে গুছিয়ে করতে পারে না, বাইরের কাজটা যতটুকু পারে ঘরের কাজটা পারে না, কিন্তু মেয়েরা করছে, দুটোই করছে সমানভাবে, ঘরেও করছে বাইরেও করছে। বিশেষ করে
0: এটারও একটা কারণ আছে, কারণ তোমার ছেলেটাকে সেভাবে গড়ে তোলা হয়েছে যে তুমি ঘরের যে কাজগুলি করতে হবে না, তুমি পড়াশোনা করো, চাকরি করবে, চাকরি করবে, আসবে টাকা বাড়ছে। কিন্তু মেয়েটা তার নিজের থেকে ওইটা তৈরি হয়েছে যে আমি কেন আরেকজনের কাছ থেকে হাত পেতে অর্থ চাইব, হ্যাঁ, আমার নিজের যদি অর্থ থাকে, আমি যদি কিছু ইনকাম করতে পারি, হ্যাঁ, তাহলে তো আমার একটা স্বাধীনতা থাকা দরকার। এই স্বাধীন সমাজে আমার একটা স্বাধীনতা চাই, কেন আমি অন্যের গলগ্রহ হয়ে পড়ে থাকবো?
1: সেটাই এই নারীদের আত্মনির্ভর বা স্বাবলম্বী হওয়ার, মানে আপনি তো আছেন সঙ্গীত নিয়ে বা কবিতা আবৃত্তি নিয়ে, এছাড়া আর নানা বিভিন্ন উপায় বা পন্থাগুলি কি কি আপনি কি বলবেন? সবাই হয়তো সঙ্গীত বা আবৃত্তি কবিতা বা সবাই, হ্যাঁ, সবাই সব দিকে হয় না, আর কি কি আছে?
0: তো এক্ষেত্রে আমি যদি আমি বলবো, সে কোনো বিমা কোম্পানির এজেন্ট হতে পারে, ওই দিকেও কিন্তু সে ইনকাম করতে পারে। তাছাড়া যে তোমার যে লোন নিয়ে যে সকল বিজনেস করা হয় সেগুলো করতে পারো বসে না থেকে, হ্যাঁ। তারপর হস্তশিল্প কারুকার্য যেগুলি আছে সেগুলিতে তুমি,
1: এখন মেয়েরা কিন্তু বুটিকের, হ্যাঁ, বুটিকের কাজটা খুব ভালো করে এবং এটার উপর কিন্তু ছোট ছোট স্টল বিভিন্ন জায়গায়
0: মেলাতে দেখছি, ভালোই লাগে। তো এ সমস্ত করে কিন্তু মেয়েরা কিছু না কিছু উপার্জন করতে পারে তার সংসারে কিছুটা হেল্প করার জন্য।
1: সেটাই, একজন আধুনিক নারী, আধুনিক নারী বলতে কিন্তু এখনের দিনে তো আছেই, আগেও কিন্তু ছিল, হ্যাঁ, আধুনিক নারী মানে আপনার কাছে সংজ্ঞাটা কি আধুনিক নারী?
0: আধুনিক নারী বলতে আমি বলবো তার মানসিক, মানসিকতা আধুনিক, হ্যাঁ, তার চলন বলনে আধুনিকতা নয়,
1: হ্যাঁ, চিন্তামনন,
0: চিন্তামননে তার আধুনিকতা, হ্যাঁ। তো সেটাই, সে আধুনিক হবে কি, তার ভালোটুকু যেটা সমাজের উন্নতিতে লাগবে সেটাকে সে প্রশ্রয় দেবে, সে দিকটাকে তুলে ধরবে বাচ্চাদের কাছে। তাহলে আধুনিক নারীরা সমাজের যে খারাপ দিকগুলো আছে যার দ্বারা আমাদের পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় সেগুলো তুলে ধরতে হবে আধুনিক নারীদের, হ্যাঁ, তাদের সাহস যোগাতে হবে। সে তেমনি, যেমন একটা কবিতা মনে পড়ছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রাঙ্গদা নাটকে লিখে গিয়েছিলেন, অর্জুনকে চিত্রাঙ্গদা বলছে, আমি চিত্রাঙ্গদা দেবী নহি, নহি আমি সামান্যা রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নহি, যদি অনুমতি হয় কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয়। দেখো
1: অসাধারণ, আর
0: কবি পরিপূর্ণ নারীত্বের কথা এই কবিতাটিতে বলেছেন।
1: এমন কোন মনীষী যিনি বা লেখিকা কথা বলতে পারবেন? আমার এই মুহূর্তে মনে পড়ছে না যিনি এরকম আধুনিক।
0: হ্যাঁ, নবনীতা সেন অমর্ত সেনের পত্নী ছিলেন, প্রথমা পত্নী, যিনি আধুনিক কবি। তারপর আছে আরো তসলিমা নাসরিন, আমি খুব পছন্দ করি। তো এরকম অনেক মহিলা কবি আছেন যাদের কবিতা আমার খুবই ভালো লাগে।
1: আচ্ছা, এবার হয়ে যাক সঙ্গীত শিল্পী হিসেবে আপনার যে
0: একটা গান ছোট করে, কাজী নজরুল ইসলামের লেখা নজরুল সঙ্গীত। জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো সাহা সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, দিকে দিকে মেলি তবলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিকে বসনা, দিকে দিকে মেলি তবলে লিহান রসনা, নেচে চলো উন্মাদিনী দিকে বসনা, জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, জাগো হত ভাগিনী ধর সীতা নাগিনী, বিশ্বদাহন তেজে জাগো দাহিকা, জাগো নারী জাগো বন্নি শিখা, জাগো নারী জাগো বন্নি শিখা।
1: খুব সুন্দর। এরপরে আজকের অনুষ্ঠানে আমার যে জিজ্ঞাসাটা আপনার কাছে, যে সমাজের জন্য, হ্যাঁ এই তো বললেন নিজের জন্য, পরিবারের জন্য শুনলাম, এবার সমাজের জন্য একজন আধুনিক নারী বা স্বয়ংসিদ্ধা নারী কতটুকু দায়িত্বশীল হতে পারে?
0: সমাজের জন্য, সমাজের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু নারী তার তার যে শিক্ষা, তার যে শিক্ষাটাকে কাজে লাগাতে পারে সমাজের জন্য। তো সে যদি স্বয়ংসিদ্ধা হয়, সে যদি তার প্রয়োজনের অর্থ, কোনো তোমার অনাথ আশ্রম আছে বা এরকম ধরনের কোনো আশ্রমে সে তার পয়সাগুলো দিয়ে সাহায্য করতে পারে,
1: সবটা না দেখ, কিছুটা দিয়ে অর্জনের কিছুটা দিয়ে সাহায্য করতে পারে,
0: বা গরিব দুঃখীদের এক বেলা খাওয়াতে পারে, সেটা সেটাতে তার মানসিক একটা তৃপ্তি আসে।
1: আচ্ছা, আপনি আপনি তো নিজে বাচ্চাদেরকে যে, এটাও কিন্তু এক অর্থে বাচ্চাদেরকে যে শিক্ষা দেন, সঙ্গীত শিক্ষা বা আবৃত্তি শিখান, কবিতা শিখান, এটাও কিন্তু এক অর্থে কিন্তু একটা সামাজিক দায়িত্ব,
0: একটা দায়িত্ব।
1: হ্যাঁ, এবং কেন বলছি, কেন বলছি সামাজিক দায়িত্ব, আপনি এখন আগরতলা শহরে থাকেন আপনার ছেলে মেয়েকে পড়ানোর জন্য, ওইখান থেকে এসে আপনি কষ্ট করে ওদেরকে দিচ্ছেন, হয়তো ন্যূনতম কিছু আপনি পাচ্ছেন, হ্যাঁ ন্যূনতম কিছু পাচ্ছেন, আপনি পয়সা পাচ্ছেন, কিন্তু ওদেরকে যে শিক্ষা দিচ্ছেন, ওরাও যে বড় হয়ে নিজেদেরকে, তো ওরা এভাবে ডানা মিলবে, তো ডানা মিলে ধরবে, হ্যাঁ সেটাও কিন্তু একটা আপনার আর্থিক সুবিধার পাশাপাশি একটা সামাজিক দান। এবং আমি এরকম অনেককে শুনি বা মানে শুনেছি এরকম, যে এরকম অনেক বাচ্চা এরকম যারা।
2: শুনলেন অনুষ্ঠান আমি নারী, আমি নারী অনুষ্ঠান শুনলেন, স্বয়ং সিদ্ধা অনুষ্ঠানটি, বিষয় ছিল দশবোজা নারী। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:59:38। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন, প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অবকাশ রঞ্জনী শুনবেন। আজ একই শিল্পীর গান শুনবেন, শিল্পী মোহাম্মদ রফি। প্রথম গানটি শুনবেন গীতা মেরা নাম ছবি থেকে। গানটি লিখেছেন রাজেন্দর কৃষণ, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

গানটি শুনলেন লালকার ছবি থেকে। গানটির গীতিকার ইন্ডিভার, সুরকার কল্যাণজি আনন্দজি। আজ শুনছেন একই শিল্পীর গাওয়া গান অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে, শিল্পী মোহাম্মদ রফি। এবারের গান গঙ্গা কি সাগন্ধ ছবি থেকে নেওয়া। গানের কথা লিখেছেন অঞ্জন, সুর করেছেন কল্যাণজি আনন্দজি।

গানটি শুনলেন সুরজ অর চান্দা ছবি থেকে। গানের কথা লিখেছেন আনন্দ বক্সি, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন একই শিল্পীর গাওয়া গান, শিল্পী মোহাম্মদ রফি। এবারের গান দেশপ্রেমী ছবি থেকে নেওয়া, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, কথা লিখেছেন আনন্দ বক্সী।

এবারের গানটি শুনবেন বাচপন ছবি থেকে। গানটির কথা লিখেছেন আনন্দ বক্সী, সুর করেছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল। শুনছেন অবকাশ অঞ্জনী অনুষ্ঠানে একই শিল্পীর গাওয়া গান, শিল্পী মোহাম্মদ রফি।

অবকাশ অঞ্জনী অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন বাজপান ছবি থেকে। আজ এই অনুষ্ঠানে শুনলেন একই শিল্পীর গাওয়া গান। অনুষ্ঠানের শিল্পী ছিলেন মোহাম্মদ রফি। অবকাশ অঞ্জনী অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রজা তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:45। এখন সময় লোকসঙ্গীত অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আজ শুনবেন অমর পালের কণ্ঠে লোকগীতি।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অমর পাল। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে স্বাস্থ্য তথ্য। আজ শুনবেন চিকনগুনিয়া প্রসঙ্গে।
1: থাম্পুইবার জাকমা বাই কবংমা বেরাম মানজাকমা রুগনি বিসিংগো চিকনগুনিয়া বো কাইসা বেলাই কিরমসিনচা ভাইরাস গনাং থাম্পুই ওয়ারজাকমা বাই ম্যালেরিয়া ফাইলেরিয়া ডেঙ্গু তাই ইয়েলো ফেভার বেমারক মানজাকমা নুকজাগো অমরকনো কারিব চিকনগুনিয়া বেরামংখা বেলাই কিরমসিনজাকো ও বেরাম নুকজাকমানি কতালিয়া 1955 বিসিও চিকনগুনিয়া বেরাম পুইলা নুকজাগো ফিয়াবা হায়ুম গনাঙ্গই ও বেরাম পিরজাগিয়াখনি বাকি তাবুকব গবং বরকন চিকনগুনিয়ানি মূ খনায়াখো আফ্রিকাওন চিকনগুনিয়া পুইলা মানজাকমা নুকজাগ ওল মালয়েশিয়া মরিশাস তাই গুবুন হাকতরগ পিরজাগৈ গবংমা বরক থৈকা লাই থাঙনাই বিশিও চিকনগুনিয়া মানজাগৈ মরিশাস খরক সাইতাম বরক থৈকা চিনি ভারত হাক্তরনি তামিলনাডু মুম্বাই অন্ধ্রপ্রদেশ রাজস্থান রগ ও বেরাম মানজাকমা নুকজাগ ত্রিপুরা হাস্তেওকে তাবুক ব মানজাকমা রগলে নুকজাগিয়াখো ফিয়াবা ত্রিপুরা হাস্তেও থাম্পুই ওয়ারজাকমা বাই গবংমা বেরাম রক মানজাকমা নুগুইতঙ্গ তাই ও হাস্তেও ব চিকনগুনিয়া বেরামন সলরনাই থাম্পুই তঙ্গ আলকা ভাইরাস ও বেরামন তুবুই ফায় আদিস এজিপসি ভাইরাস গনাং থাম্পুই বাই ওয়ারজাক বরক নিশাকনি তাই খরকচা বরক কাহামন ওয়ারখে বেরাম সল ভাইরাস গনাং থাম্পুই বাই ওয়ারজাকমা বাইন চিকনগুনিয়া বেরাম মানজাগ আহাইন থানচা তংলাইমা বাই কক সালাইমা বাই ইয়াক রমলাইমা বাই অমো সলয়া চিকনগুনিয়া মানজাকজাক বরকনি সাকনি থৈ বুইন রৈমানিয়া বুইন থৈ রেখে সলই থা।

Поэтому ха-ха бою, эй, барила, эй, потолок ха-ха, эй, ха,

Thank you.

মহিলা আয়া কুমবাই ছুপাই খা ফাই আমা কলবান খাই আয় খা দাদা গিরা ছাগ খিয়ে খলে খা জুথানার দ

마야 볼링 코네 보고 봐 볼링 코네 보고 또 나로 복만이 세 나요 마야 크랑 또 크나 봐.

মায় গনা ছা আদাল খে হে ছলো ছলো নঙ্কা বা তাও থুলা কো মানে যো কো কো তমানা লঙ্কা মন্দ খো কো দাদা গিরা ছালো খিয় হই

Tao chưa bao giờ

দেখলা যাত্রা আমার বাল দেখ যাত্রা চন্থানু দাদাই হে খানাগ্রা দে হে দলক্ষে এ বাঁচ বাঁচ যা দই

Hey, go to my own pancake pie, go on, happy.

饭都哎才亏两顿哎得到还蛮到了去哎

Let's lie in the rain, one of the jaw, but you want to.

大哟，妈呀，都叫哈，怎么了呢？吵的呢？哎，哭么么，嗯，他不来抬起来，么多么多个不起来，么多么，嗯，大哟，哎。

またよ。ここどこらやざか、ここら今度やざか。

사마야 너 사마야도 털바보 너 사마야도 나요 에헤이 에헤이 나쁜 차불어 하루만 보나

0: 시조라는 칼이 칼레조라한 칼이 아는
1: ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকে লোকগীতি, শিল্পী ছিলেন মঙ্গলশ্রী ত্রিপুরা। ককবরক অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই ও বোনেরা, সবাইকে আমাদের আজকের কিষাণবাণী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। বাজার দর পর্বে জানিয়ে দেওয়া হবে শান্তির বাজার নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। আজকের বিষয় পর্বে রয়েছে একটি আলোচনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এ নিয়ে আলোচনা করেছেন কৃষি উপ অধিকর্তা সুব্রত সরকার।

0: অযথা ঋণের ফাঁদে জড়াবেন না।
1: কিষাণ ক্রেডিট কার্ড সংগ্রহ করে অল্প সুদে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন,
0: আর একই সঙ্গে ফসলের বীমাও করাতে পারেন।
2: লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আগামী দু একদিন আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 95% এবং সর্বনিম্ন আর্দ্রতা 60% হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32-34 এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। পাশাপাশি কৃষক ভাইদের জন্য রয়েছে কিছু কৃষি পরামর্শ। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অনেক জমিতেই জল জমে থাকতে পারে। ধানের জমিতে এখনই প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে সবজির জমিতে জল জমে গিয়ে থাকলে তা ফলনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি হবে। অতিরিক্ত আর্দ্রতা, একটানা বৃষ্টিপাত, আর্দ্রতা এবং জল নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা গ্রীষ্মকালীন সবজিতে বিভিন্ন ছত্রাকজনিত রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হল লঙ্কা, বেগুন, ঢেঁড়স এবং কুমড়ো জাতীয় সবজিতে ড্যাম্পিং অফ বা পচা রোগ, কুমড়ো জাতীয় সবজিতে অ্যানথ্রাক্স এবং পাউডারি ও ডাউনি মিল্ডিউ এবং কুমড়ো জাতীয় সবজি, মরিচ, বেগুনে ঢলে পড়া শিকড় পচা রোগ দেখা দিতে পারে। জমিতে জল নিষ্কাশনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে কৃষক ভাইদের। আক্রান্ত গাছের অংশবিশেষ জমি থেকে সরিয়ে নিয়ে নষ্ট করে দিতে পারেন। টমেটো এবং কুমড়ো জাতীয় সবজির লতা মাচা বা খুঁটির সাহায্যে উপরে তুলে দিন, যাতে ফল মাটির সংস্পর্শে না আসে। রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে। আতঙ্কিত হয়ে কোনো রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করা চলবে না। ভিজে খড় থেকে মুরগির কক্সিডিওসিস রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। সমতুল্য খাবারের ব্যবস্থা রাখতে হবে, যাতে যথেষ্ট মাত্রায় মিনারেল এদেরকে দেওয়া হয়। বীজতলায় জল জমে থাকা বন্ধ করার জন্য জল নিষ্কাশনী ব্যবস্থা সঠিক রাখতে হবে। আগেই বলা হলো চারাগাছের ব্লাইট, ড্যাম্পিং অফ এবং পাতা মুড়া বা ব্লাস্ট রোগের লক্ষণ দেখা মাত্র কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারী বৃষ্টিপাতের ফলে নার্সারি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধুয়ে যেতে পারে। জল নিষ্কাশনের পর নির্দেশিকা অনুযায়ী হালকা মাত্রায় নাইট্রোজেন সার প্রয়োগ করা যেতে পারে। বীজতলা থেকে জমে থাকা পলি, আগাছা এবং আবর্জনা পরিষ্কার করে সরিয়ে ফেলতে হবে। আর্দ্র পরিবেশ শ্যামুক, ক্যাশওয়ার্ম বা অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিল্ডিউ নামে পরিচিত। আবার কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ডক্ষরণ রোগের প্রকোপও দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণের জন্য কার্বেন্ডাজিম বা ক্লোরোথেলানিন 1.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। সবশেষে মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে বলছি, পুকুরে নতুন পোনা ছাড়ার আগে জল শোধনের জন্য 48 কেজি চুন প্রতিকানি হিসেবে প্রয়োগ করা যেতে পারে। চুন প্রয়োগের 15-20 দিনের মাথায় প্রতিকানিতে 300-350 গ্রাম FYM প্রয়োগ করা যেতে পারে। পুকুরের চারিদিকের বাঁধকে মজবুত করে দিতে হবে, যাতে বাইরের জল ভিতরে প্রবেশ করতে না পারে। শুনলেন আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ। এই আবহাওয়ার খবর এবং কৃষি পরামর্শ আমাদের কাছে পাঠিয়েছেন লেম্বুচড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদ থেকে ধীমান দাস চৌধুরী।

0: ফসলের রোগ বা পোকার আক্রমণ হওয়ার সাথে সাথেই স্থানীয় কৃষিকর্মীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
1: নির্দিষ্ট রোগ বা পোকার জন্য নির্দিষ্ট ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করুন।
2: আজকের বিষয় পর্বে এখন শুনবেন একটি আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এ নিয়ে বলেছেন কৃষি উপ অধিকর্তা সুব্রত সরকার।
3: আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আজকের বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি উপ অধিকর্তা সুব্রত সরকার।
4: নমস্কার,
3: আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
4: থ্যাংক ইউ।
3: আমাদের আজকের আলোচনার বিষয় ফসল বীমা যোজনা, যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হিসেবে আমরা জানি, যেটা শুরু হয়েছে আরো দীর্ঘ 10 বছর বা 12 বছর আগে থেকে। আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন?
4: আগের থেকে শুরু হয়েছে।
3: তো এই প্রথম প্রশ্ন যেটা আসতে পারে যে কেন কৃষকটা এই যোজনা করবেন বা এই বীমা করবেন?
4: এটা সহজ কথা, ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা।
3: আচ্ছা,
4: আমরা নিজেরা মানুষরা নিজেরা নিজেদের ইন্স্যুরেন্স করি, বীমা করি। কেন করি? যখন আমরা কোনো কারণে কোনো ক্ষতির সম্মুখীন হই, কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই, কোনো বিপর্যয়ের সম্মুখীন হই, যাতে আমি নিজে ক্ষতিপূরণ পেয়ে যাতে আমার ফ্যামিলি উপকৃত হয় এবং সেটা দিয়ে যাতে এটাকে রিভাইভ করে নিতে পারে।
3: ঠিক তাই।
4: তদ্রূপ গভর্নমেন্ট অব ইন্ডিয়া চিন্তা করল যে কৃষকরা প্রাকৃতিক বৃষ্টিপাতের উপর নির্ভর করে, প্রাকৃতিক আবহাওয়ার উপর নির্ভর করে চাষবাস করছেন, দীর্ঘদিন ধরেই করছেন। তো প্রকৃতি প্রতিনিয়ত চেঞ্জ করে, চেঞ্জ হয়, অনেক সময় তার রৌদ্র রূপ দেখায়, বিভিন্ন কারণে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়, ফসল নষ্ট হয়ে যায়, ফসল একেবারে ওদের যেটা এই ইনকামের উপর নির্ভর করে তাদের পরিবার প্রতিপালন করা, সেটা একবারে ক্ষতির সম্মুখীন হয়ে ওরা কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেই জন্য 2001 সাল থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুরু হয়েছিল। এখন এটা কালক্রমে বাড়তে বাড়তে এখন এটা একটা বিরাট রেভলিউশনের আকার নিয়েছে। প্রত্যেক রাজ্যেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অন্তর্গত কৃষকরা আসছে। ফসল বীমা হল ওনার যে ক্রপ, যে ফসল, ওনাকে বীমাকৃত করা যাতে প্রাকৃতিক বিপর্যয়, আগুন, বন্যা, ধস বা যে কোনো কারণে রোগ, পতঙ্গ, কীটনাশক আক্রমণ হলে যদি সে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়, সে যাতে ওই ক্ষতিপূরণটা পায়, বীমা করে নিলে সে ক্ষতিপূরণটা যাতে পায়, সে কারণে ফসল বীমা করা।
3: আচ্ছা আচ্ছা। আমরা যেমন শরীরের আমাদের নিজের নিজস্ব বীমা করি, যে আমার অবর্তমানে যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে, ঠিক তেমনি কৃষকরা যারা মাঠে চাষ করছেন, ফসল উৎপাদন করছেন, তাদের ফসলের যে কোনো কারণে হতে পারে, প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো কারণে রোগের দ্বারা যদি ফসল নষ্ট হয়, তাহলে সেই ফসলের টাকা যাতে তারা পেয়ে যান, সেই জন্যই সেই
4: বীমা করা।
3: এবং এই বীমা করার ফলে কৃষকরা মানে নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের যে টাকা খরচ হয়েছে যদি কোনো কারণে নষ্ট হয় সেই টাকা তারা ফেরত পাবেন।
4: এখন যেটা নিয়ম হচ্ছে, আমরা কৃষকরা ফসল করি, আমরা জানি না কখন বিপর্যয় হবে। তো এই কারণে কৃষক যখন থেকে একদম বোয়াই মিন্স সোয়িং টাইম, যখন থেকে ধানের বীজ ফেলছে,
3: আচ্ছা,
4: ওই দিনের আগে থেকেই উনি ওনার জায়গাটাকে বীমার আওতাধীন নিয়ে আসতে পারেন। যেমন আমাদের এখানে আমন ধান শুরু হবে একটু কয়েকদিন পরেই, জুন জুলাইতেই, জুনের শেষের দিকে মানুষে জ্বালা তৈরি করে নেয় এবং জুলাইতে এবং অগস্টের মাঝামাঝি পর্যন্ত পুরোপুরি চাষবাস করে নেয় ধানের। তো 31 জুলাই পর্যন্ত কাট অফ ডেট আছে, আপনি ফসল বীমা যোজনাতে আপনার ওই জমিটাকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি যত ফসল চাষ করছি সবগুলি কি বীমা করতে পারবো? না, এটা করতে পারবেন না, কারণ গভর্নমেন্ট, বিভিন্ন রাজ্যের গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ফসলকে নোটিফাই করেছে। নোটিফাইড ফসল যেগুলি আছে সেগুলিকেই আপনি ফসল বীমা যোজনাতে আনতে পারবেন। সেটার মধ্যে আমাদের ধান রয়েছে, খরিফ ধান, বড় ধান, যেটা আমাদের এখানে মুখ্য ফসল, এটা আপনি করতে পারবেন, যত খুশি করতে পারবেন। আর আছে আমাদের এখানে বড় সিজনে মুখ্য একটা ফসল আছে আলু, সেটাকে আপনি করতে পারবেন। এছাড়া আছে টমেটো, ফুলকপি, তরমুজ, বেগুন, এই পাঁচটা ফসল হর্টিকালচারের, আর আমরার ধান, এটা আমি ফসল বীমা যোজনা। বাকি ফসলগুলি সরকার নোটিফাই করেনি, কারণ এগুলি মানুষ মুখ্যরূপে করে না। মুখ্যরূপে যে ফসলগুলি করেন সেগুলিকে ফসল বীমা করতে পারবেন। এখন ফসল বীমা করার জন্য আপনি কি করবেন? ফসল বীমা করার জন্য কৃষকরা ওনার আবেদন অনলাইন পোর্টালে, ফসল বীমা যোজনার পোর্টাল আছে, সেখানে গিয়ে নিজেও করতে পারেন, অথবা উনি কোন সিএসসি, আমরা কমন সার্ভিস সেন্টার যেটাকে বলি, সেটাতে গিয়েও করতে পারেন। কারণ সবগুলি কমন সার্ভিস সেন্টার ম্যান্ডেট দেওয়া আছে, তোমাকে কৃষকরা এলে করে দিতে হবে, এবং সে তাও ফ্রি অফ কস্ট করে দিতে হবে।
5: আচ্ছা আচ্ছা।
4: তো অনেক সময় আমাদের কৃষকরা ওই সবগুলিতে না গিয়ে সরাসরি কৃষি দপ্তরের কাছে আসে, সেটাও আপনি কৃষি দপ্তরের কাছে এলেও, কৃষি দপ্তরকেও ম্যান্ডেট দেওয়া আছে যে আপনি কৃষকরা এলে, যেহেতু কৃষকরা নিজেরা করতে পারছে না, আপনাকে ফসল বীমা যোজনাতে বীমাকৃত করার জন্য ওনাকে সাহায্য করতে হবে। এখন এই বীমাটা করবে কে? কতগুলি কোম্পানি এর জন্য গভর্নমেন্ট অব ইন্ডিয়া অধিকৃত করেছে, যেমন আমাদের এখানে কাজ করেছেন এগ্রি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে এইচডিএফসি আর্গো, বাজাজ অ্যালায়েন্স, টাটা এআইজি, এই ধরনের আরো আছে, আপনি যেটাতে খুশি চুজ করতে পারেন। আর যদি দপ্তরের মাধ্যমে আসেন, তখন গভর্নমেন্ট অব ত্রিপুরা যে কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ওটার সঙ্গে করতে হবে। তো এবছরের এগ্রিমেন্ট এখনো হয়নি, হবে, সেটা আপনারা সময়মতো জানবেন। কিন্তু মূল রূপে যে কোম্পানিগুলি কাজ করছে সেটা আপনি যদি অনলাইন নিজে নিজে করেন, বা সিএসসির মাধ্যমে, যে কোনো কোম্পানির মাধ্যমে আপনি করতে পারেন, এইচডিএফসি আর্গো, ইফকো আছে, চোলামন্ডলম আছে, বাজাজ অ্যালায়েন্স আছে, রিলায়েন্স আছে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স আছে, এইসবগুলি ফসল বীমা যোজনায় ইয়ে করে। তা আপনি কি করবেন এটার জন্য? আপনার জমির কাগজপত্র, যতটুকু জমি আপনি যে ধান চাষ করছেন, জমির কাগজপত্র আপনাকে দিতে হবে, তারপরে আপনার আধার কার্ড দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে, এই জিনিসগুলির সঙ্গে আপনার ফটো, এইটা আপনার দিতে হবে। তো এখন আপনি যখন আপনি এগুলি নিয়ে দিলেন, তখন আপনার ওই সাইটে আপনার ইয়ে হবে, রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হয়ে আপনাকে একটা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আপনাকে দিতে হবে। প্রিমিয়ামটা কত হয়, যেমন আমাদের আউশ পেডি, আমন পেডি, এটার জন্য সাম এসিউড হয় 56,104 টাকা আমন পেটির জন্য, আউশ পেটির জন্য। আমন পেটির জন্য 60,921 টাকা হচ্ছে সাম ইস্যুড, এবং বড় পেটির জন্য 61,715 টাকা হচ্ছে সাম ইস্যুড। এগুলি 2% হারে আপনাকে প্রিমিয়াম দিতে হবে। তো এগুলি 2% পার হেক্টরের কথা বলছি, প্রতি সোয়াছয়খানি হিসাবে। এখন আপনাকে যখন এই প্রিমিয়ামটা দেবেন, সেটা কানিতে 210 টাকার মতো আসবে। সেটার মধ্যেও ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের, বিশেষ করে গত বছর পর্যন্ত যেটা দিয়েছে, গভর্নমেন্ট সাবসিডিও দিচ্ছে এটার মধ্যে, সে সাবসিডিটা প্রায় 200 টাকা দিয়ে দিচ্ছেন গভর্নমেন্ট, আর কৃষক শুধু 10 টাকা দিতে হয় প্রতি কানিতে। তো 10 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং আপনি সাম ইস্যুড কত পেতে পাচ্ছেন? 56,104 টাকা যদি আপনার ফসল নষ্ট হয়। হ্যাঁ, ফসল নষ্ট হওয়ার ক্ষেত্রে কতগুলি টার্মস এন্ড কন্ডিশন কোম্পানিরা, ইন্স্যুরেন্স কোম্পানিরা ফিক্স করেছে, সেই টার্মস এন্ড কন্ডিশনগুলিকে আপনাকে দেখতে হবে। যেমন আপনার এখানে পোকায় আক্রমণ হলো, আপনি বললেন আমার ফসল পোকায় আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে, তো সেটা বললেই হবে না, এভিডেন্স পুরা লাগবে। এবং পোকা যদি আক্রমণ হয়, যেটি সেটা আপনার নেগলিজেন্সির কারণে হয়, তাহলে সেটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। কিন্তু সেটা যদি প্রাকৃতিক কারণে হয়, তাহলে সেটা শুধু আপনার এখানে নষ্ট হয়েছে এমন নয়, আপনার আশেপাশে এলাকাতেই আক্রমণটা হবে, তখন দপ্তরের আধিকারিকরা সেটা সার্টিফাই করবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা সার্টিফাই করবে, এবং ওরা ডিক্লেয়ার করবে যে এটা না, এটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হয়েছে। তখনই আপনি ক্লেম করবেন, এবং ক্লেমটা 72 ঘন্টার মধ্যে পোর্টালে আপনার যেতে হবে, 72 ঘন্টার মধ্যে পোর্টালে আপলোড করবেন ফটো সহ, এভিডেন্স সহ। আপলোড করার পরে কোম্পানি এটা অ্যাকসেপ্ট করবে, করে কোম্পানি নিজের পার্সোনালিটি দিয়ে এখানে আবার ভেরিফিকেশন করাবে। ভেরিফিকেশন করিয়ে যদি

0: দেখে যে না ঠিক আছে, যেটা আপনারা ক্লেম করেছেন সেটা ঠিক আছে, তাহলে এই সাম এসিউর পুরাটা আপনি পেয়ে যাবেন। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা জিনিস, যদি আপনার প্রাকৃতিক কারণে ব্যাপক এলাকাতে কোনো কিছু হয়নি কিন্তু ক্ষতি হয়েছে, তাহলে আমরা দপ্তরে যারা আপনারা কৃষকরাও দপ্তরের সঙ্গে যারা কাজ করছেন, আমরা আপনারা জানেন আমরা প্রত্যেক বছর ফসলের যখন পাকার সময় হয় ক্রপ কাট এক্সপেরিমেন্ট, মানে আমরা কব এই এলাকাতে ফসলের উৎপাদন কত হয়েছে সেটার এক্সপেরিমেন্ট করি। সবাই এটা ম্যান্ডেটরি। এবার ক্রপ কাট এক্সপেরিমেন্টগুলি এখন আমাদের বাধ্যতামূলকভাবে ফসল বীমা যোজনাতে আপলোড করতে হয়। এবার এই ফসল বীমা যোজনাতে, যেহেতু আমি বলছি 2001 থেকে এটা শুরু হয়েছিল, প্রত্যেক বছরের যে উৎপাদন সেটা রেকর্ডেড আছে। ধরুন বিগত 3 বছরে আপনার প্রতিগানিতে 10 মন করে ধান হয়েছে।
1: আচ্ছা,
0: এবার এবছর যেটা ক্রপ কাট হলো, দেখা গেল গত 3 বছর লাগাতার 10 মন করে হয়েছে, এবার আপনার হয়ে গেছে এটা 7 মন। তার মানে আপনি 3 মন আপনার লস হল। এই লসটা আপনি ক্লেমও করতে হবে না, এই যে আপনি ইন্স্যুরেন্স করলেন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এভাবে আমাদের এখানে দক্ষিণ ত্রিপুরাতে বলুন প্রচুর ফার্মার্স, অনেকে বলতে পারে না স্যার, এসে জিজ্ঞেস করে স্যার আপনার আমার টাকা ঢুকেছে কিসের জন্য ঢুকেছে জানি না, ওই কারণেই আপনার ঢুকেছে, আপনি ইনসিউরড হয়েছেন, আপনার ফসলের উৎপাদন কমেছে, আপনি টাকা পেয়েছেন। এটা এটা একটা দিক।
1: আমার উৎপাদিত ফসলের যে রেকর্ড সেটা কিন্তু বিগত কয়েক বছর ধরে এটা আপলোড থাকতে হবে,
0: এটা আপলোডেড আছে, অলরেডি আছে। আমরা পুরা রাজ্যেরই, শুধু ডিস্ট্রিক্ট বললে ভুল হবে, পুরা রাজ্যেরই ফসলের উৎপাদন কোন এলাকাতে কতটুকু হচ্ছে প্রত্যেক বছর আমাদের বাধ্যতামূলকভাবে আমরা আপলোড করে দিই, আমরা রাখি। রাজ্য সরকার বিভিন্ন জায়গা সময়ে বিভিন্ন জায়গাতে এটা প্রতিফলন করতে হবে যে ত্রিপুরাতে ধানের উৎপাদন কত হচ্ছে, কানি প্রতি কত হচ্ছে, হেক্টর প্রতি কত হচ্ছে, বিভিন্ন জায়গাতে আমাদের দেখাতে হয়। সেই জন্য আমরা এটা আপলোড করে রাখি এবং এই ডাটা সর্বত্র আছে এবং এই ডাটাই ফিক্সড হয়ে গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভ ডাটা থাকে। এবার আমরা এই বছর যেটা করছি সেটা আবার আপলোড করি। যখন দেখা যায় আমি ব্যক্তিগত কৃষক, যদি আমার এখানে গতবার 5 কেজি হলো, এবার 3 কেজি হলো, গত 3 বছরের এভারেজ 5 কেজি 5 কেজি ছিল, এখন 3 কেজি হলো, অটোমেটিক এটা প্রুভ হয়ে গেল যে এবছর ক্ষতি হয়েছে। তো আপনি ওই হিসাবে আপনার ক্ষতির ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। আর সম্পূর্ণ যখন নষ্ট হবে সেটা আপনাকে বিভিন্ন এজেন্সি দ্বারা ডিক্লেয়ার করতে হবে যে ইট ওয়াজ এ ডিজাস্টার, মানে আমাদের ডিএম এবং অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকার ঘোষণা করবে। যেমন গত বছর ফ্লাড,
1: এই ধরনের কোন লক্ষণ বা সমস্যা দেখা দিলে লগে লগে কিন্তু তারা যে কৃষি দপ্তর রয়েছে কৃষক বন্ধুরা সেখানে গিয়ে দেখা করবেন বা মাঠ পরিদর্শনের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হবে।
0: হ্যাঁ, আমাদের প্রত্যেক গাউসমাতে আমাদের বিএলডব্লিউ গ্রাম সেবক কেন্দ্র আছে এবং কোন কারণে, যেমন এই রিসেন্টলিও কিছুদিন আগে গরমের মধ্যে হঠাৎ করে 4-5 দিন যে বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু দপ্তর থেকে নির্দেশ পরের দিন সকালবেলায় যে ক্রপ লস অ্যাসেসমেন্ট আপনারা করুন, তো আমরা করেছি, গ্রামে গ্রামে গিয়ে ক্রপ লস অ্যাসেসমেন্ট করেছি, সেগুলি আমরা পাঠিয়েছি। তো সেখানে এখন যে এবার যে বৃষ্টি হয়েছে সেটাতে ধানের বেশি এফেক্ট হয়নি, সবজির ক্ষেত্রে এফেক্ট হয়েছে। তো সবজির ক্ষেত্রে আমাদের সব সবজিগুলি এখনো নোটিফাইড নয়, কিন্তু যে সবজিগুলি নোটিফাইড, যদি কেউ সামার টমেটো করে থাকেন বা সামার কলিফ্লাওয়ার ক্যাবেজ করে থাকেন, সে সামার ক্যাবেজ কলিফ্লাওয়ারের যদি ক্ষতি হয়ে থাকে সেটা অটোমেটিক ওই যেভাবে বললাম সেভাবে সে ক্ষতিপূরণ পাবে। আর যদি গভর্নমেন্ট এটাকে ডিক্লেয়ার করে দেয় যে না সাপোজ যে ত্রিপুরা বরপাতরি এলাকা পুরা ফ্লাডে নষ্ট হয়ে গেছে, ডিজাস্টার হয়েছে, যদি ডিক্লেয়ার করে দেয় প্রশাসন, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বাধ্য থাকে। ওই যে সাম এসিউরড যেটা আছে, যে প্রতিখানিতে আপনি ইন্স্যুরেন্স করলেন আপনার 10 টাকা, সরকারের 200 টাকা,
1: খরিফ ফসলের ক্ষেত্রে 2%, রবি ফসলের ক্ষেত্রে 1.5% এবং বাণিজ্যিক ফসলের ক্ষেত্রে 5% প্রিমিয়াম সরকার বহন করে।
0: হ্যাঁ, প্রিমিয়াম এটা প্রিমিয়াম দিতে হয় এবং প্রিমিয়ামটা 1%
1: সরকার বহন করে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে সাম ইস্যুর যদি কত জানি বললেন,
0: যেমন
1: এককানি হিসেবে না, সোয়াছয়কানি হিসেবে,
0: সোয়াছয়কানি হিসেবে, যেমন পটেটোর ক্ষেত্রে 89,901,
1: আচ্ছা
0: 79,901 টাকা, তো সেটার ওই যে আমার 5% আলুর ক্ষেত্রে 5% প্রিমিয়ামটা দিতে হবে।
1: আমাদের এই দক্ষিণ ত্রিপুরাতে, বিশেষ করে আমি দক্ষিণ ত্রিপুরার কথাই বলবো, কিন্তু আলু চাষী কিন্তু ব্যাপক পরিমাণে চাষ করেন এমন আলু চাষী রয়েছেন।
0: আমাদের জলাইবাড়ি এরিয়া, বাগাফা এরিয়াতে প্রচুর পরিমাণে চাষ করেন এবং এখানে

0: আমরা সচেতনামূলক প্রত্যেকবারই সচেতনামূলক ক্যাম্প করি, বিভিন্ন আমরা কিষাণ রথ চালাই যে আপনারা ফসল বিমার আওতায় আসুন। তো আমরা দক্ষিণ ত্রিপুরাতেও আলু চাষিরা ব্যাপক সাড়া দেয় এসেছে, কিন্তু ধান চাষি সবচেয়ে বেশি এটার আওতায় আসে। আলুতে একটু প্রিমিয়াম বেশি বলে, যেমন 5% হিসাব করলে দেখতে পারেন একটু বেশি বলে অনেকে আসতে জানে, তারপরেও আমরা এটা করাতে চেষ্টা করি। তবে আরেকটা ইস্যু আছে ইন্স্যুরেন্সে, সেটা হলো যদি কেউ কেসিসি বা কোনোভাবে ঋণ নিয়ে চাষ করেছেন,
1: আচ্ছা
0: মানে ঋণ নিয়ে চাষ করেছেন, ব্যাংক কিন্তু ম্যান্ডেটরি আপনাকে ইয়ে করে দেয়, মানে আপনাকে যে ঋণ দিচ্ছে সেটার মধ্যে প্রিমিয়ামটাও ওরা ঢুকিয়ে দেয় এবং আপনাকে একদম 100% সার্টেন ইন্স্যুরেন্সের আওতায় এনে দেয়। ব্যাংকের ঋণ ইন্স্যুরেন্স ছাড়া হবে না, ওরা ইন্স্যুরেন্স করে দেয়। এবং যদি আপনার ওই ব্যাংক লোনের মাধ্যমে যে চাষ করেছেন সেটা ক্ষতিগ্রস্ত হয়, ব্যাংকই সেটা আবার, আপনাকে কিছু করতে হয় না, ব্যাংকই সেটা আবার
1: কৃষক ভাইদের কোন প্রিমিয়াম দিতে হয় না,
0: সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেই ব্যাংক নিয়ে নেয়, কৃষকরা কিছু করতে হবে না।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা ইন্স্যুরেন্স ওরা ম্যান্ডেটরি করে দেয়
1: কেসিসি লোন নিয়ে যারা চাষ করছে।
0: এটা যেমন আমরাও যদি ব্যক্তিগত কোন লোন নিই, আমরা মানুষ হিসেবে আমরা লোন নিই, এখন ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি, ওই ধরনের এটাতেও ইন্স্যুরেন্স 100% ম্যান্ডেটরি।
1: আচ্ছা আচ্ছা,
0: এখন আপনাদের ব্যাংক যখন ঋণ দিচ্ছে তখন আপনাদের ওই কাগজগুলি নিয়ে নিতে হয় যে আমার সামিশুড বা ইন্স্যুরেন্সের জন্য আপনি কত কেটেছেন আর আমাকে ঋণ কত দিচ্ছেন, সেটা দিয়েও দেয়, এখন না বললেও দিয়ে দেয়। তো আমাদের কৃষকদের আমার এই বার্তা যে আপনারা 100% সবাই ফসল বিমা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা করুন, কারণ প্রকৃতি এখন দিনে দিনে বিভিন্ন বিপর্যয় দেখাচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, সে কারণে আপনাকে
1: কখন কি ধরনের আবহাওয়া সৃষ্টি হয়, কখনো ফ্লাড, কখনো খরা, বা যে কোনো কারণে ফসল নষ্ট হতে পারে, যারা বাণিজ্যিকভাবে চাষ করছেন, তরমুজ করছেন, আলু করছেন,
0: তরমুজও আমাদের আওতায় আছে,
1: ধান চাষ করছেন, ছোটখাটো ফসলের দরকার যদি না থাকে নাই করলেন, কিন্তু বড় ফসলগুলি আপনারা যা করছেন, যে সুবিধা রয়েছে ফসল বীমা যোজনা, সে যোজনার আওতায় আসলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনাদের কষ্টার্জিত যে ফসল বা অর্থ তা নষ্ট হবে না। তো কৃষকদের, সাধারণ চাষিদের একটা প্রশ্ন থাকে যে আমরা কোথায় যাব, কি কি কাগজপত্র নিয়ে যাব, বা কিভাবে প্রিমিয়ামটা হিসাব হয়, তাদের ক্ষেত্রে সেই ব্যাপারে কোনো মানে চিন্তা করার কোনো ব্যাপার থাকে না, যদি তারা কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে বা সিএসসি সেন্টারে যায়, সেখানে যে প্রিমিয়াম লাগবে সেটাও তো নির্ধারণ করা থাকে, এমন নয় তো যে যার থেকে যেভাবে নিতে,
0: না না সেটা একদম নির্ধারণ করা থাকে, ওয়েবসাইটে গেলে উনি নিজেই দেখতে পারবেন, প্রিমিয়ামও নির্ধারণ করা থাকে, সবকিছুই নির্ধারণ করা থাকে। এবং কৃষি দপ্তর যখন কৃষি দপ্তরের মাধ্যমে করানো হয় তখন আমরা অবশ্যই কৃষকদের বেনিফিটটাই বেশি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের নয়, ওরা বাইরে থেকে ব্যবসা করতে আসে, আমরা চাই আমাদের কৃষকরা যাতে ওই সুবিধাটা পায়, সেজন্য আমরা অন্য কোনো কিছুতেই আমরা প্রচ্ছন্ন দিই না, আমরা কৃষকদের বেনিফিটটাই বেশি দেখি। সুতরাং কৃষকদের ভয় করার কোনো কারণে আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে বিএলডব্লিউ আছে, ওদের দেওয়া আছে, বলা আছে আপনাদের সাহায্য করার জন্য, এবং সাহায্য করবেই। আর সিএসসি গুলিও এখন যেহেতু ওরা একটা ইন্স্যুরেন্স করলে ওদেরও
1: দীর্ঘ এত বছর ধরে করে আসছে, তারা
0: ওরা গভর্নমেন্ট থেকে ওরাও একটা ইয়ে পায়, কমিশন নিশ্চয় পায় করে, তো ওরাও মানে গ্লেডলি সবাইকে ডাকে যে আপনারা করান, গেলে ওনারা করান। আপনি কাগজপত্রের কথা বললেন, সেটার মধ্যে আধার কার্ড লাগবে, জমির কাগজ লাগবে। এখন জমির কাগজ বলতে আমি যদি একটা প্রশ্ন আসে, ভাগ চাষি
1: বর্গাদার, যারা
0: বর্গাদার নিজের জমি নয়, সেক্ষেত্রে আমাদের কৃষি দপ্তরের আধিকারিকরা সার্টিফাই করে দেবেন যে উনি প্রকৃত কৃষক এবং উনি অমুকের
1: জায়গাতে
0: চাষ করছেন এবং উনি প্রকৃত কৃষক, তখন এই কাগজটা দিলে,
1: এবং এই ব্যাংক অ্যাকাউন্ট হবে উপকৃত কৃষকেরই,
0: প্রকৃত কৃষকেরই, মালিকের হবে না।
1: আচ্ছা,
0: বর্গাদার যদি হয় মালিকের হবে না, সেটা আমরা দপ্তরের তরফ থেকে সার্টিফাই করে দিয়ে দেব এবং সেটাই কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি গ্র্যান্ট করে, এবং সেখানেই ওই কৃষককেই ধরা হয় যে ও মূলত কৃষক।
1: আচ্ছা আচ্ছা,
0: আর জমির কাগজ আপনাকে যদি নিজে চাষি হন, জমির কাগজ আপনাকে অবশ্যই দিতে হবে, আর আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর কিছু লাগবে না, আপনি এলেই আপনার হয়ে যাবে শুধু পোর্টালে। আর মোবাইলে যারা শিক্ষিত আছেন, একটা সময় পোর্টালটা পিএমএফ বয় পোর্টাল মোবাইলে আছে, লগ ইন করে নিজেরাই করতে পারেন। এটা এখন আর কারো কাছে যেতে হয় না। আমাদের কৃষকরা যথেষ্ট শিক্ষিত আছে, ছেলেপেলেরা অনেক শিক্ষিত আছে এবং আমাদের রাজ্যের রেকর্ড আছে, অনেকেই নিজে নিজেই করছে। আমরা বরঞ্চ দপ্তর পরে জানছি যে উনিও
1: বিমাতারা
0: এসেছেন। আমরা পরে যখন লিস্ট বার করি তখন দেখি আমরা তো ওটাকে করেনি, কিভাবে এসেছে, ওরা নিজে নিজে করেছে। এভাবে আমাদের রাজ্যে অনেকেই করেছে এবং অনেকেই উপকৃত হয়েছে।
1: আমাদের দক্ষিণ ত্রিপুরাতে অনেক চাষী ভাই রয়েছেন যারা এই বিমার সুবিধা পাচ্ছেন,
0: অনেকেই পাচ্ছেন। এবং যে ডিজাস্টার যতগুলি আছে সব প্রত্যেকটা ডিজাস্টারে কিছু না কিছু বেনিফিট পায়। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে রেসপন্স করতে হয় 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টা যদি পেরিয়ে যায় তখন সেটা আর ওই করা যায় না, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিও তো ওরাও তো একটা রুলস রেগুলেশনের মধ্যে চলে। কারণ ওগুলো অনলাইন যখন অ্যাপ্রুভেল হয় তখন কতক্ষণে হয়েছে, কি হয়েছে, কিভাবে ফটো আপলোড করা হয়েছে এবং কতক্ষণে আমাদের আধিকারিকরা দেখেছে সবগুলি দেখা হয়।
1: 72 ঘন্টার মধ্যে সমস্ত রকম কাগজপত্র বা ডকুমেন্ট সবকিছু
0: আপলোড করে দিতে হবে। তাহলে আমাদের আপনি দপ্তরের সঙ্গে দপ্তরের লোকেরা করে দেয়, শুধু আপনাকে যেমন
1: যোগাযোগটা ঠিকভাবে রাখতে হবে।
0: আপনার গ্রামে এমন জায়গাতে আছে মোবাইল, সবাই মোবাইল নাম্বারও আপনার লাগে, এটার মধ্যে মোবাইল আছে। আপনি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে আধিকারিকরা তৎক্ষণাৎ রেসপন্স দেয়। এখন তো অনলাইন কিষাণ কল সেন্টারের নম্বরও দিয়ে দিয়েছে, আপনি তৎক্ষণাৎ ফোন করলে রেসপন্সও দেয় যায়ও এবং সঙ্গে সঙ্গে আপনার ফটো ফটোটা নিতে হয়, জিআইএস ফটোটা, জিপিএস ফটোটা নিতে হয়, কারণ লোকেশনটা কোথায়, জায়গাটা কোথায়, কোথাও।
2: আজকের বিষয় পর্বে শুনলেন আলোচনা, আমাদের আজকের বিষয় ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আলোচনা করেছেন কৃষি উপ অধিকর্তা সুব্রত সরকার। কৃষক বন্ধুরা, আমাদের আজকের কিষাণ বাণী এ পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবার সবার সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শেষ হলো অনুষ্ঠান কিষাণবাণী। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে অনুষ্ঠান শুনছেন। এখন আজকের অনুষ্ঠান সূচি জেনে নিন। একটু পরেই 7:05 রয়েছে অনুষ্ঠান সুর সাধক। অনুষ্ঠানে আজ থাকবেন বিশ্বজিৎ দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী বাইখোড়া শান্তির বাজার থেকে। অনুষ্ঠানটির সংযোজনায় হরিপ্রসাদ মজুমদার। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 শুনবেন। 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ 7:55 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। রাত 8:05 আইসিসি উমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর প্রথম সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এ খেলা ইংল্যান্ডের ওভাল স্টেডিয়াম থেকে সরাসরি রিলে করে আপনাদের শোনানো হবে। খেলা শেষ হওয়ার পর আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিয়ে আমাদের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। শুনলেন অনুষ্ঠান সূচি।

0: এখন শুনবেন অনুষ্ঠান সুর সাধক। অনুষ্ঠানের শিল্পী বিশ্বজিৎ দাশগুপ্ত, সঙ্গীত শিল্পী বাইখোড়া শান্তির বাজার থেকে, অনুষ্ঠান সংযোজনায় হরিপ্রসাদ মজুমদার।
1: শ্রোতা বন্ধুরা, সুর সাধক অনুষ্ঠানের আরও একটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন সুর সাধক ত্রৈমাসিক অনুষ্ঠান, মোটামুটি প্রতি তিন মাস অন্তরে এই অনুষ্ঠান হয়। বিশেষ করে যেই মাসে পঞ্চম মঙ্গলবার পড়ে সেই মঙ্গলবারেই কিন্তু এই অনুষ্ঠান সন্ধে 7:05 প্রচারিত হয়। তো সুর সাধক এমন একটি অনুষ্ঠান যেখানে যারা সুরের সাধনার সঙ্গে যুক্ত আছেন সেরকম শিল্পীরা আসেন, যন্ত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তবলা শিল্পী, যে যেমন সৃষ্টিকর্মে নিযুক্ত আছেন সেরকম শিল্পীরাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে এসে থাকেন। আজকেও আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন শিল্পী যিনি সঙ্গীতকে সাধনার স্বরূপে দেখেন এবং সঙ্গীতের মাধ্যমে কিভাবে আত্মিক যোগাযোগ করা যায় ঈশ্বরের সঙ্গে, সেরকমই একজন বলা যায় সঙ্গীত সাধক বলা যায় আমরা আমাদের মাঝে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বাইখোড়া থেকে সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ দাশগুপ্ত। বিশুদা, তোমাকে স্বাগত অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: কেমন লাগছে বলো, অনুভূতি কেমন?
2: হ্যাঁ, সত্যি ভালো লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমি আমি তো সঙ্গীত নিয়েই ছেলেবেলা থেকেই সঙ্গীত এর উপরে খুবই একটা আকর্ষণ ছিল, যার ফলস্বরূপ এখন আমি একজন শিল্পী হিসাবে স্বীকৃতি পেয়েছি আমাদের এলাকাতে। এখন এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি, এটা এটা আমার গর্বের বিষয়। ভালো লাগছে, খুবই ভালো লাগছে।
1: খুবই ভালো লাগছে আমাদের কাছেও, খুবই ভালো লাগছে তোমাকে পেয়ে। তো বিশুদা, একটা গান আমরা প্রথমে শুনে নিই, তারপর বাকি কথা হবে।
2: আচ্ছা, ঠিক আছে। আমি
1: যেহেতু কিছু একটা,
2: ঠিক আছে, সকালবেলার অনুষ্ঠান, আমি
1: সকালবেলা নয় সন্ধ্যাবেলায় অনুষ্ঠানটা প্রচারিত হয়।
2: সন্ধ্যাবেলা
1: আজকে যেমন সন্ধ্যায় যাচ্ছে, সেরকমই প্রত্যেক মাসের পঞ্চম মঙ্গলবার এই অনুষ্ঠান।
2: আচ্ছা, ঠিক আছে, আমি
1: চলো
2: নজরুল সঙ্গীত দিয়ে শুরু করছি।
1: চলো চলো।

0: কি ভালো শুরু করলে বিশুদা, মানে বলে বোঝানো যাবে না আসলে যারা স্রষ্টা, যেমন তুমি রবি ঠাকুর বলো, কবি কাজী নজরুল ইসলাম বলো, বা অন্যান্য যারা সঙ্গীত নিয়ে যারা সুর সৃষ্টি করেছেন বা সুর সংযোজন করেছেন, লিখেছেন, গানকে অনুভব করেছেন তাদের জীবন দিয়ে, সেই রকম গান কিন্তু আমরা শুনি। এবং এই যেমনটা তুমি এক্ষুনি গাইছিলে, সত্যি মানে মনে উৎসাহ জাগার মতো গান। সকালবেলা যদি এই সমস্ত গান শোনা যায় তাহলে মনে হয় সারাটা দিন মনে হয় ভালো যায়, তাই না? তো বিশুদা, তুমি কিভাবে সঙ্গে, একটু জানতে চাইবো, তুমি একটু আগে বলছিলে যে একবার ছোটবেলা থেকে তুমি শিখছিলে, তো কিভাবে আসলে?
1: হ্যাঁ, একেবারে ছোটবেলায় ধরা যায়, আমি যখন ক্লাস 5-6 পড়ি তখন থেকেই আমার সঙ্গীতের উপরে একটা অন্যরকম আকর্ষণ ছিল। আমি চুপিসারে, আমার পরিবারের চুপিসারে আমি রেডিও কিনে
0: আচ্ছা,
1: নিয়ে আসলাম বাড়িতে।
0: বাহ,
1: তারপরে একটা অডিও সিস্টেম ছিল তখন, ক্যাসেট লাগিয়ে গান শোনা, এগুলি আমি করতাম, শুধু সঙ্গীত শুনতাম।
0: তখন
1: খুব একটা আকর্ষণ
0: কিন্তু
1: ছিল। হ্যাঁ
0: ওই যে অডিও কথাটা তুমি বললে আমারও মনে পড়ছে, তখন আমরা সবাই ক্যাসেট কিনতাম,
1: ক্যাসেট কিনতাম,
0: অডিও ক্যাসেট কিনে কিনে ঘরে সারি, অডিও ক্যাসেটের সারি থাকতো,
1: সারি থাকতো,
0: হ্যাঁ, যখন
1: বিভিন্ন ধরনের গানের
0: সেই
1: ইয়ে থাকতো। আর বিশেষ করে রেডিও শোনা থেকেই বেশিরভাগ আমার আকর্ষণটা জেগেছে। রেডিও শুনতে শুনতে সঙ্গীতের উপর খুবই আকর্ষণ আমার জন্মেছে। বিশেষ করে যখন সঙ্গীতটা, মানে সঙ্গীতের ভিতরে যখন ভালো করে ঢুকলাম, তখন আমার শাস্ত্রীয় সঙ্গীতের উপর একটা আকর্ষণটা বেশি করে
0: চলে
1: জাগলো।
0: এলো।
1: হ্যাঁ,
0: হুম
1: পাশাপাশি গজল
0: হুম
1: গায়কী বা রবি ঠাকুরের গান, কবি
0: বাহ,
1: নজরুলের গান, এগুলোর প্রতি আমার খুবই আকর্ষণ। বিশেষ করে আমি এখন, আমার খুবই ফেভারিট, আমি গজল করি বিভিন্ন
0: আচ্ছা
1: অনুষ্ঠানে,
0: শুনবো,
1: মানে
0: আমরা শুনবো,
1: আউটডোর প্রোগ্রামে আমি গজল
0: সেই
1: প্রোগ্রাম করি, মানে প্রোগ্রাম থাকলে গজল বা আধুনিক গান,
0: বাহ,
1: মান্নাদের গান বিশেষ করে
0: খুব
1: আধুনিক গানের
0: ভালো,
1: মধ্যে। মান্নাদে তো স্বয়ং একজন নিজেই একটা ঘরানা,
0: হুম, একদম ঠিক,
1: ওনার গায়কী আমার, আমাকে খুবই আকর্ষণ করে এবং আমি চর্চা করি, চেষ্টা করি গাওয়ার।
0: উৎসাহিত করে। তো বলছি যে মানে তুমি যে বলছো যে ছোটবেলা থেকেই বাড়ির যে বাবা মারা রয়েছেন তারা তো
1: না
0: তোমাকে,
1: না, আমার একদম প্রতিকূল অবস্থার মধ্যে আমার এই গান সঙ্গীত শেখা,
0: আচ্ছা,
1: সঙ্গীতে বিশেষ করে ওই যে আমার আমার ভিতরে সেটা কিভাবে এলো আমি ঠিক বুঝতে পারছি না। মা সরস্বতীর অশেষ কৃপা হয়তো আমার উপরে
0: ওই
1: বর্তালো
0: ঠাকুর
1: সেটা।
0: বলে না যে বেছে বেছে নিয়ে নেন, যাকে যেটা দেয়ার না সেটাই তিনি কিন্তু
1: সেটা
0: নির্ধারিত
1: স্বয়ং
0: দিয়ে দিচ্ছেন,
1: ঈশ্বর
0: যে
1: দেয়
0: তোমার তোমার মাঝে এটা হবে,
1: সেই।
0: তুমি এই হবে, সেটা একদম পূর্ব নির্ধারিত
1: আর
0: মনে
1: আরো
0: হয়
1: একটা বিষয় এখানে আছে, মানে অনেক ক্ষেত্রে জিনগত ভাবে এটা বর্তায়,
0: এসে যায়।
1: কিন্তু হয়তো বা এরকম আমার পূর্ববর্তী, আমাদের, আমার যে জেনারেশন হয়তো অনেক আগে জেনারেশনে কার মধ্যে ছিল হয়তো বা এটা থেকেও হতে পারে। আর বিশেষ করে আমি এইটুকুই বলবো যে মা সরস্বতীর অশেষ কৃপা,
0: কি
1: যার
0: আর
1: জন্য
0: শিখলে,
1: আমি,
0: কার কাছে শিখলে তুমি,
1: হ্যাঁ,
0: কোথায়
1: আমি
0: কার নিয়ে
1: আমার
0: এলে?
1: প্রথম গুরু, আমার প্রথম গুরু হচ্ছেন স্বর্গীয় উষারঞ্জন দাস, উদয়পুর বাড়ি,
0: আচ্ছা,
1: উনি প্রয়াত হয়েছেন আজকে 90 বছর। দ্বিতীয় গুরু হলেন আমার স্বর্গীয় হরেকৃষ্ণ রায় আগরতলা।
0: আচ্ছা,
1: ওনারা ওনারা দুজনের কাছে আমি সঙ্গীতে তবলায় দুটোতেই আমি তালিম নিয়েছি।
0: হরেকৃষ্ণ স্যার তো তবলায় খুব,
1: হ্যাঁ,
0: মানে
1: বিশেষ করে তবলায়,
0: আমাদের রাজ্যের
1: হ্যাঁ,
0: একজন গুণী
1: গুণী
0: শিল্পী,
1: একজন শিক্ষক শিল্পী।
0: সেই, হুম, খুব ভালো। চলো বিশুদা, এবার এবার কিছু একটা শুনবো আমরা, গজল
1: আচ্ছা,
0: বলছিলে,
1: একটা একটু গজল শোনাই। হ্যাঁ।
0: চলো।

0: খুবই ভালো, খুবই ভালো, কি বলবো, মানে মুগ্ধ হয়ে শুনছি তোমাকে। তো বিশুদ্ধ, আমরা সম্প্রতি পালন করলাম ফেটে দালা মিউজিক, অর্থাৎ বিশ্ব সঙ্গীত দিবস,
1: দিবস
0: গত 21শে জুন এই অনুষ্ঠানটি গেল। সারা বিশ্বভর যারা সঙ্গীত পিপাসু রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন, তারা কিন্তু এই দিবসটি পালন করেছেন। এবং এই যে মিউজিক ডে, যে যে ফ্রান্সে যেই রাস্তায় নেমে শত শত শিল্পীরা, আমি যতটা ইতিহাস দেখেছি যে 50 লক্ষেরও বেশি মানুষ সেখানে, একটা সমীক্ষা চালানো হয়, সেই 50 লক্ষেরও বেশি মানুষের মধ্যে অনেক মানুষ, তারা কিন্তু কারো না কারোর বাড়িতে কোনো না কোনো একটা যন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে
1: রয়েছে
0: এবং সেটা নিয়ে চর্চা করছেন। তো সেটা কিন্তু একটা, মানে কি বলা যায়, একটা দারুণ একটা ব্যাপার,
1: দারুণ
0: যে
1: অনুভূতি এই
0: অনুভূতি।
1: ওই দিনটা ওই
0: হ্যাঁ,
1: সময়টা।
0: সেটা মানে দেখো, মিউজিকটা নিয়ে সবাই কিন্তু কাজ করছেন, এবং তুমি দেখবে ইদানিং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন চেষ্টা করছেন তার নিজের প্রতিভা তুলে ধরার জন্য, এবং এটাতে কেউ কেউ কিন্তু সাকসেসও হচ্ছেন, সাফল্যও পাচ্ছেন। তো কি বলতে চাইবে তুমি, যে এত বছর ধরে তুমি সঙ্গীত নিয়ে সাধনা করছো, সঙ্গীত নিয়ে চর্চা করছো, তরুণ যারা প্রজন্ম রয়েছে বর্তমানে যারা সঙ্গীত শিখছে, তাদের উদ্দেশ্যে কি বলবে?
1: হ্যাঁ, আমি এই যে বিষয়টা সঙ্গীত দিবস, এই বিষয়ে আমি দু একটা কথা বলছি। আমরা তো বিভিন্ন ধরনের সঙ্গীত নিয়ে চর্চা করছি, সঙ্গীতের বিস্তার অনেক বড়, বিভিন্ন ধরনের গান
0: সেই
1: আমরা চর্চা করছি। কিন্তু আমি আমাদের পরবর্তী, আমাদের মানে পূর্ব উত্তরসূরি যারা আছে তাদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো, ওরা যাতে আমাদের দেশের, আমাদের দেশে কোনো বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, বিস্ময় ব্যক্তিত্ব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, ওনারা ওনারা সঙ্গীত নিয়ে যা সৃষ্টি করে গেছেন, বিশেষ করে
0: এই জন্মে শেষ হবে না,
1: এই জন্মে, এই জন্মে নয়, পৃথিবী যতদিন ধ্বংস হবে না, পৃথিবী
0: আমাদের এই
1: যতদিন,
0: জন্মে শেষ হবে না,
1: পৃথিবী পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন এই ব্যক্তিত্বগুলি, এই মহান ব্যক্তিত্বগুলির অস্তিত্ব থাকবে।
0: তাদের সৃষ্টি
1: আমি
0: থাকবে।
1: এইটাই এইটুকু বলতে চাইছি যে ওদের যে সৃষ্টি, ওদের যে ভাবনা চিন্তা, জীবন দর্শন নিয়ে ওদের ওদের দিকে আমাদের উত্তর প্রজন্মকে ধাবিত করতে হবে, ওদের সৃষ্টিকলাগুলি আমাদের ছেলে মেয়েদের মধ্যে পৌঁছে দিতে
0: কেন
1: হবে।
0: বলছো, মানে কেন তোমার
1: বলছি
0: মনে,
1: যে
0: কেন বলছো, তোমার কি মনে হচ্ছে যে তারা কি ধাবিত হচ্ছে না, এরকম
1: না,
0: মনে হচ্ছে?
1: আমার কাছে মনে হচ্ছে এখনকার প্রজন্ম, এই প্রজন্মে আমরা সঙ্গীতের মধ্যে অনেক কিছু আমি দেখছি, যারা মানে সৃজনশীল কিছু আছে এমন কিছু বিষয়ের মধ্যে ধাবিত হচ্ছে না, কিছু কিছু কিছু একটা একটা অংশ ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের বিদেশি কালচার নিয়ে ব্যস্ত।
0: মত্ত আছে।
1: হ্যাঁ, তো সেটাও খারাপ আমি বলবো না, ওইটাও একটা কালচার।
0: সেই
1: তো আমি বলবো আমাদের দেশের যে সংস্কৃতি, যে শিল্প, এগুলোর মধ্যে আমাদের ছেলে মেয়েরা ধাবিত হলে খুবই ভালো
0: খুবই
1: হবে,
0: ভালো হবে।
1: এবং ওরা ভবিষ্যতে ওদের চিন্তা ভাবনা, ওদের মনন মানে সুশৃঙ্খল পথের দিকে যাবে,
0: সেটাই, মানে
1: বিকৃত পথে যাবে না।
0: সেই মানে দেশীয় সংস্কৃতির তো নিশ্চয়ই চর্চা করতে হবে,
1: কয় হবে
0: এবং এটা এটা হচ্ছে প্রথম
1: প্রথম
0: প্রিলিমিনারি, একদম এটা মাস্ট লাগবে,
1: সেই
0: অবশ্যই লাগবে, কম্পালসারিলি এটা লাগবে। সঙ্গে যদি সে যদি মনে করে যে হ্যাঁ ওয়েস্টার্ন কালচার নেবে, সেটা নিতে পারে। কারণ তুমি জানো হয়তো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কিন্তু ওয়েস্টার্ন কালচার,
1: ওয়েস্টার্ন কালচার থেকে
0: ওয়েস্টার্ন
1: অনেক
0: গান,
1: কিছু, হ্যাঁ গান
0: ওয়েস্টার্ন সুর
1: অনেক
0: তার
1: সুরও
0: নিজের
1: উনি
0: গানে
1: হ্যাঁ
0: কিন্তু
1: নিয়েছেন,
0: প্রয়োগ
1: সেই আমি
0: করেছেন।
1: সেইটাই বলছি।
0: সেটাই, মানে ওইটাই হচ্ছে আসল কথা, তুমি নিজের সংস্কৃতিটাকে ঠিক রেখে তুমি বিদেশি সংস্কৃতি নিতেই পারো,
1: নিতেই পারো,
0: সেটাকে
1: সেটা সৃজনশীল হতে হবে।
0: সৃজনশীল হতে হবে, একদম ঠিক। তো বিশুদা, এবার এবার কিছু রবি
1: এবার আমি
0: ঠাকুরের কথা
1: যেহেতু
0: এলো,
1: রবি ঠাকুর সম্পর্কে কথা এসে গেল, আমি কবি নজরুল এবং রবি ঠাকুরকে দিয়েই একটা গান আমি একটু শোনার চেষ্টা করছি। হ্যাঁ,
0: চলো চলো।

0: শ্রোতা বন্ধুরা, সুস্বাদক অনুষ্ঠান আপনারা শুনছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ দাশগুপ্ত বাইকুড়া থেকে। চলো বিশ্বদা, কি গাইবে?
1: সবার হৃদয়ে

0: বাবা বাবা, কত ভালো সত্যি! মানে যেই কথাটা, সম্ভবত এটা কার গান?
1: এটা ডক্টর ভূপেন হাজারিকার গাওয়া,
0: অসাধারণ।
1: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের,
0: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের
1: এটা ভাবা
0: লেখা,
1: যায় না এরকম ভাবে ওনারা,
0: মানে কি বলা যায়,
1: কথা
0: প্রাণ উজাড় করা গান
1: উজাড়
0: যাকে
1: করা।
0: বলে। তো বিশুদা, একটা কথা জানতে চাইব, এই যে তুমি সঙ্গীত নিয়ে এত বছর ধরে চর্চা করছো, নিশ্চয়ই তুমি সঙ্গীত শেখাচ্ছো, শেখাচ্ছো তো?
1: হ্যাঁ, আমার বাইখরাতে ছোট একটা প্রতিষ্ঠান আছে অনেকদিন আগে থেকে, দীর্ঘ আজকে প্রায় 35 বছর ধরে আমি চালাচ্ছি সেটা।
0: বাহ,
1: তো সেখানে আমার কিছু তো আমার ছাত্রছাত্রীরা রয়েছে,
0: নিশ্চয়ই।
1: আমার কিছু ছাত্রছাত্রী আমার এখান থেকে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গেছে, ওরাও
0: আচ্ছা,
1: সঙ্গীত নিয়ে আছে,
0: বাহ,
1: কেউ সরকারি চাকরি করছে
0: চাকরি করছে,
1: পাশাপাশি সঙ্গীত নিয়েও আছে।
0: সেই তো। বিষয়টা একটা কথা জানতে চাইবে তুমি, এই যে চাকরি কথাটা এলো, দেখো সঙ্গীত যখন, অনেক আগে যখন সঙ্গীত শিল্পীরা বা সঙ্গীত চর্চাটা কত সহজ ছিল, খুব, এখন কিন্তু যারা সঙ্গীত নিয়ে চর্চা করছে তারা কিন্তু অনেক কিছু নিয়েই এগোতে হচ্ছে, সঙ্গীতের পাশাপাশি পড়াশুনো
1: পড়াশোনা
0: সঙ্গে। তখন কি পড়াশোনা হয়নি? হয়েছে,
1: হয়েছে,
0: কিন্তু তখন অতটা কম্পিটিশন
1: এখন
0: ছিল না।
1: কম্পিটিশন ছিল না
0: দেখো
1: তখন,
0: এখন প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে 5 জন 6 জন করে শিক্ষক রয়েছে,
1: শিক্ষক
0: গৃহ
1: রয়েছে,
0: শিক্ষক, আবার স্কুলেও যেতে হচ্ছে। আবার আমরা ইদানিং শুনতে পাই যে যখন স্টুডেন্টদের সঙ্গে কথা হয়, সঙ্গীতের ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয়, সময় পাচ্ছেন না, রেয়াজ হচ্ছে না। তো এই বিষয়গুলোকে কেমন, কিভাবে দেখবে?
1: হ্যাঁ আসলে এই ব্যাপারটাও আমি আমি অনুভব করেছি যে আমাদের এই সঙ্গীতটা এত বড় একটা শিল্প, এটা আমরা এখনো আমাদের অভিভাবকদের মধ্যে ভালোভাবে পৌঁছে দিতে পারিনি। কারণ কেন বলছি, এখন দেখা যাচ্ছে বিশেষ করে ছেলেমেয়েরা গান শিখতে আসে কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে, মানে স্বাভাবিকভাবে আসছে না। দেখা যাচ্ছে যে ক্লাসে আসলে বলছে, স্যার আমার তো এই আমার তো পড়ার টিউশন আছে, স্যার আমাকে একটু তাড়াতাড়ি করে ছেড়ে দিন, কিন্তু দেখা গেল যে না, এটার মধ্যে গুরুত্ব কম দিচ্ছে অভিভাবক,
0: আবার
1: আমি
0: কিন্তু
1: শিক্ষক
0: তাহলে
1: হিসেবে
0: ভর্তি
1: গুরুত্ব
0: কেন
1: দিচ্ছি।
0: করাচ্ছে,
1: হুম
0: তার
1: সেই
0: ইন্টারেস্টটা কোথায়?
1: হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে এটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে সঙ্গীত শেখা, সঙ্গীত চর্চা করাটা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না,
0: সবার ক্ষেত্রে না,
1: হ্যাঁ কেউ কেউ মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হচ্ছে, যার কারণ প্রতিভা বের হচ্ছে না। হ্যাঁ, ছেলেরা ভালোভাবে রপ্ত করতে পারছে না, টিচার আমরা শিক্ষকরা যেটা দেখাচ্ছি সেটা সে ভালোভাবে নিতে পারছে না, তার পিছু টান রয়েছে যে আমার তো ওই আর্টে যেতে হবে, আমার স্যার এসে বসে থাকবে। কিন্তু তো আমি এই বিষয়ে অভিভাবকদের বলবো, ওনারা যাতে এই যে বিষয়টা সঙ্গীতটা এটাকে একটু সমানভাবে দেখুক, পড়াশোনাটাকে যেরকম গুরুত্ব দিচ্ছে এটাকে যদি সমান গুরুত্ব দেয়,
0: এটা একটা বিষয়,
1: এটা কত বড় একটা শিল্প সেটা অনুভব করা আমি আমার অভিজ্ঞতা

0: কথা বলছি, আমি আমার যে অনুভূতিটা হয়েছে, এই শিল্পটা সারা জীবনের, সারা জীবনের শিল্প।
1: বড় বড় শিল্পীদের যদি আমরা ইতিহাস দেখি, আমরা দেখি যে ওনারা কতটা সময় সঙ্গীতের উপরে সময় ব্যয় করতেন,
0: সঙ্গীত চর্চার মাধ্যমে তার মনোভাবটা তৈরি হবে, তার মনটা সৃজনশীল মনোভাব তৈরি হবে, তার বিকৃত মনোভাব আসবে না কখনো।
1: ইদানিং কিন্তু সরকারও কিন্তু চাইছেন যে, যেমন তুমি লক্ষ্য করবে বিভিন্ন স্কুলে কিন্তু এখন তোমার এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো সেগুলো ইনক্লুড করা হয়েছে সিলেবাসের মধ্যে, এবং অনেক অনেক স্কুলে, বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে বা বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু বিষয় শিক্ষক নেওয়া হচ্ছে, সঙ্গীতের বিষয়ে শিক্ষক নেওয়া হচ্ছে, বা অন্যান্য বিষয়ের নাটক বলো বা তোমার যন্ত্রসঙ্গীত বলো বা আবৃত্তি বলো, এরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে।
0: হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, মানে আমি এই যে বিশেষ করে বিদ্যাজ্যোতি যেই বিদ্যালয়গুলি, এগুলিতেই এই বিষয়গুলি এখন চিন্তা ভাবনা করছে সরকার। আমার মতে, আমি আমি বলবো, আমাদের রাজ্যে যতগুলি স্কুল আছে, সরকারি বেসরকারি, প্রতিটা স্কুলে যদি এরকম মানে সঙ্গীত বিষয়ক, বিশেষ করে ক্রিয়েটিভ যে বিষয়গুলি আছে, এগুলো প্রত্যেকটা সাবজেক্টে যদি শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে মনে হয় খুবই উন্নতি হবে, ভালো হবে।
1: তাহলে ভালো হবে। আর ওই তুমি যে যে কথাটা বলছিলে যে অভিভাবকদের কিন্তু ভাবতে হবে
0: সেই বিষয়টা নিয়ে,
1: এবং শুধু তো শিক্ষক দিয়ে হবে না, সেটা আমাদের ওই সচেতনতাটা যতদিন না আসে ততদিন কিন্তু আমাদের এই সমস্যা থাকতে।
0: আমার অভিজ্ঞতার নিরিখে আমি বলছি যে, আমি তো আজকে প্রায় 35-40 বছর ধরে করছি এই শিক্ষকতাই করছি। হ্যাঁ, যতগুলি স্টুডেন্ট আমাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, হ্যাঁ, বিশেষ করে যারা একেবারে মানে পড়াশোনা একদিকে, গান বাজনা একদিকে, বাকি বিষয়গুলি একদিকে, মানে সমানভাবে দেখেছে, এদের মধ্যে অনেকগুলি স্টুডেন্ট বেরিয়ে এসেছে যে না, এটা আমার একটা সাবজেক্ট, এটাকে আমাকে করতে হবে, আমাকে শিখতে হবে। হ্যাঁ, বিশেষ করে সহযোগিতা দুদিক থেকে থাকতে হবে, স্টুডেন্টের আগ্রহ থাকতে হবে, পাশাপাশি গার্ডিয়ানের সমান সহযোগিতা থাকতে হবে, না তোমার এটা করতে হবে, তোমার পড়াশোনা থাকবে, গান বাজনাটা তোমার রাখতে হবে। এরকম যারা করেছে তারা একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে, কিন্তু
1: বুঝিয়ে দিতে হবে।
0: আমার অনেকগুলো স্টুডেন্ট আমার এরকম আছে, অনেকগুলি আমার ছাত্রছাত্রী এরকম আছে।
1: চলো, আমরা বিষয়টা গল্প করতে করতে সময় যে কিভাবে চলে যাচ্ছে, ওই যে বলে না সময় মানে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না,
0: সেই
1: সময় ওটাও কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়টা শেষ হয়ে গেল। আমরা তোমার শেষ গান শুনবো।
0: আচ্ছা ঠিক আছে, আমি তো গান করলে তো আসলে গান শেষ হবে না, কিন্তু সময় তো আমাদের শেষ হয়ে গেছে, শেষ করতে হবে। আমি আধুনিক গানের মধ্যে মান্না দেকে আমি খুবই গুরু মানি, শ্রদ্ধা করি, সবাইকে শ্রদ্ধা করি, মানে আমার পছন্দের তালিকায়
1: উনি রয়েছেন। সুস্বাধক অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। বিশুদা সবশেষ গানটি গাইবেন, তার আগে বলে দিচ্ছি এই অনুষ্ঠান প্রত্যেক মাসের পঞ্চম মঙ্গলবার সন্ধ্যে 7:05 প্রচারিত হয়, প্রতি বিশেষ করে ত্রৈমাসিক অনুষ্ঠান এটা। চলো গানে যাই।

সুর সাধক অনুষ্ঠানে এতক্ষণ বিশ্বজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার শুনলেন। সঙ্গীতশিল্পী বিশ্বজিৎ দাশগুপ্ত বাইখোড়া শান্তির বাজার থেকে ছিলেন। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন হরিপ্রসাদ মজুমদার। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপর আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। এরপর রাত 8:05 আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 প্রথম সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া মহিলা দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই খেলার ধারা বিবরণী ইংল্যান্ডের ওভাল স্টেডিয়াম থেকে আপনাদের রিলে করে শোনানো হবে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूं कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCR এর 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা IFB মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের 2 খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
4: আকাশবাণী আগরতলা।
5: মৈতনারক দি লিগি লাগাই তং মং চামং তে চাশমাই তং মানে বিশিং তৈ সাগো এইচ আই ভি সলোই মানো
6: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গই আই সি টি সি খতলো মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি

0: আকাশবাণী আগরতলা, ককটুমা পরিব চিত্ত দেববর্মা, তিনি ককটুমা বোবাগ রকমখা, কেন্দ্রনি বুড়ৈতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা, 2047 বিশ্ব বিকশিত ভারত সোনামনা নাহারৈ ত্রিপুরা হব পাইথাং চুকজাক বদলনি বুড়ি রক নাকুমানে পজা তৈয়ী সামুং টাঙ্গৈ তঙ্গু। কেন্দ্রনি হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবারনি হামক্রাইন কারৈ হামসাজাক ভারতনি নাহারমু মুখটাং ইয়া সচিব অকরা জে কে সিনহা তিনি ছাকা লোকরকনি ককঠুম নাইমঠাংরনা বাকি হাস্তাই হাপাং কতালকো টাংসেপ সামুঙ্গ ফুনাঙ্গি তঙ্গো। হায়ুং কাপনি নক আউটনি কাইথাম থমুঙ্গ অংখরণ কাইথাম হাকতর ফ্রান্স মোরকুটাই নরুয়ে তাবু ককটুমা শুক্রবৈ। কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সোনামনা নাহারৈ ত্রিপুরা হব পাইথাং চুকজাক বদলনি বুড়ি রক নাংকুকমানে পজাতৈ সামুং টাঙ্গৈ তঙ্গো। তিনি সালতাং ত্রিপুরা হাংকর দুকলি ব্লকনি কনফারেন্স হল বাইথাং চুকজাক বদলকনি আদংরবে ককলাম সালাইমাও ব ককনো ছাকা। কেন্দ্রনি মন্ত্রী ছাকা হাকতর গনাঙ্গৈ খরক চিরজাকনি গবাং বুড়ি রক বাইথাং চুকজাক বদলবাই গডাল জাক হাস্তে ত্রিপুরাও কাই বাচি বুড়ি সাই বাইথাং চুকজাক বদল তঙ্গো। খরক বারা সাই বুড়িচিবা সাই বুড়ি রক অ বাইথাং চুকজাক বদলবাই গডালজাক তঙ্গো। হাকতর গনাঙ্গৈ বেবাগৈ খরক থাম রোজাক লাখপতি দিদি তঙ্গো আবুনি বিশিং ত্রিপুরাও লাখপতি তঙ্গো খরক সা রাসায় থামচি ছাই। কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাসুগিয়া কাইমা মুথাকনাব বাইথাং চুকজাক বদলনি বুড়ি রকন বুসকাঙ্গৈ ফাইনানি কবকা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বিশিঙ্গ তুদুলজাক ও বাইথাং চুকজাক বদল রক ত্রিপুরানি রাংথং হদা হামক্রায় নাংমানি বাদজা ইয়াচাগৈ তঙ্গো। নুই ছাই বৃচিছিনি বিছিনি বিছিং হামসাজাক ভারত সোনাম তিসানা নাহারৈ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীনি কবমুংন মুখথং খাইনেও ত্রিপুরা হাপাং সাকথারৈ সামুং টাঙ্গৈ তঙ্গহিনী বখুরজাকা। কেন্দ্রনি লাহার কামুংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি তিনি ছাকা হাপাং হা কতর গনাঙ্গৈ লাহার পাতিমুংতাই হা কওয়াগৈ দেরামুং আমচাইরঙ সিনুই নাহারজাকা তাই রাং খক খক বাচি চা রুজাক সবাই হামক্রাই গনাং সামুং তাংনানি ইয়াগো নাহারজাকা। দিল্লি কটালো লাহার নাইমঠাং বেচেতনি ককলাম পান্ডা কাইছো কক নারথানি মোচাং গডকরি লাহার নাইমঠাং অহৈ মুঙ্গ লোকরংন কবাংখে মানজাকনানি ব কবকা। কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবানী হামক্রাইন কারী হামজাজাক ভারতনি নাহারমুং মুখথাং ইয়া তিনি হরিয়ানানি হিচার খেত বাচাও সামুং বুতাংনি পাইথাংনি পান্ডব ব ছাকা হাপাং হুকবার হানি বাকি নাকুমানি ফাস্টনি ককঠুমরনাও মোবাইল এপস কাইছা সানামকা ব হুকবার খাইনেরনো ফাস্টা ইয়ং বুথারনা বিথি রায়দা তৈ রানানি তাই অর্গানিক রায়দাতৈ হুকবার খাইনানি খা বচারিখা। পেট্রোল তাই ডিজেল ফালমুংটাই বাকমুঙ্গ টংসুকিয়া জরানি বাকি ফিনজাক টংমা দাগিমুং রসাই নাহানানি কক চাপ নাহারকা কেন্দ্র হাপাং। পেট্রোলিয়াম তা ন্যাচারেল গ্যাস নাইকুং ছাকা বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি হাপাংনি থক ফালমুং মতা কিচাক লাই ফালমা কেন্দ্রনি ছাকা ফিনজাক টংমা ও দাগিমুং রসাই নাহারজাগান। নাইকুংনি বুকাকি সাজাকা সালতাং এসেও জিংজালনি জরা কিচাক লাই সেপ নাহারানি বাকি অ টংসে সেপ লাইজাকমানি। সচিব অকরা জে কে সিনহা তিনি ছাকা লোকরকনি ককটুম নাইমথাংরনা বাকি হাস্তাই হাপাং কতালকো টাংসেপ সামুঙ্গ ফোনাঙ্গি তঙ্গো। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কেরং 2023 রগৈ কেবনি সাকবাইথানি ককটুম করৌই সামুঙ্গ ফোনাং টংকে সাইবার ক্রামনি বিশিংতৈ ইয়াপ্রি রমজাগান। তিনি আগরতলানি প্রগা ভবন স্ট্যান্ডিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা মুঙ্গি লয় ক্লাইমা কাইছো ব কক ছাকা আরো কবনি বিশিং মানজাকা পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ চিফ ফরেস্ট কনজারভেটর আর কে সামল ককথুম টাংসেপ নাইকুনি দাগিফাং জেয়া লগুল জিছান বি আকসং। ত্রিপুরা রঙ্কচার নাই মথাবি নাইকলজাক মাধ্যমিতাই কচো মাধ্যমিকনি বছর বাচাও আমজমুং বুসকাং জুলাই তালনি সালদকনি সিমি চ্যাংজাগান আব জুলাই তালনি সালচি ব্রিজরা আমজমুং টঙ্গান। তিনি নাইমথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ককথুম রেখা বতাইব ছাকা জুলাই তালনি সালনৈ রংনক রগ এডমিট কার্ড বাকজাগান। আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা খনাই তংবায়ু। আকাশবাণী ককটুমনা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্ট শো ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটুমা আপডেট মানাকাই টুইটার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিপিপি হাসপাতাল তিনি কতাল তাংজা জখা এবার খকা সিনমুং কেন চেঙ্গি চাকা সা খামতাই নুকুং হামক্রাই নাইকুংটাই জখা নিবারণ সমিতির বখাক্ত অ কেন্দ্র তাংথিনী বাইকা রাংখক নৈচিথাম রাসাইসুক ফিল্ড থামচিচা চিফ অফ আর্মি স্টাফ অঙ্গি বাজে ইয়াচাকা জেনারেল ধীরাজ শেঠ ব জেনারেল উপেন্দ্র ত্রিবেদী থাই ফাইকা 1986 বিশ ডিসেম্বর তালো ব সেবুক হাপনি কেন্দ্র বুড়িতে চিরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি আগরতলা বিজেপি হাস্টে টাংনগ বুড়ি মূর্চা আদং রক তাই পুরো নাইখ্রাইনি বুড়ি কর্পোরেটর বা ককলাম সালাইকা বিজেপি বুড়ি মূর্চানী বখাগ্রে কেন্দ্র মন্ত্রী বরম ইয়াফার জাকা কেন্দ্র হাপাং লুক হামক্রাই গান তাংবু তাংরক লুক রকন সেপসাপ মানথরুথানী বুড়ি মূর্চানী অজমা রকন কাহামকে সামু তাং বাকি ব কবকা ব অঙ্গনারী কেন্দ্র হামক্রাই তাই পোসন তাং বুতাং কাহামকে চারিথানী বুড়ি মূর্চানী আদং রকন বসকাঙ্গি ফাইনানী বাকি ব কবকা কংগ্রেস এমএলএ সুদীপ রায় বর্মন তিনি আগরতলানী কংগ্রেস ভবন ককতমা থুমনার থুম কাইছব অযোধ্যা রাম মন্দির রং পুইসা কেসে কেরং পার্টি মূন খুরচাই বেলে ওয়ানজামনী ককসাকা অ কেসে কেরং কাহামকে আমজকাই নাগুহিনী বসাকা ককতমা থুমনার থুম্ব প্রদেশ কংগ্রেস কাজকু আশিস কুমার সাহাব কক নারকা জুলাইবাড়ী রামকৃষ্ণ সেবা সদন তিনি থিরমা শিবির কাছা সঞ্জাকা আবন চেঙ্গেরিকা রামকৃষ্ণ সেবা সদনী তাংক্রা শিবির খরক নৈচিবা বাইতং মুচুঙ্গই থৈরিকা থাইমানী ককটুমা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি পাইঠাগ নেদারল্যান্ড বাই মরকু থাইমানী জরানী বিসঙ্গ গোল কাইসা কাইসা রুই পাইসুক ইয়া তংমা বাই জরা তাই কিচা নাহারী থানী নাংখা আলাইদা সতী থামচিও ব থমুং পাইসুক ইয়া তংমা বাই ত্রাই ব্রেক আর মরকু গোল কাইথামনি ফেরবাই নেদারল্যান্ড মেচেনী থাই চিডগ সগৈকা রাউন্ড অফ 16 এ বরক কানাডা বাই থানা তাবুক জরা মরকুন খবৈ কাইবুরী হা কতর পাইঠাক থাই চিডগ সগৈকা কবনি ফাইচিং জাপান জার্মানি তাই নেদারল্যান্ডনি হায়ুং কাপনি থমুং পাইসুকা ভারত হা কতনি জরা তিন হরনি দামচি সতী থামচিও নরওয়ে বাই আইবরি কোচ থাইনা আবনি উল হরনি দামনি সতী থামচিও ফানগনাং ফ্রান্স বাই সুইডেন থাইনা খনা ফুং দামদক সতী থামচিও মেক্সকো বাই ইকুয়েডর থাইনা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নাইকল জাক অরনি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাই মুঙ্গ তিনি থমুং কাইনিংকা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলার থমাও ইউথ ক্লাব নই সা গোলনি ফেরবাই স্বামী বিবেকানন্দ ক্লাবন মেচেনখা উল থলাউন সিমনা টমাকারী ফুটবল ক্লাব বা বুকসা গোলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টার ন মেচেনখা নবটিবানি ককটমা বসং দাম নই চিব্র সালচি সালগ্রা গুমটি সিপাহী জলা তাই খোয়াই জেল ফেরাং কগৈ কবাংখাই ওয়াটে ওয়াবনী নবটিবা নাইক হজা ক্লাইরিকা খনা সালনি টুমারী সাকো 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 26 ডিগ্রি সেলসিয়াস গানে গিনিও তঙনা তিনি সালনি টুমারী সাকো 35.4 ডিগ্রি সেলসিয়াস তাই খামো 26.4 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াস পাইঠক ককটমা ববাগ্র তাই সহ পড়ব কেন্দ্রনি বুড়িতাই জরাই হামক্রাই মন্ত্রী সাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সোনান্না নাহারে ত্রিপুরাও বাইটাং চুকজাক বদলনি বুড়ি রক নাংকুমানে পজাতে সামু তাঙ্গি তঙ্গো কেন্দ্র হুকবার মন্ত্রী সাকা হুকবানি হামক্রাইন কারী হামজাজাক ভারতনি নাহারমুং মুক্তাং ইয়া সচিবকরা তিনি সাকা লোকরকনি ককথুম নাইমথাং রা বাকি হাস্তে হাপাং কতালকুক তাং সেপসামুঙ্গ ফনাং তঙ্গো হায়ুং কাপনি নক আউট থমুং কাইথাম্ব অংখরণ কাইথাম হা কতর ফ্রান্স মরকু তাই নরওয়ে ককটুমা তাবুং বাকি অরণ্য পাইখা উলনি ককটুমা আওয়াই ইঙ্গানা খনাফুং দামসিনি তামৈ সতী বৃচিও
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন।
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে তিন শক্তিশালী দেশ, ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় 54,000 স্বসহায়ক দল রয়েছে। 5,40,000 মহিলা এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা প্রায় 1,30,000। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্যবিবাহ রোধ করতে স্বসহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বসহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় স্বসহায়ক দলের সদস্যদের নিষ্ঠা, উদ্যোক্তা সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পরিচালিত এই স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে এখন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার জন্য তিনি আহ্বান জানান। বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত রাজ্য গঠনেও মহিলা মোর্চার সদস্য এবং মহিলা জনপ্রতিনিধিদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে এবং পোষণ কর্মসূচি সফলভাবে রূপায়ণেও মহিলা মোর্চার সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। তিনি যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে, অতিরিক্ত গতি পরিহার করতে, হেলমেট ও সিট বেল্ট পরতে, লেন শৃঙ্খলা বজায় রাখতে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 2 জুলাই স্কুলগুলির মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হবে। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেন্দেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো ও নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ, মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর রঘুল, জিশান বি প্রমুখ। 31তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি স্থলাভিষিক্ত হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায়। জেনারেল শেঠ পুনের খারাকাওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তনী এবং 1986 সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সেনার কমব্যাট ফোর্স সহ বিভিন্ন
ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনীতে কমান্ডারের ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় আন্তর্জাতিক সামরিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক দুর্নীতির ঘটনা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের বিষয়, তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও বক্তব্য রাখেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যা মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণ করারও পরামর্শ দেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, জিএসটি এটিতে আপিল দাখিলের শেষ তারিখ ছিল আজ। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে আজ নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে খেলা গড়ায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো ফলাফল না হওয়ায় শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস টাইব্রেকারে মরক্কো 3-0 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে কানাডার সঙ্গে। এ পর্যন্ত মরক্কো সহ 4টি দেশ শেষ 16-এ পৌঁছে গেল। অন্যদিকে জাপান, জার্মানি এবং নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হল। ভারতীয় সময় আজ রাত 10:30 রয়েছে নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ। এরপর রাত 2:30 শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। আগামীকাল সকাল 6:30 মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় উত্তর দক্ষিণ গোমতী সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিছু পুরনো দিনের বাংলা গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এবার জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি সম্পর্কে। আগামীকাল 1 জুলাই 2026 ইংরেজি বুধবার আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠানে শ্রী শ্রী মা সারদামণির লেখা থেকে পাঠ। 6:10 শুনবেন সুরাঞ্জলি অনুষ্ঠানে শিবরা হালদারের কণ্ঠে ভক্তিমূলক গান। 6:25 কক্রক অনুষ্ঠান হায়ুনি খরাং শুনবেন আগরতলা কেন্দ্র থেকে। 6:55 শুনবেন অনুষ্ঠান সূচি। 7টায় আজ সকালের তথ্যভিত্তিক অনুষ্ঠান। 8:15 প্রচারিত হবে আজকের কবিতা। কাল শুনবেন আনন্দমার্গ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী গার্গী মজুমদারের আবৃত্তি। এরপরে শুনবেন দোলনচাপ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল সঙ্গীত। 8:30 শুনবেন শিশু মেলা অনুষ্ঠান। 9:05 থেকে প্রচারিত হবে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:30 হারানোর দিনের গান। দুপুর 11:05 প্রচারিত হবে এফএম উজ্জয়ন্ত্রী কক্রক অনুষ্ঠান। 2:15 রজনীগন্ধা অনুষ্ঠান শুনবেন। 2:30 প্রচারিত হবে মহিলাদের জন্য প্রচারিত অনুষ্ঠান সুরমল্লিকা। 3:05 থেকে শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। 5:10 জীবনের গল্প অনুষ্ঠানে শুনবেন রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক আধিকারিক ডাক্তার রাহুল দাসের সাক্ষাৎকার। এরপর শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবি গানটি অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। 5:45 শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠান। 6টায় ককবরক অনুষ্ঠান। 6:30 প্রচারিত হবে কৃষক বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে। 7:05 সরগম অনুষ্ঠানে শুনবেন সন্তুর বাদন শিল্পী পণ্ডিত শিব কুমার শর্মা। 8:05 প্রচারিত হবে হিন্দি এবং বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান মনের মতো গান। 9টায় বাংলা গানের অনুষ্ঠান পাঁচমেশালি। 9:30 শুনবেন শ্যামে গজল অনুষ্ঠানে অনুরাধা পারওয়াল এবং জজিৎ সিংয়ের কণ্ঠে কিছু গজল। 10টায় শুনবেন বিবিধ ভারতী বিভাবরী অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। এছাড়া আকাশবাণীর কলকাতা আগরতলা এবং দিল্লি কেন্দ্র থেকে সংবাদসমূহ আপনাদের যথারীতি নির্দিষ্ট সময়ে রিলে করে শোনানো হবে। এই ছিল আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের পরবর্তী অধিবেশন যথারীতি আগামীকাল সকাল 6টায়। অনুষ্ঠান শোনার